আকাশবাণী বিলোনিয়া, আজ মঙ্গলবার, 25শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 9ই জুন 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 32 সেকেন্ড। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন।

0: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন অমৃতবাণী। আজ শুনবেন শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী থেকে পাঠ।
1: জন্ম মৃত্যু জড়া সকলে ত্রিবর্ণে রঞ্জিত, এই জন্যই কায় বুহ আখ্যা দাঁড়ায় এই মরুভূমে ভাগ্যবশে আকৃষ্ট হইয়া শশ ভাগ্যফল ভোগ করিয়া সুখী দুঃখী বিদ্যানী ধন জন বৈভবাদী দ্বারা পরিবৃত্ত হইয়া শান্তি অশান্তি উপভোগ করিয়া থাকে। এই ভাগ সীমাবাদ দিয়া সত্যনারায়ণ লাভ করত স্বরূপ লাভ করিতে পারে। এই মরুভূম ত্যাগকেই সিন্নিধান বলে। ইহা দিয়া সত্য লোকে যেখানে গেলে ফিরে না।

0: স্থান প্রাপ্ত হয়। ত্রিবিধ লোক পরিহার হইয়া যায়, স্বস্ব ভাগ্য অনুসারে জন্ম মৃত্যু প্রভৃতি অবস্থা ঘটিয়া থাকে। ব্যাস অর্থাৎ মনের সংকল্পনীত চতুর্বেদী প্রণয়নকারী ব্যাস পশ্চিমস্ত অন্নপূর্ণার অভাবে তাহার কঠোর তপস্যাদি সকলই বিয়োগগ্রস্ত হইয়াছিল। সে কেবল মনেরই অধিকার জানিবে, ব্রহ্ম আত্মা ভগবান একই শব্দ, শুভভক্তি আবরণ শূন্য। মায়ের কোলে উত্তানশায়ী শৈশবের ঘুমের কোলে ব্রহ্মের অবস্থিতি তাহাকে মনের গোচরে থাকে? পশ্চিমকোল ভুলাইয়া তো আমি দক্ষ যজ্ঞাভিভূত সতীহারা শিবহীন যজ্ঞশূন্য পাশবদ্ধ লোক সকল অখণ্ড অব্যয় অকল্প সম্পদ হইতে খণ্ড খণ্ড বর্ণ বিবর্ণ অস্থায়ী পদের তত্ত্ব না জানিয়াই উপস্থিত ব্যাস কাশীতে পূর্ব পাড়ে মরুভূমি আটক পড়িয়া করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ ভোগে ভুগিয়া ভাগ্য হইতে যাহা ভোগ হয় তাহাতেই মুগ্ধ হইয়া সত্য যে অপরিবর্তনশীল তাহাকে ভুলিয়া যায় এবং অপরিচিত হেতু হইয়া পরে বলিয়াই বৃথা আশায় বৃথা কর্মপাশে আবদ্ধ হইয়া শঙ্কর ঋণ দায়িতে দেনা পাওনায় জড়াইয়া পড়ে। মায়ের কোলে যখন উত্তানশায়ী ছিলাম তখন তো কোথাও যাই নাই এবং কিছু চাই নাই, অভাব কি ভাবের পরিচয় ছিল না? তাহা ছাড়িয়া স্বয়ং কর্তা হইয়া এই ঘোরতর অভাবের সাগরে গতাগতি, চাহিও পূর্ণ হয় না অভাবের প্রচার হইয়া থাকে। এই সকলই মনের জল্পনা কল্পনা জানিবে। ঘুমায় যখন তখন কেহই থাকে না, কোনো প্রয়োজনও থাকে না, যে থাকে সে সত্য জানিবে, তাহার কোনো ভাব অভাব নাই, তার কারণ মন থাকে না। মনেই ভুলাইয়া সত্যকে ছাড়িয়া অসত্য বস্তুতে আকর্ষণ করিয়া থাকে। ধৈর্যং সুচাররূপং, লোক সকল স্বস্ব ভাগ্যরূপ এবং মরুভূমি সত্যের অভিসম্পাতগ্রস্ত হইয়া মনের বুদ্ধি এবং অহংকারের দ্বারা আকৃষ্ট হইয়া দুরন্ত ভাব সাগরের আগরে পতিত হইয়া স্ত্রী পুত্রাদি দ্বারা মানে সুখ দুঃখ উপভোগ করিয়া থাকে। ভাগ্যগতিকে শত্রুমিত্র বন্ধু বান্ধব কলত্রাদি উপসর্গের তাড়নায় আবরণে পড়িয়া বন্দী হয়। এই সকলে মন হইতে উৎপন্ন হইয়া থাকে। অখণ্ড ভাগ্যকে ভাগ্যবান বলিয়া জানিলে আর খণ্ড ভাগ্য থাকে না, ইহাকে পিণ্ডত্যাগ অর্থাৎ পিণ্ডদান বলে। এই জন্যই পুত্রের প্রয়োজন, পুত্রের জন্যই ভাজ্যা মিলন হইয়া থাকে। এই সকলই স্বস্ব ভাগ্যানুসারে সংগঠন হইয়া থাকে। যদি কর্তামুক্ত হয় তবে তাহার কোনো অংশই থাকে না।
1: শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী থেকে পাঠ শুনলেন। অমৃতবাণী এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে ভক্তিগীতির অনুষ্ঠান সুরঞ্জলি। অনুষ্ঠানে আজকের শিল্পী অরুণা মুখোপাধ্যায়।

সুরঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভক্তিগীতি। শিল্পী ছিলেন অরুণা মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ুং নিয়ে খোরাং।

তিনি হাই শালন আবন কারে তিনি হাই শালন হায়ং কিমুং শালনি ব পালাইচাগি জঙ্গ তিনি হাই শালন ১৯২০ বিশি ব বিরসা মুন্ডা নিথৈমানী শাল হই মই তো খাই জাগি তে পালাই জাগি বঙ্গ ব খরক সা বারা থাকতনি মুগনাং আদিবাসী রকনি ইয়কমানী চবাও চবা খাই নাই খরক সা খাকতর টংমানি বিনি তিনি থৈমানী শাল হই মই তো খাই জাগি দঙ্গ আসুক জরা সঙ্গে খালাই লাইথাং যাক জরানি কক তিনি হাই শালো বম হাই পাতে মুর আবার মুই তো খাইলাই দম তাবুক চিং খালায় সা খামগ্রাইনি ক আও সা খামগ্রাইনি ক চিং সারা থাকা সালব্রম চিং খালায় ব বম হাই কে চিনি তমুং সামু রক্তংখা হে চিনি সাক খামগ্রাই সাকনি বাকে হামগ্রাই অঙ্কুক আবরণ রুগে চিং পান্ডানি বিশেষ খালায় তিনি চিং কিসা খালায় তিনি চিং খালায় থালিক ব্লাই চিনি সাকনি বাকে বুসক জরাতে হামকো কাহাম অং আবন রুগে তামনি গাই চিং শালব্রম তৎ এবার উরাম উরাম থালিক চামান রুগে থালিক বুফং কাইমান রুগে কগলাম খালায় তিনিকে চিং খালায় থালিক ব্লাই চামানি এবার থালিক ব্লাইও মাই চামানি আবো চিনি সাকনি বাকে বুসক জরাতে কাহাম কক আবন রুগে থালিক ব্লাইও মাই চামানি তরসং নুগো কাইলাবারি পান্দারগো এবার জেসা পান্দারগো ফানো গবং মা জাগাও নো খাইলিক বুলাইও মাই চাখা গাই বেলাই নো থক থক তাই কাহামু হনি চং সাইমানো আবনু কারিবো থালিক বুলাই নো বো চং চাওই সাখামি বাগে হামগ্রাইনি বাগে সামুগো ফনাং মানো আ জাগাও থালিক বুলাইও অ্যান্টি অক্সিডেন্ট তাই পলিফেনো ফেনল নিনাই তং তংমানি বাগিন অবচিনি হজম শক্তি এবার ডাইজেশন কাহাম খাইও তাই চিনি বুকুর নাইথক খাইতানি চিনি শাকন কাহাম খাইতানি বেলাইন চুবাও চামুং কুতুং থালিক ব্লাই শাকা রেখা হাঙ্কাই বিনি ব্লাইনি শাকাও মুম হাই কাইসা বেলাইন পাতলা মানি দঙ্গ আবো চামুং কতং ক্লাই খেয়া হাঙ্কাই আবো চামুং বাই বাকসা বিনি থকমুং তাই বিনি পুষ্টি আবো আরো দালক জাগাই থাঙ্গাই চিনি চামুং চা জাগাই থাঙ্গো তাই আবো চিনি শাকনি বাকে বেলাইন কাহাম থালিক ব্লাই নি চা কুক মানি হাঙ্কা হাঙ্কাই থালিক ব্লাইও গবং কুক পলিফেনো দঙ্গ তাই অ্যান্টি অক্সিডেন্ট আবো চিনি শাকনি চামুন হজম খাইতানি তাই শাকনি হামিয়া টক্সিন ন কারি থানি বেলাই নচুবাবো তাই হজম জেসা চামুন ফানো হজম খাইতানি চিন বেলেখেন চুবাবো আবনো কারিব থালিক ব্লাইও অ্যান্টি ব্যাকটেরিয়াল দঙ্গ আবুনি বাকে থালিক ব্লাই শাকাও জেসা চামুন ফান তংখাঙ্কাই বিনি যে হামিয়া ব্যাকটেরিয়া রক থাইও তাই চামুং কাহাম তাই কথক খাইও থালিক ব্লাইও মাই চাকাকাই চুগো বিনি বাহাইন কাইসা দঙ্গ থালিক ব্লাইনি মাই কুটুং এবার জেসা চামুং ফানো থালিক ব্লাইও তনখাঙ্কাই বিনি বাহাইবাইন বেলাইন থক থক হাইমা দঙ্গ তাই আজাগাও বিনি যত পুষ্টি গনাং মানে হাবি থাকমানি বাকে চিনি শাকনি বাকে কাহামঙ্গো আপনো কারিব চিনি তংখর ন স্নাম থানি এবার তংখর কাহাম খাই তনি থানি প্লাস্টিক নি মাইরাং গ্লাস রক চং চামুং চামানি আপনি ন কারিনে চিং থালিক বিলায়ও মাই চাকাহাঙ্কাই চিনি তংখর নব কাহাম খাইও তাই আবো চিনি যত বরকনি তংখরনি বাকেই বেলাই ন কাহামঙ্গো আপনি বাকিন থাইলিক বিলাই মাই চামানি থাইলিক বিলাইও মাই চামানি তাই থালিক বিলাই চামানি চিনি শাকনি বাকেই বেলাই ন কাহামকো আসুক জরা সং শাক খামগ্রাইনি কগ

0: খালি বিলাইনি কখনো খানা লাইখা
1: আহ ফাটিকে সঙ্গ আশিক জরা খানা লাইখা সাক হামপ্রায় থালিক বিলাইন রগি সিনি সাক বাগে তাম তাম কাহাম আমন রগি কগলাম তাব খানা লাইনে আমরা কাইমন রগি কক থাইছে থাইনি আমরা কাইনে বাগৈ যেন হা সমানতাই হমহাই হাতাই হারেকে রব কাহাম হা নাইয়ী কাইনে নিনাই বন কাইনে সকাং হাকর খুড়না নাঙ্গান দক সিনি সিমি সিনিসি সেন্টিমিটার কেবেন কোয়ারখে তাই ফাংসারা বাই ফাংসারা চালমানকে দক মিটার গজালখে কাইনে নাঙ্গান হাকর খরচাও বিশি এফানো যেন সেরনৈসে মোসুক বিখি এবার জাবরা কসগ্রুই কাইমানখানো অঙ্গ তামনি মালে আমরা কাইনে বাগৈ যেন আসে কুবুনি সার রক পাই রেনা নাঙ্গিয়া বথাই কাহাম তাই কুমুন নাই পুস্তং রক হিসা সকাগৈ যেন বুসলিঙানো কাইমানো এবার খাব

0: hati woi sing hati barsawa wasya klay di lukangke zau bu panglok sawi bagianke sing watinyo baro bu pangbai tangyana tike tangman yangna bagai bono ya panggo wa bagi gerakke togui abu pangno wawo kayurina nangana mohakasung nakani klani nangai bemari rongni bisingo onke asukle kobang nokjak thaya tamukheba bupang yaphango kisa sokmarok nokjago tumung bupang yaphango sung sokmarok mogolok kala khyangke liter kasha tyo gram 2 ml blightox bithino 1 liter tyo छाप लोई स्प्रे खलाई रहना ना नाए मुहाके रखांगे ना आवो हमें थांगे ना तयासे कुबुनी नायकनी रोक खाने नांगला फिया बा सं गाना किनी जाबरा रोक कहाँ के साई तोना नांगे ना मुहाके सं अम्रानो फंसा फंगने का या वोई कबांग का काय खेंगे तबो हाथी रोको बो फालोई আমরা ন রং পয়সা আজ ওই নগ্ন খুঙ্গ চুবাই মন আও আসুক যারা খানার গিয়া আমরা কাইমান রেগে কক থাকে থাইনি হাইন খরং তাও খানালাই না কক থুমর
1: আও ককথুম নি বিষয় পুইলানি এ ফটো মনি অপন কাঙ্গাই ককথুম ত্রিপুরা হাপাং ককথুম তাই হুগুমু দাগি কুমি বাকতি পদশকাত নি বাগি কই মুমলাই ইয়া ফার্নানি বাগি ককমু ভারত হা কত নি যত নি স্লাই কুচুক বারে এমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদশকাত নি বাগি কই মুমলাই ইয়া ফার্নানি বাগি কবল চাখা খোরচা যাক থাই 1954 বিশিনি সিমি কক্রবাইতাই রং থংমং শাকনাই লুকু হামগ্রাইনি সামুং তাংনাই সই সিমুং তাই তাংরং পাইফাল তাই স্নামুং আকরক পাই ফ্লাইয়াওই সামুং তাং পাইফ্লাইয়াওই সামুং তাংনাই রগ্ন অহা কতরনি যতনি কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাকনাই অসকাত নিবিসিংহ তঙ্গ পদ্মবিভূষণ পদ্মভূষণ তাই পদ্মশ্রী 2027 বিশিনি লুকুচংরাইদা সান্ন কিতিঙ্গি ভারত হাপাংনি পদ্মশকাত নিবাগে অনলাইন কয়লাইয়া ফানানি নাংনাই পদ্মশকাত নিবাগে কইমুং https://awards.gov.in ও পোর্টাল নিবিশিংতেই অনলাইন কয়লাই ইয়াচাক জাকনাই অনলাইন কইমুং ব্লাই ইয়া ফানানি বাগে নাংমানি কয়লাইতেই শুক্রবুই ককথুম ও পোর্টাল মান্নাই বিসকাং থামচিসা জুলাই নিয়েখাবে 31 জুলাই 2026 সালমারিনি বিশিঙ্গ অনলাইন কইমুং ইয়াফার জাক রগ্ন সিমিন ইয়াসাক জাক নাই হাস্তে হাফাংনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল নাইখুংনি বখাক্তি অকক তোমা সাকলাই জাখা
0: আহ ফাডিকেসং তেকেশা নালে না ককথুম তাই হুকুমো বেডেকনি বখাক্তি সাকলাই জাখা কেন্দ্র হাপাং বিশিসিনি পৌমানর গৈ লোক হামক্রাই নি বাকে শিবির যোগালি জাগি তংন আব অ জুন তালনি ন বুসকাং সালচি ব্রিনছিমি সালচি দক জরা হাস্তে বেরেমনি শিবির গান রবীন্দ্র শতবার্ষিকী ভবন আবন কারে ব্লক তাই আউলি আমচাই নি বাকে শিবিরগান শিবির যুগল জাগান অজুন তালনি ন সালচি বানি সিমি সালচি সিনি সাল জরা অ শিবিরক নাই হিনি সাজাকা আর ও সাজাক দঙ্গ শিবিরক নাংমানি নারক জাগান আয়ুষ্মান ভারত পিএম সূর্যগর পিএম সনিধি অমহাইরগ্ন রগৈ লুকরগ্ন সিসারি মুং তাই বরংনি মুং রক সেপসাপ মানান বাকে তিসা জাগানানে সাজাক্ষা

0: কখন হুকুম নাইক হুম নিবাখাতি তেকাইশা সাকলাইচাকা আবংখা বস্কাং শাল নিচি সা আগস্ট নিসিমি শাল নিচি থাম আগস্ট জড়া জেলা কেরং নিবাখাক তুই খোয়াই জেলানি লোয়াজিমা বাই কাইশা আলাই দেখে লোক আদালত নি লোয়াজি মুংনার চাকা ও জাগা ও অনলাইন তাই অফলাইন তুই ব লোক মানজাক মান্না তুই নি শেপ রোজাক নাই অবনী নাহার মুং অংখা এবার থিম অংখা কলাইখে জুংজাল পাইরানি টঙ্ক চাঙ্কে হদাতাই সামুং কাহাম ক্লাইনানি ও সামুনি বিশিং তুই খড়কসা খড়কসানি মুসুমা বাই সালাই মালাইমানি বিশিং তুই কচাং কচাং খে সামুং রক পাইনানি সামুং চাসারেনানি
1: কাইসে কক থম নারে লুকরং নি টং কচাং তাই বাই আপচারি নম থার বাকি খুয়াই হাঙ্কর নি ইন্দু বাংলা আরিয়াম চাই 163 দ্বারা বক্সিন জাকা আর সাজাকা আরিয়াম চাইনি 12 মিটার খবজাক থাইরগ হর দাম চানি সিমি আইসুক দাম বাজারা লুকরং নি থাংলাই জুথানি কিহাসক মানা খাইমুং দেগি জাখা আব তঙ্গন বুসকাং জুলাই তানি সাল চিসিনি সাল জরা তুমুং ও কেরং রাইজান গছিয়া একবা মানি আলু কুরুং নহকে বি এন এস এস 2023 163 দারান রগি নাংমাসক মাজরা রজাংনাই হনি সাজাখা অবহাইন করবুক সাবডিভিশন নি খবজাক বিউপি লবকান্ত পারানিসিমি বিউপি চাপলিন ছড়া জরা আরিয়াম চানি 12 মিটার খবজাক থাইরব হর দামদক নিসিমি আশুক দামদক জরা আর ভৈন 163 জারি খালাইজাখানি সাজাখা আরও সাজাকা হর দামদক নিসিমি আশুক দামদক জরাব আরও নিবার জামানজাক নাইকল ফাংনি গছিমুং মানজাক ব্লাই লগিও করি হিনকে খরক বুড়ি তাই আবু নিশাই গবাং লুকুরক কথুমলাই থাংলাই সু খাইমাংলাখানি সাজাখা আবু তঙ্গনে বুসকাং জুলাই তানি সাল জি থাম সাল জরা আরও বহাইন সাজাকা তুমুং অ গছিমুং অ কেরং রাজ্যন গছিমুং হাঙ্কে একবা গছি হাঙ্কাঙ্কে বি এন এস এস 2023 নৈরা 2023 নং দারান রগি নাংমানি মাজরা রজাংনাইনি সাজাখা আও আশুক জরা খনালাকিয়া কক থমরক হাইনু খরাঙ্গ তাবো খনালাইনে সেবগো বরক তলাংমানি কক র
0: আও সেবগো বরক তলাংমানি কক পুইলো ফাসিং তঙ্গ স্টাফ সিলেকশন কমিশন এবার খাতে কম্বাইন গ্রাজুয়েট লেভেল আমজক মু নই সাই নি চিদক নি বাগাই অনলাইন তে কয়লে সানজাকা গ্রাজুয়েট ক্যান্ডিডেট স্টক অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট নখবই জুদা জুদা থায়ো কয়লাই রি মান্নাই উমর অংখা বিশি চিচারনি সিমি বিশি নি চিসনি তাই থামচিনি সিমি থামচিনি বিশি জড়া নারক জাকা ফিয়া খাতিজাক থাইরংনি বাকি হিংকা হাঙ্কাই বেশি বা কবং ফানা চুগানো তাই উকলো ক্লাইজাক দফারংনি বাগাঙ্কাই বেশি থাম কবং ফানো চুকনাই বড়ি এস সি তে এস টি ক্যান্ডিডেট রঙের বাকি কয়লাই রেনানি বাকি ফি নাংলাক তাই গুবন রংনি বাকি হিংকা ফি নাঙানো রাসা অনলাইন তে কয়লাই রেনানি পাই থাক সালংখা অজুন তালনি সাল নি চিনি শাল জড়া হর দামচিসা জড়া জড়া রোজাক নাই মুচুংনাই ক্যান্ডিডেট স্ট্রক স্টাফ সিলেকশন কমিশন নি সরকারি ওয়েবসাইট এবার হাপাংনি ওয়েবসাইটও https://ssc.nic.in ও ওয়েবসাইটও থাকি নাই কয়লাই রেমান নাই
1: আও ফারিকসং তেকাইসা সেবক বরকলামনি 날에는 어로 사자가 Directorate of Sonic Welfare Tripura Nehru Complex 고르카보스티와 UDC 약바 Upper Division Clerk and Reserve Group C non-gazetted 가시아 post वो कौन एप्लीकेशन रन्ना बगैर शादा का आरो वो कोई ब्लेयर रन्ना बगैर उमरुंगना नंगाई बिची बासीनी बिचिंगो ओ बस कंग अगस्त तले साल थामसी सानो रगई अब रमजागन ते कोई ब्लेयर ने ने पाठक साल कंगे जून तालनी साल चीनी सालनी बिचिंगो रहना नंगाई कोई ब्लेयर ने ने रो बग बरोग जस के अंगना नंगाई एक सर्विसमैन मी आइडेंटिटी कार्ड अंगना नंगाई सैनिक वेलफेयर मी बखाते तो एक ऐसा तो अंगना उमर अंगना नंगाई ग्रेजुएट गोशिजाक यूनिवर्सिटी ने कोई भी लेना नहीं पाठक साल के और जून ताने ना साल निश्चित साल निभाएंगे रोहना नंगा ने निको मांग के डायरेक्टरेट ऑफ सैनिक वेलफेयर त्रिपुरा नेहरू ऑफिस कॉम्प्लेक्स गोरखापोस्ती पीओ पंजाबन पिन 799006 और रोहना नंगा ने आशिक जरा खाना लगाया सेब को बर्फ तलने में निकाल रहा हाई उन खरंगों ताऊ खाना लाये ने नौ वर्ती बनी कॉक किसा रोज हज़ा का बस कांग डाम नहीं सिर्फ यह तंगने कुसुगो तुंग मरी तंगने थामसीबा डिग्री सेल्सियस ते खामो नुक जगने निश्चित डिग्री खलाई थांनाय दामनि सिबिरा तंखा कुसुगो 35 फुटा 2 डिग्री सेल्सियस ताय खामाव नुक जाखा 26 डिग्री सेल्सियस नवबर तुय हकनि मारि कुसुगो थंगा राव चुकुसि जार खलाय ताय खामाव नुक जाखा राव दक्सि खलाय आसिक जरा खनालाखिया नवबर तिबानि कग्रक हाइनि खरंग तब पाइथाखौ खनालायना रचापुं रसाउ मखरनो झरना आरें

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7টায় শুনবেন তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 শুনবেন যথাক্রমে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ। রবীন্দ্রসঙ্গীত শুনবেন গীতালী অনুষ্ঠানে 7:45। আজকের শিল্পী পূর্বা দাম। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত 8টায়, 8:15 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ গানে গানে অনুষ্ঠান 9:05, 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ 10:05 দেশ ও বন্দনা, ভজন শুনবেন অনুপ জলোটার কণ্ঠে 10:30, 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ 11:05 এফএম উজ্জ্বন্ত আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 আবারও শুনবেন এফএম উজ্জ্বন্ত আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 অনুষ্ঠান শ্রমজীবী মানুষের মাঝে, 2:30 আমি নারী এই অনুষ্ঠানটি শুনবেন। অনুষ্ঠানে প্রথমেই রয়েছে আমার কথা, বলবেন একিনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অনুরূপা শীল, পরে শুনবেন এ পক্ষের দম্পতি। আজকের দম্পতি হলেন প্রদীপ চক্রবর্তী এবং রুমা চক্রবর্তী। 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, বিকেল 5টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন 5:10, 5:45 লোকসঙ্গীত শুনবেন, সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান। প্রথমে থাকছে খুশকি নিয়ে কিছু কথা, পরে শুনবেন ঝর্ণা দেববর্মার কণ্ঠে ককবরক লোকগীতি, কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণবাণী 6:30

মিনিটে। সাতটায় অনুষ্ঠান সূচি, 7:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস। এ নিয়ে বলবেন ডাক্তার মৃত্যুঞ্জয় বণিক। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35, 7:45 এবং 7:55 শুনবেন যথাক্রমে আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। লাইভ ফোন ইন মনের মতো গান 8:05। যুব অনুষ্ঠান যুববাণী শুনবেন 9:03। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম অনুষ্ঠানে আজ শুনবেন সেতার বাদন, শিল্পী শাহিদ পারভেজ। হারানুদ্দিনের গান 10:00। 10:30 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজ সকালে অনুষ্ঠান। প্রথমে কিছুটা সময় ইতিহাসের পাতায় জেনে নেব আজকের দিনের ইতিহাস। 1535 সালের আজকের দিনে অর্থাৎ 9 জুন স্পেনীয় সৈন্যবাহিনী ল্যাটিন আমেরিকার দেশ প্যারাগুয়ে দখল করে। এর মধ্যে দিয়েই দেশটিতে 276 বছরের স্পেনীয় ঔপনিবেশিক শাসনের সূচনা হয়। ভারতের ত্রিচিনোপলিতে ইংরেজদের কাছে ফরাসি সৈন্যরা আত্মসমর্পণ করে। সালটি ছিল 1752। আমেরিকান গিটারিস্ট লিস পল জন্মগ্রহণ করেছিলেন 1915 সালের এই দিনেই। তিনি ইলেকট্রিক গিটারের বর্তমান রূপের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথম ডোনাল্ড ডাক কার্টুন প্রদর্শিত হয় 1931-এর আজকের এই দিনে। সাল 1940, নরওয়ে জার্মানির কাছে আত্মসমর্পণ করে।

1956-র আজকের দিনেই আফগানিস্তানে ভূমিকম্পে 400 জনের মৃত্যু হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন পদত্যাগ করেন 1957-র এই দিনেই। সাল 1960, চীনে টাইফুন মেরি আঘাত হানে, 1600 জনের মৃত্যু হয়। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন রোমান শাসক লিওপল্ড, সালটি ছিল 1640। রাশিয়ার প্রথম পিটার 1682 থেকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত রাশিয়া শাসন করেন। জন্ম হয়েছিল 1672-এর আজকের দিনেই। 1836 সাল, দিনটি ছিল আজকের দিন, ইংল্যান্ডের প্রথম মহিলা মেয়র এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসনের জন্ম হয়। সাংবাদিক, সম্পাদক এবং লেখক কালীপ্রসন্ন কাব্য বিশারদ জন্মগ্রহণ করেন 1861-এর আজকের দিনেই। ভারতীয় রাজনীতিবিদ এবং লেখক নন্দিনী সতপতি 1931-এর আজকের দিনেই জন্মগ্রহণ করেন।

আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক এবং বাংলা গদ্যরীতির প্রবর্তক উইলিয়াম ক্যারি। সালটি ছিল 1834। জনপ্রিয় চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন 2011-র আজকে দিনেই মৃত্যুবরণ করেন। কবি, ঔপন্যাসিক এবং কৃত্তিবাস পত্রিকার অন্যতম সম্পাদক আনন্দ বাগচি 2012-র আজকে দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুনলেন আজকের দিনের ইতিহাস।

আজ বিরসা মুন্ডা বলিদান দিবস। বিরসা মুন্ডা ভারতের ছোটনাগপুর অঞ্চলের একজন কিংবদন্তি আদিবাসী স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক এবং ধর্মীয় নেতা, যিনি আদিবাসীদের কাছে ধরতি আবা বা পৃথিবীর পিতা নামে পরিচিত। বাবা সুগানা মুন্ডা এবং মা ছিলেন কার্মি হাট্টু। চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা বিরসা প্রাথমিক জীবনে জার্মান মিশন স্কুলে পড়াশোনা করেন, পরে বিরসাইত নামক নতুন ধর্মমত প্রচার করেন। বিরসা মুন্ডার নেতৃত্বে সংগঠিত আদিবাসী কৃষক বিদ্রোহের নাম মুন্ডা বিদ্রোহ, যাকে মুন্ডারি ভাষায় বলা হয় উলগুলান বা প্রবল বিক্ষোভ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, স্থানীয় জমিদার এবং মহাজনদের শোষণ এবং ঐতিহ্যবাহী খুঁটকাটি বা যৌথ জমিদারি প্রথা ধ্বংসের প্রতিবাদে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই বিদ্রোহের কারণ ভূমি রাজস্ব এবং শোষণ। ব্রিটিশ সরকার এবং বহিরাগত জমিদাররা আদিবাসীদের ঐতিহ্যবাহী জমি দখল করে নেয়। মুন্ডাদের যৌথ মালিকানার প্রথা ভেঙে জমিদারদের মাধ্যমে নতুন কর ব্যবস্থা চালু করা হয়। আর ছিল খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণ এবং ব্রিটিশ বিচার ব্যবস্থার প্রতি মুন্ডাদের ক্ষোভ। এইসব কারণেই হয়েছিল মুন্ডা বিদ্রোহ বিরসার নেতৃত্বে। ১৯০০ সালে ব্রিটিশ বাহিনী এই বিদ্রোহ কঠোরভাবে দমন করে। গ্রেপ্তার হয়েছিলেন বিরসা। যদিও এই বিদ্রোহ ব্যর্থ হয়, এর ফলে ব্রিটিশ সরকার মুন্ডাদের অধিকার রক্ষার্থে 1903 সালে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ করে, আর এটি আদিবাসী অধিকার রক্ষা এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় ঘটনা। তিনি সবার কাছে বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন।

শুনছেন অনুষ্ঠান আজ সকালে। এখন একখানি বাংলা আধুনিক গান, শিল্পী অনুপ জলোটা।

শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন অনুপ জলোটা। এবারে আজকের স্বাস্থ্য তথ্য। পরিবার এবং সমাজের প্রবীণ বা বয়স্ক ব্যক্তিরা আমাদের অমূল্য সম্পদ। তাদের অভিজ্ঞতা, দিক নির্দেশনা আমাদের জীবনকে সুন্দর করতে সাহায্য করে। তবে শারীরিক পরিবর্তনের পাশাপাশি এই বয়সে তাদের বিশেষ যত্ন, মানসিক সমর্থন এবং সম্মানের প্রয়োজন হয়। বয়স বাড়লেই অনেক রোগের সূচনা হয়। এর মধ্যে অস্টিওপোরোসিস একটি। আজকের স্বাস্থ্য তথ্যে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস নিয়ে কিছু কথা। অস্টিওপোরোসিসকে প্রায়ই একটা নীরব রোগ বলা হয়। এটি এমন একটি অবস্থা যা হাড়কে দুর্বল করে দেয়, ভঙ্গুর করে তোলে এবং ফ্র্যাকচারের প্রবণতা তৈরি করে। বয়স বাড়ার সাথে সাথে হাড়ের স্বাভাবিকভাবেই ঘনত্ব কমে যায়। মেনোপজের সময় মহিলাদের মধ্যে ইস্ট্রোজেনের ঘাটতি এবং পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের ঘাটতি হাড়ের ক্ষয় করে। আবার অপর্যাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করলেও হাড় দুর্বল হতে পারে। পারিবারিক ইতিহাসও অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ায়।

যাদের বসে থাকা জীবনধারা, অর্থাৎ কাজ না করে বসে থাকেন, পরিশ্রম করেন না, তাদেরও হাড়ের ক্ষয় হতে পারে। কিছু স্টেরয়েড হাড়ের স্বাস্থ্যকে দুর্বল করতে পারে। এর লক্ষণ কিভাবে বুঝবেন অস্টিওপোরোসিস হয়েছে? অস্টিওপোরোসিসের সবচেয়ে সাধারণ এবং প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি হল পিঠে ব্যথা। ব্যথা প্রায় মেরুদণ্ডের ছোট ছোট ফাটল এর ফলেই হয় বা ফ্র্যাকচারের কারণে হয়। সাধারণ ফ্র্যাকচার সাইটগুলির মধ্যে নিতম্ব, কবজি এবং মেরুদণ্ড রয়েছে। অস্টিওপোরোসিস উচ্চতা হ্রাস ঘটাতে পারে, হাড় নমনীয় এবং কুজনো ভঙ্গির সৃষ্টি হয়, শরীর বেঁকে যেতে পারে, কবজির শক্তি কমে যায় এবং কবজিতে ফ্র্যাকচারের ঝুঁকি বেড়ে যায়। অস্টিওপোরোসিস চোয়ালের হাড়কেও প্রভাবিত করতে পারে, যার ফলে দাঁতের ক্ষতি হয়। একটা বিশ্বাস আছে যে শুধুমাত্র এই রোগে মহিলারাই আক্রান্ত হয়, তা কিন্তু নয়। মহিলাদের মধ্যে অস্টিওপোরোসিস বেশি দেখা গেলেও পুরুষদেরও এই অবস্থা হতে পারে। বার্ধক্য ঝুঁকি বাড়ায়, কিন্তু একটি সুষম খাদ্য, স্বাস্থ্যকর জীবনধারা এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। অনেকের ধারণা দুধই একমাত্র ক্যালসিয়ামের উৎস, তা নয়। দুধ ছাড়াও তিল বীজ, শাক এসবের মধ্যে রয়েছে অনেক ক্যালসিয়াম। তিলের বীজে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, তাই আপনারা বিভিন্নভাবে এই বীজ খেতে পারেন। এছাড়াও পালং শাক, মেথি, কুমড়ো পাতা, লাল শাক পুষ্টি বাড়াবে, ক্যালসিয়াম সরবরাহ করবে। বাদাম পুষ্টিকর খাবার হিসেবে এক মুঠো বাদাম নিন। এগুলো কেবল ক্যালসিয়ামের উৎসই নয়, স্বাস্থ্যকর চর্বি এবং প্রোটিনও সরবরাহ করে। টোফু, টোফু ক্যালসিয়ামের বহুমুখী উৎস, অত্যন্ত সুস্বাদু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের জন্য। এটি কোনো তরকারিতে দিয়ে বা ভেজে খেতে পারেন। আরেকটা ক্যালসিয়ামের চমৎকার উৎস হচ্ছে দই। এগুলো তো অবশ্যই খাবারে রাখবেন। আর যারা একটু বেশি বয়স্ক, যদি অস্টিওপোরোসিসে আক্রান্ত হন, তবে তাদের পড়ার ঝুঁকি বেড়ে যায়। এজন্যে বাড়িকে ভালোভাবে আলোকিত রাখবেন, ট্রিপিং ঝুঁকি থেকে মুক্ত রাখবেন, দেওয়ালে হাতলের ব্যবস্থা রাখবেন, নিয়মিত চেক আপ অবশ্যই করাবেন, মাঝে মধ্যেই হাড়ের ঘনত্ব পরীক্ষা করিয়ে নেবেন। স্বাস্থ্যকর শারীরিক ওজন বজায় রাখবেন, প্রচুর পরিমাণে জল খাবেন, ধূমপান অবশ্যই ত্যাগ করবেন, সাথে অ্যালকোহল। শুনলেন আজকের স্বাস্থ্য তথ্য, প্রসঙ্গ ছিল অস্টিওপোরোসিস।

আইন প্রবেশিকা পরীক্ষা বোর্ড 2026 ভারতীয় নাগরিকদের নিকট থেকে আইন প্রবেশিকা পরীক্ষা 2026-এ অংশগ্রহণের জন্য অনলাইন আবেদনপত্র আহ্বান করছে। আবেদনকারীরা আইন প্রবেশিকা পরীক্ষা বোর্ডের ওয়েব পোর্টাল lib.tripura.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন শুরু হয়েছে গত 5ই জুন থেকে। আবেদনের শেষ তারিখ 19শে জুন। অনলাইন আবেদন করার পূর্বে প্রার্থীদের জন্য তথ্যাবলী মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো অসুবিধার সম্মুখীন হলে প্রথমে হেল্পলাইন নম্বর 6033522068 যোগাযোগ করবেন। শুনলেন ঘোষণাটি। আজ সকালে অনুষ্ঠানের সময় প্রায় শেষ, তাই বিদায় নিচ্ছি এখান থেকেই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী বিলোনিয়া। এখন প্রথমে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী। খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালনা ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। ফিলিপিন্সে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত শুরু হওয়ায় উদ্বিগ্ন ভারত। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারের বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউটি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক

অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতানেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপির নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। উদ্ভাবন, বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের ফলে আগামী 5 বছরে ভারতের ওষুধ শিল্পের পরিমাণ দ্বিগুণ হবে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে গতকাল গ্লোবাল অ্যাম্বাসেডার মিট অন দ্য ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং গ্লোবাল ড্রাগ রেগুলেটার্স কনক্লেভ অ্যান্ড ইন্টারন্যাশনাল এক্সিবিশন অফ ফার্মা অ্যান্ড হেলথ কেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারত সম্প্রতি 9টি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবং এখনও পর্যন্ত 50টিরও বেশি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত সাধারণ ওষুধের ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং ভালো গুণমানযুক্ত ওষুধ পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। ভারতের ওষুধ শিল্প বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গঠনে এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ওষুধ পৌঁছে দিতে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আসামের বিখ্যাত জিআই ট্যাগপ্রাপ্ত তেজপুর লিচু আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এপিইডি এর সহায়তায় তেজপুর লিচু এই প্রথম দুবাইয়ে রফতানির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, এই উদ্যোগটি এই অঞ্চলের লিচুকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেবে, কৃষকদের ভালো দাম পেতে সাহায্য করবে এবং উত্তর পূর্ব ভারতের কৃষি পণ্যের জন্য নতুন সুযোগ তৈরি করবে। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন, দুজনের অবস্থা সংকটজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 5 জন স্থায়ী শ্রমিক ও 3 জন ঠিকা শ্রমিক। ইস্পাত মন্ত্রক সূত্রে জানা গেছে, ইস্পাত গলানোর 1 নম্বর প্ল্যান্টে গলিত ধাতু বহনকারী একটি বালতি মই থেকে পড়ে গেলে বিস্ফোরণ ঘটে, তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে, গঠন করা হয়েছে 3 সদস্যের একটি এনকোয়ারি কমিটিও। এর নেতৃত্বে রয়েছেন সেলের বোকারো ইস্পাত প্রকল্পের ডিরেক্টর ইনচার্জ। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী এইচ ডি কুমারস্বামী গতকাল বিশাখাপত্তনমের ওই ইস্পাত প্রকল্পটি সরেজমিনে খতিয়ে দেখেন। তিনি নিহতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা এবং আহতদের 10 লক্ষ টাকা করে সহায়তা দানের কথা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশাখাপত্তনমের এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে এককালীন সহায়তা দানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি তীব্র ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের 33 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশের মাসিম শহর থেকে 32 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এই দুর্যোগে এখনও অবধি প্রায় 10,000 পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন ফিলিপিন্সের আধিকারিকরা। মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে গতরাতে 6.1 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সমাজমাধ্যমে এক বার্তায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় রাত 11:30 ভূপৃষ্ঠের 28 কিলোমিটার গভীরে এই কম্পনটি সংঘটিত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মান্তুয়া থেকে প্রায় 104 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে। এই কম্পনে হাভানা ও তার আশেপাশের এলাকাগুলি কেঁপে ওঠে, বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে এখনও পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। লেবাননে হেজবোল্লা সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তারা ফের সামরিক অভিযান শুরু করবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসও সতর্ক করে বলেছেন, উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে তাঁরাও দক্ষিণ বেইরুটে হেজবোল্লার ঘাঁটিতে হামলা চালাবে। এপ্রিলে যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি সংঘাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক অভিযান বর্তমানে স্থগিত থাকলেও ইরানের যে কোনো নতুন হামলার বিরুদ্ধে ইসরায়েল প্রস্তুত। ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান

উভয়ই অবিলম্বে সংঘাতের অবসান চায় এবং শান্তির জন্য আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কূটনীতি এবং জাতীয় প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরান কূটনৈতিক সম্পর্ক রক্ষার পাশাপাশি তার জাতীয় স্বার্থকেও অগ্রাধিকার দেবে। পশ্চিম এশিয়ায় পুনরায় হামলা শুরু হওয়ার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনা আন্তর্জাতিক মঞ্চের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। ভারত সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা প্রশমিত করতে এবং অসামরিক নাগরিকদের যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছেন সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সোরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দুবাইয়ে অবস্থিত ভারতের দূতাবাস জানিয়েছে, সেদেশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়েকজন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, তাদের আধিকারিকরা হাসপাতালে গিয়ে আহত ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন এবং সকল প্রকার সহায়তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। মহিলাদের ক্রিকেটে গতকাল যুক্তরাজ্যের কার্ডিফে হতে চলা ICC মহিলা টি-20 বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 26 রানে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এলপিএমএস চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। তিনি একই সঙ্গে দেশের আরও 14টি আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমও চালু করবেন। তাছাড়া মেঘালয়ের ডাউকি স্থলবন্দরের নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। শ্রীমন্তপুর স্থলবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ সাহা জানিয়েছেন, শ্রীমন্তপুর বিওপি সংলগ্ন এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রকের অর্থানুকূল্যে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে 7,72,00,000 টাকা ব্যয়ে নতুন আবাসন গড়ে তোলা হয়েছে। এই আবাসনে সীমান্তরক্ষী বাহিনী ও জওয়ানরা থাকবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের যেমন বিরাট দায়িত্ব রয়েছে, তেমনি রাজ্যের শিক্ষা প্রসারে ও শিক্ষা সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বাস্তবায়নে জেলাশাসকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতকাল সচিবালয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এক পর্যালোচনা সভায় এই কথা বলেন তিনি। শিক্ষা ব্যবস্থার সামগ্রিক খতিয়ান নিতে জেলাশাসকদের প্রতি মাসে নিয়মিত পর্যালোচনা বৈঠক করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নিয়মিতভাবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের ত্রিপাক্ষিক সমন্বয়ের ফলে স্থানীয় স্তরেই অনেক জটিল সমস্যার স্থায়ী সমাধান সূত্র বেরিয়ে আসবে। শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদানের গুণগত মান বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে রাজ্যব্যাপী জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবির আগামী 14 থেকে 16 জুন পর্যন্ত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। গতকাল সচিবালয়ে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে এক ভার্চুয়ালি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে ব্লক এবং পুরো এলাকায় শিবিরের আয়োজন করা হবে আগামী 15 থেকে 17 জুন পর্যন্ত। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনঃ পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। লিখিতভাবে এই পরীক্ষা বিকেল 2 থেকে 5:15

মাধ্যমে ভারতের 98% মানুষের কাছে পৌঁছায়। আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন 61টিরও বেশি দেশে সম্প্রচার করে, বিশ্বব্যাপী ভারতের কণ্ঠস্বর তুলে ধরে এবং প্রবাসীদের সাথে সংযোগ স্থাপন করে। বহুজন হিতায় বহুজন সুখায়র মহৎ আদর্শকে ধারণ করে অল ইন্ডিয়া রেডিও সম্প্রচারের সর্বোচ্চ পেশাদার নীতি ও মান মেনে চলার মাধ্যমে এই বিশাল দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিটি বাসিন্দার কাছে দিনরাত 24 ঘণ্টা সমস্ত প্রধান ভাষা ও উপভাষায় সংবাদ ও মতামত পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট। পশ্চিম ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির উদ্যোগে পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয়ে গতকাল জেলায় টিকাকরণের বিষয়ে জেলা টাস্ক ফোর্স ও আরবান টাস্ক ফোর্সের কাজের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শঙ্কর চক্রবর্তী জানান, রাজ্যে জ্বর ও হাম রোগে আক্রান্ত সন্দেহে 698 জনকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 236 জন আক্রান্ত শিশু বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। পশ্চিম ত্রিপুরা জেলায় হাম ও জ্বরে আক্রান্ত হয়েছে 3 জন, তারা বর্তমানে সুস্থ রয়েছে। বিজেপির দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে গতকাল বিলোনিয়ার পুরাতন টাউন হলে বিকশিত ভারত সংকল্প সম্মেলন অনুষ্ঠিত হয়। বিধায়ক সুশান্ত দেব, প্রমোদ রিয়াং ও স্বপ্না মজুমদার সহ বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী সংকল্প সম্মেলনে বক্তব্য রাখেন। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে গতকাল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের 1 নম্বর টিলায় অনুষ্ঠিত সভায় সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার প্রমুখ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিবার সুপ্রভাত দেববর্মা মন্ত্রী বখরাও নরেন্দ্র মোদী মিয়া ক্রিজারংনি হামক্রায় হাপাংনি বিশি চিনি হিমনানি শাখাও মকল কাইখ্যা হদালামনি বিশিংতি বশাখা ভারত কবাং মা সেলাইচাক মা নোখা তাই আবরংনি ইয়াফাং তঙ্গ ক্রিজারংনি হামক্রাই তাই উকল ক্লাইচাক লোক বসং বশাখা হাপাং চয় অন্তর্দৈব খা বাসা মংমানখা তাই উকল ক্লাইচাক লোকরংনি হামক্রাইনি ককতমাকা হামতুনি রানো অংখা হাপাংনি হারমং মন্ত্রী বখরক শাখা জনদন অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্বচ্ছ ভারত পিএম আবাস যোজনা জল জীবন মিশন তাই আয়ুষ্মান ভারত তাই ব্যবাক চেতন্য লোকরগ্নি বরম্বাই শেপ শৈখে মানরানি বাগে চল খেলাইখ্যা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি কতাল ভার্চুয়াল তৈ সিপাহীজলা হাঙ্কনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেপ রেজাক ল্যান্ড পোর্টনি ম্যানেজমেন্ট চল খেলাই তাই কতাল টংথাই কমপ্লেক্স ন চেঙ্গেরেওয়ানো ব আবাই বাক্সা হাকতনি তাই ব কাইচিব্রী হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেপ রেজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চল খেলায়েন আবনো কারিব মেঘালয়নি ঢাউকি ল্যান্ড পোর্টনি কতাল টংথাই কমপ্লেক্স ন চেঙ্গেরেওয়ানো শ্রীমন্তপুর ল্যান্ড পোর্টনি বারজা মানজা অফিসার প্রদীপ সাহা সাকা শ্রীমন্তপুর বিওপি গানানি আমচায় স্বরাষ্ট্র ককচংলাই নকনি রাং পুসানি চোবাচো মানমাবাই ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ানি নাইকল মুংবাই খক স্নি রেজাক স্নি চিনি রাশাই রাং সবাই কতাল টংথাই সামজাখা আরও আরি আমচায় মরগনাই বাহিনী তাই জওয়ান রক টংগনে মিয়া আকাশবাণী ফিলচুকুচি বিশি পৌমাশাল চিচুকুরা দকচিথাম বিশিও মিয়া হাইশাল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নি মং সেলাই অল ইন্ডিয়া রেডিও খেলাইজাকা আবনি উল চিচুকুরা বাচি দক বিশিও আকাশবাণী মংবাই সিনে মংমানখা অমুকুমু গনাং সাল হা কতরনি হুকুমু ককথুমতাই আওয়াই মংনি লাইবু মাও কাইসা মারি এঙ্গৈ তঙানো ভারত ফিয়ক জাংমানি উল অল ইন্ডিয়া রেডিও দাতি দাতি খে ফুয়ার জাখা তাই চিচুকোরা বাচি দক বিশিও আকাশবাণী মং ইয়াচাখা তাবকসাক জরা আকাশবাণী কাইবারা চুকু চিসে স্টেশন কম ঠেঙ্গাই তঙ্গ আবনি বিশিং কাইনি চিথাম কক তাই হাস্তিনি কক সানাই কক ব্রী চিদক কক আওয়াই মংনি বিশিংতে রাও খরক চুকু চিচার বড় রগ্নি বিশিংতে কক তোনি মানখা

আকাশবাণী ইন্টারন্যাশনাল সার্ভিসেস ডিভিশন কাইসারানি সাইব গবং হাকতর আওয়াই মংনি নুই টংগো হায়ং গনাঙ্গাই ভারতনি খরাংন বইহা টংনাই লোকরংনি থানিয়ব মানজুইমানখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা লোকরংনি কক খনাওই কুবই লামাতে হামক্রাই খ্লাইনাও নঅংখা হাপাংনি নাহারম মিয়া মন্ত্রী অকরানি টং থায় মুখ্যমন্ত্রীর সমীপেশ সামং বতাংন ব অকক শাখা ব শাখা মুখ্যমন্ত্রীর সমীপেশ অংখা লোকরংনি হামত্রাই খ্লাইনানি লামা লোকরংনি জঞ্জালনি কক খনাওই দাতি দাতি জঞ্জাল ইয়াকাগ্রনা বাগৈ নাইকল বেতেগ্ন সলারুই টঙ্গ মন্ত্রী বখ্র নরেন্দ্র মোদী নিয়ে তৈফাং বাই কেন্দ্র হাপাংনি বিশি চিনি পৌমানরগে হাস্তে গনাঙে জনকল্যাণ শিবির পান্ডা খেলাই যাগেন হাস্তে বেরেমনি জনকল্যাণ শিবির বুসকাং সালচি ব্রৈনি সিমে সালচি দক জোন শালমারি জরা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংযা যাগেন মিয়া তাং কতর হদা হামক্রাইতে হদা রং মন্ত্রী টিঙ্কু রায়নি তৈফাং বাই কাশা ভার্চুয়াল পান্ডাও অকক সাকালে যাখা হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ শাখা হাস্তেনি অর্গানিক মৈকতং থাইকতংনি সানমুং ফাতার হাওয়া বাঙ্গৈ তংখা হাস্তেনি সিমি তাবকসাক জরা খকসনি জি রজাক রাংনি অর্গানিক মৈকতং ফাতার হাস্তে তাই হাকতর ফালজাখা মিয়া আগরতলানি অরুন্ধতি নগর ত্রিপুরা স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টার অর্গানিক মৈকতং থাইকতং থাইরমা তাই হাতিও রহরনানো তুই ককলাম সালাইমাও ব অকক শাখা ব শাখা সা সাই কুইন অমতই দিল্লিও রহর জাখা ককলাম সালাইমাও হুকবা মন্ত্রী হাস্তেনি জোদা জোদা থাইনি অর্গানিক হুকবার খেলাইনাই তাই ফার্মার প্রডিউসার অর্গানাইজেশননি আদং রকবাই তাই বরংনি জঞ্জাল রগ্ন খাখুলুগৈ ককলাম সালাইখ্যা ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিউ নিট ইউ জি সি নৈশাই নৈচি দক আমজকমুং নাহার ফিমুংনি বাকে আমজকমুংনি থাইন তৈ কুম কারি জাখা অতালনি সাল নৈচি সাও আমজকমুং অংনাই সংমুংনি আমজকমুং দামচি নিয়ে সিমি শারীরিক দাম বা তামই সতীচি বা জরা হাকতরনি কাই বাড়া বাচিস আউলি তাই ফাতার হানি কাইবরিচি আউলিও অংন এন টি এ আমজকমুং রাই রং তাই ককথুম সাইমানমা বাকে অফিসিয়াল ওয়েবসাইট নাইনা বাকে সাজাকা বুসকাং দামচি ব্রৈ হাস্তেনি বেবাক হাঙ্কর ফেরাং কগৈ মানো তাই ওয়াতৈ ওয়াওই মানো হনে হজাক খাইমু রেখা নবার তৈবার নাইখং তিনি সালনি সাকাও তৌমারি তঙ্গনে থামচিবার ডিগ্রি সেলসিয়াসনি গানাগানে তাই আগরতলাও তিনি ফুংনি খামানি তৌমারি তঙ্গনে নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগানে ককতমা পরিমং তাবকসুক জরাতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই খেলাই যাগনে হরনি দামসিনি তামই সতী ব্রিজি বাবা

শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি। অনুষ্ঠানে আজকের শিল্পী পূর্বা দাম।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন পূর্বা দামের কণ্ঠে। গীতালি অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

শিল্পীর জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার সিরাজগঞ্জে, বর্তমান বাংলাদেশে, কিন্তু বেড়ে ওঠা কলকাতায়। তার পরিবার ছিল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ধারক এবং বাহক। ছোটবেলায় বাবার কাছে তালিম নেওয়ার পাশাপাশি পরবর্তীতে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ পণ্ডিত চিন্ময় লাহিড়ী এবং টি এল রানার কাছেও উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ গ্রহণ করেন। এবারের গানটি শুনুন বোবা সানাই ছবি থেকে।

বড় হয়েছিলেন। বাবা পণ্ডিত হরিহর শুক্লা চাইতেন মেয়ে ধ্রুপদী সঙ্গীত শিল্পী হোক, কিন্তু পরে তিনি আধুনিক এবং চলচ্চিত্রেও গান গান। এবারের ছবি মন ময়ূরী ছবি থেকে।

মাত্র 3 বছর বয়সে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে নিয়েছিলেন চিরসবুজ এই সঙ্গীত তারকা। সবসময় হাস্যোজ্জ্বল এই শিল্পীর, ওগো বৃষ্টি আমার, আমার বলার কিছু ছিল।

এলো না, ওগো স্বপ্ন তুমি চলে যেও না, সেই চিঠি খুঁজে পেলাম। এমন হাজারো জনপ্রিয় গানের অধিকারী তিনি, যে গানগুলি আমাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। এবারের গান, যেজন থাকে মাঝখানে ছবি থেকে,

1971 সালে হৈমন্তী শুক্লা ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের উপর বৃত্তি পেয়েছিলেন এবং এরও আগে তিনি অল ইন্ডিয়া রেডিওর একজন নিয়মিত শিল্পী ছিলেন। 1975 সালে তাকে ভূষিত করা হয় মিয়া তানসেন পুরস্কারে। এবারের গান সন্ধি ছবি থেকে।

ভজন কিংবা গজল, খেয়াল কিংবা ঠুমরি, বিভিন্ন রাগের নিখুঁত স্বরে তিনি যেমন নির্ভুল, তেমনি আধুনিক গানের মঞ্চেও তিনি সিদ্ধ কণ্ঠ। তার বহুমাত্রিক বিচরণ তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। 8 থেকে 80 সব ধরনের শ্রোতাই তাঁর সুরে মজেছে। বাংলা ছাড়াও তিনি গেয়েছেন উড়িয়া, গুজরাটি, পাঞ্জাবি, আসামি এবং ভোজপুরি ভাষায়। হৈমন্তী শুক্লার কণ্ঠে এবারের গান প্রথমা ছবি থেকে।

0: लिफ्ट
1: ১৯৭৯ সালে হৈমন্তী শুক্লা লন্ডনে একটি ঘরোয়া অনুষ্ঠানে গান গাইছিলেন। সেই অনুষ্ঠানের একটি রেকর্ডিং কোনোভাবে পৌঁছে যায় বলিউডের বিখ্যাত প্রযোজক গুল আনন্দের কাছে। তারপর তিনি হৈমন্তী শুক্লাকে ফোন করেন, জানান যে সাই পরাঞ্জাপে একটি সিনেমা বানাচ্ছেন যার নাম চশমে বুদ্ধর। এভাবেই কোনো অডিশন ছাড়াই তিনি বলিউডের বিখ্যাত গান কাহাঁ সে আয়া বদ্রা এ গানটি গাওয়ার সুযোগ পেয়ে যান। এবারে ছবি প্রস্তুতি।

বাংলা চলচ্চিত্রের গানে নিজের প্রতিভার স্বাক্ষর রাখার পাশাপাশি বলিউডের কয়েকটি হিন্দি ছবিতেও তিনি গান গেয়েছেন, যার মধ্যে 1981 সালে মুক্তিপ্রাপ্ত চশমে বুদ্দুর সিনেমার কাহাঁ সে আয়া বদরা গানটি অত্যন্ত জনপ্রিয়, যার কথা আমি আগেই বলেছি। শিল্পীর গাওয়া গানের সংখ্যা হাজারেরও বেশি এবং প্রকাশিত অ্যালবামের সংখ্যা প্রায় 50। এবারের গান হারমোনিয়াম ছবি থেকে।

হৈমন্তী শুক্লার সাথে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতে অসামান্য অবদানের জন্যে তিনি দেশে বিদেশে নানান পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে 1973 সালে প্রতিশ্রুতি পরিষদ প্রদত্ত সঙ্গীত পুরস্কার, 1981 সালে সুর সিঙ্গার একাডেমি কর্তৃক মিয়া তানসেন পুরস্কার, গন্ধর্বী চলচ্চিত্রে শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে BFJA পুরস্কার। শিল্পীর কণ্ঠে এবারের গান দেনা পাওনা ছবি থেকে।

হারানো দিনের গান আসলে হারিয়ে যায় না, মাটির সুদাগন্ধের মতো আজও আমাদের আকুল করে তোলে। দিন শেষে সন্ধ্যাবাতির সাথে স্বপ্নে জাগা ক্লান্ত প্রদীপ জ্বালানোর মতোই এক শান্তির পরশ বোলানো শিল্পী হৈমন্তী শুক্লা। বড় লাল টিপ, আন্তরিক চেহারা, সদা হাস্যোজ্জ্বল মুখ, লাল পাড়ের সাদা শাড়ি, একটা চেনা মুখ হৈমন্তী শুক্লা। শিল্পীর কণ্ঠে অনুষ্ঠানের সবশেষ গান পূজারিণী ছবি থেকে।

তুই খোঁজো মেঘলা আকাশ ছিটিয়ে কালী, হয়ে কালিদাস যতই খোঁজো।

পূজারিণী ছবির এই গানটি দিয়ে শেষ হলো আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। আজকের অনুষ্ঠানে আপনারা শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে বিভিন্ন বাংলা ছায়াছবির গান।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে।

শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গানে গানে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের প্রথম গান দিবানা ছবি থেকে, গেয়েছেন বিনোদ রাঠোর এবং অলকা ইয়াগনিক।

গানে গানে অনুষ্ঠানে এবারের গান দাগ দা ফায়ার ছবি থেকে। দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন উদিত নারায়ণ এবং অনুরাধা পরোয়াল।

গানে গানে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গান আশা ভোঁসলে এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে, ছবি কন্যাদান।

গানটি শুনলেন মেজর সাব ছবি থেকে, গেয়েছেন সোনু নিগম, সুদেশ ভোসলে এবং জসপিন্দর নারোলা। গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন বেওয়াফা সনম ছবি থেকে, শিল্পী সোনু নিগম।

গানটি শুনলেন বাস ইকবাল ছবি থেকে, গেয়েছেন সুনিধি চৌহান এবং কেকে। এবারের গান অর্জুন পণ্ডিত ছবি থেকে, শিল্পীরা হলেন দালের মেহেন্দি এবং অলকা ইয়াগনিক।

গানে গানে অনুষ্ঠানে এবারের গান হাম আপকে হ্যায় কৌন ছবি থেকে, গেয়েছেন লতা মঙ্গেশকর এবং এসপি বালাসুব্রহ্মণ্যম।

এবারে গানটি শুনুন, সনম তেরি কসম ছবি থেকে, গেয়েছেন নীতিমোহন, আকাশা সিং এবং সহশিল্পীরা।

দেশবন্দনা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন ভজন, শিল্পী অনুপ জলোটা।

আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এরপরে এফএম উজ্জয়ন্ত আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান।

lang. Salungalay lobngan sang

Salungan.

俺家妈带白龙灯。

ฉาลงอาใต้ลมงานจัง

天冷吗？

个地

사람 대석 먼저 또야 못 보는.

kang nayo adunga adunga sala sala sininaan

dongane dongane. Ambuni walsim jokude.

kan cici jui, dak mang jokro, odong ah.

주람 동아 동제바 주람 샤미샤사나 쇼크나 쇼크로 비마데 앙아데 비마데

0: আও খা তো তগ্র চামং চেন খাই মান লাই ফাডি অজরাও নাই নাইলে কক দু সাবত হ্যালো বেলা খেয়ে দিবর কাহাম বুক বেলা খেয়ে হামবাই
1: দাদি অকরা রং দাম দিয়া বরম দিয়া অকরা রং কক না হইয়া আবো হাইকাই বড় রকিসা দামা কম নক যাবো তো বুকো গাইসা গাইসা অকরা রকম সাকা দুম খাই খাই তোমায় চেরাইব দো বুকো যে আমার হাইকে খানানে বড় বড় দিন বুদ্ধি যাবো জানে বুকো তোমার জোরাব গাই গাইসা হাই বউ আবো পার্থিং ফুরগুন দো
0: আবতো যেন বুমাবুফাতো যতনো ফোরংলায়ো হে দিবা আবতো সরংলাইন থানিসি যতনো ফোরংগো যত বুমাবুফানো ফোরংগো আবতো বুমাবুফানো বরম রিয়াঙ্গাইন ব আবহাই বুইলানি সিমিন ব বিনি বিনি ওয়ান সুক মানে না সে আবহাই কেমনি কক খায় আংনানি আবহাই তাই ডাল সানো ফরঙে মানাই হামবাই রঙ্গো বেলাইছে গরং আও আবনো যেন খা লকনানি নাগো যেন বুমা বুফাঙি দখান গাই জারাই রকনা দৈ দোলানি ফরংনানি যেন বেলাইখানে খা লকনা নাগো বেবাক জারাই নান সুকমাহাই ইংই মানিয়াঙ্গো নিনি বসা জারাই খরকনি খরক নাম দখানকে আবুমা বুফারকে সাইমানো জারাইবাই নিনি জারাই অকরা কুসু গজার আবো গাইসাতে গাইসাবাই বরকনি ওয়ান সুক মানে বরকনি থকজাক মানে বরকনি হামজাক মানে বরকনি যাজাক মানে আবার বেবাক জুদা জুদা হিঙ্কে আবো যেন বুমা বুফালে আবো না আবো যেন ফরং মানে বেবাক বাকসাকে ফরঙ্গো হাইবেনো জেরাই রক বরক বরকনি ওয়ান সুক মূ বরকনি সিমুং রিমুং বরক ব সাকানি

0: দুনিয়া বু জায়গা চলি যাও তাম ওই তামনো খুলুম তামনো কান তামনো চুম তামনো বরক অব খাই আগু আবার
1: মানে
0: খালি দফা হাইনিমি হামনি
1: সঙ্গাই
0: গসঙ্গই বুসঙ্গ হামিয়াবাই নাম বরফন অবনী জিবু খাই যাবো সঙ্গ হামিয়ারি নদী হই যারা বেদকাই বরফ সিবুক বাইছে সিবুক মানে ছয়টা নসে সিম্বুলাই খাইও
1: সিবুক
0: মানে বাংলা বরফ হামিয়া খাইও সুকনা
1: বরফ তো চিবুকি হবো বিষ গনাম বাকে বোধ
0: হামিয়া
1: খিবির না কিয়া হ্যাঁ দিবা বন ফুরঙ্গি টিসা না
0: বক্র পিছে মিয়াঙ্গ বুবে মকল খুঁজে এঙ্গ বুবে আপন বাকি কাহাম বাং লাইনি চাইটবায় বুবন কাহাম আপনার
2: বিচিং চিনো বুঝা বুঝিং লাইনে নাই সামু তাঙি মাইয়া জেরাই

0: তুই চিন্তা নাই হামিয়াং নামো চমকে হামিয়া লামা তুই থানাই কিনে লামো না চিনি বসকাঙ্গ তো আবার হাইয়া যে চিনি বসকাঙ্গ তাই লামা সিকা ও কাইসানো লামা আবার হাইয়া চিনি বরক মনে শুনে চিনি ওয়ান সুকমা বাই চিনি জ্ঞান বুদ্ধি বাই যেন ব্যবহার যতন সাইমানো কাহাম বব হামিয়া বব তা মুখে হামিয়া লামা গানকে গলাইসা তাই আর ও দাঁতিন টংটকমুং মানি ফানো মানো রং পয়সা পানো ডাক্তিন মানি মানো তাই আর ও ডাক্তি ডাক্তি খাইনাই ব্যবহার ন চিনি যে মুসুক মারক মানি ফানো মানো ওকাই লামা কাহামো হে কথকুই মানো মান আসিংনায় আবাহ পানি মানো তাই রং কিসাঙি মানো বা চিনি নাংমানি ও আশুক চুক থাইয়া আবার হাইরক মানি মানো ফেয়াবা লামা কাহামলে কাহাম ন যেন চিনি বড় রক নাই নাই বাকসা বাকসা একদম গরি চায়া নিয়া খেপানো দঙ্গ তখন হামিয়া সামুং খাইয়া গে বরক যে আ যে কষ্ট খে দং মানে আবনো লামা কাহাম আ কষ্ট ন আ কষ্ট ন লামা কাহাম আপনি বাকি বাকসা হাঙ্কাঙ্কে কষ্ট খে দংমাইয়া রং বিয়াল খে দংমাইয়া মানে খনি গরি খে দংমাইয়া নক নুখুঙ্গ বেবাক মানে সেব কাহাম সুবিধা মানে আবো মানা মসং জাগো আবো ভাই গবাং মা বড় রক দেরা মমো সগৈ মানিব নক জাগো যেন নাই নাই চিনি ন ইয়াগো যতনি ন মোবাইল দো কেবনি বা দাম কমনি কেবনি বা গবাংনি হ্যাঁকে আর ও যেন নাই নাই কেনকে আবো যেন আর ও বকক সাইমানো আর ও বকক সাইমানো তামকা আরো নি নাইথক মুং জুদা আর তাই কিসা ফেসিলিটি গবাং অবাহাই রকম মানা মুসুমা বাকি চিনি বড় রকম মা দেরা মানে বুঝছেন সারাই সারাই চুং যতন নুখাবো বাইরেল বংখা গো অবাহাই রক বিনি মুসুমানে হামিয়া বাই আবো ডাক্তি ডাক্তি মানা মুসুমা বাই হাই কেবা গবাং রাংনি মানা মুসুমানে বাই আবো হামিয়া লামাও থাঙি সগি মানে যেন নব গে আবো ন যেন কাহাম লামাও গানকে যেন ও মোবাইল কিপ্যাড দিয়ে যেন যে টঙ্গই টংমানে কষ্টকে টঙ্গই টংমানে অবো ন চিনি কষ্ট তাই আবো না লামা কাহাম নাই নাই না হাই না কক দুক টংমানে চই থাঙ্গা ফারিকে যেন অজরাও রেসাব মুং তাংসা খালায়নে খাত রেসাব মুং নরক নিয়ে কক দুক নাসিংতে নাসিংতে রেসাব মুং খালায়নে ফিয়াবা কক দুক ফাইতং খানাই নেয়নে কক দুক সাবো দং হ্যালো
1: আনি ওয়ান সুমনি কবতা তাইকে বহানো সামিয়াও কাছো নাই বহানো সামজাক মানে নিবা গৈছে বহানো সামিয়াও কাছো নাই বহ চেমন যে

0: tang ma manai tak ko nyane ngai parsate ko kana hamza ge abo halo ko tonan tai ko abo hai ko tonga ta lao sing abo sing blai bui thai sing ini live sing babang ma sini jora phayo sudan live ni jora phayo kai jong man pore sing sing sa khayan khanyan jora phayo te paisa ko sing bosarong no pusina ni sini babang ma jora phayo sini sing taro ko no te ba sing o jora wo sing soi ku bui ke tongwei thangmanai kubuyo tongwei thangmanai kaham kase samong namongo kase borong no nogoi klang manai bono paisa ko joi ngo bono umor ragai ngoi tongo sai ko
1: aw jeng abahai bororok abahai bororok kaham kreng tongmano bo jeng ma bolai lai o ma shalai o tai bo thiman ya gulo bo bini kaham no jeng ma shalai kaham bororok ni
0: abono madam thiman ya gulo sine thiman thiman ya gulo sung rangkusa nokpo sabote kiam no talang man ya bo sini bo mong simino tong ro pai
1: cha bini bo mong simino bini samu bini tong mong samu ro simino tong ro
0: kasen abo no song abo mo han magani song ni bo mong ro kima tong le ba ta boro to ka bang ma samu kam ke len ka
1: boro ni to sa sa sa sabaya he ya de sa
0: sabaya kasen tabo missionary sin ma da te sa abo ma he ne sin ma da se ro mo jo mak la yo bo sup samu kam ke len ka abo hai
1: ta jeng bini bo mong sana sa kang jeng bo ama si ma hang rao
0: I am a waterfall. Nasi ni musung ma bo bakhani musung ma borong
1: ni musung ma ning ka bangrek bangrek bangrek bangrek he di ba bangrek bangrek manre mana nai re
0: jese sini borong ni musung ma phayo asno song samong hamyo mane abo mojburi
1: mo tai jeng jese musung go am sek jeng samong khlai man ya hanka em phia ba mana la musung ui tong hanka abo o lama ko koi tikhe no nahar nani ba ge wan chugo aba he wan chugo phai da aba he wan chugo phai da
0: abo paisa go sung iphone mani paibo chini character a jaga je a
1: chini musung mani to aro
0: musung mani to
1: paia ble chini musung mani taro batha giya
0: batha giya sung abon pore kete musung musung ma koto koto phainai abo ge sung abon ba ne je sung tong mani abo ba ne sung tong thogoi khat sang ge mane khalo goi kisang kisang khai tong goi aro no kha mane ang ta ham ne ngai sung
1: আবনো আনি যে তোমানি আনি যে তোমনা আনি আনবনো কাহাম আনি বাগই নেই চিং মা তোমাই চিং তাবুক তিন নক তোমাই হিকাং কাই ও ওক পাকা হাও নক তোমনা রং পাকা নক নক খাটাঙ্গো পাকা নক তোমনা রং কাই ও দালান কটর নক খাটাঙ্গো দালান কটর তোমনা রং হাং কাই বড় রক্তাই বু কটর নক খাটাঙ্গো আভাইতা
0: তাবু
1: বাইসাইকেল গনাং গরং কাই বব বুইনি বাইক ন নাছি গি মানছকু ওমহাই কাছে তংকে চাখাম বাই গনাং গরং কা ববুনি গারি নো নাশি ওয়ানসকু ওমাই গারি কাশা তং কাচা কামো নাই নে অবহাই
0: আং থেকে পাইতে গো সনাম সু মোমেনা আমাদের পেছে এক থাকি না তুমি তাও প্রেজেন্ট সি সনন নো গোসিনি পির পির বসং কি বাসা রকি ফ্যামিলি নো কম পালাই কেনে বাখাই না তুমি কাই জায়গা পাই গলা ওস বয়স কম নো হাম আবো নো লস সং এক্সেস তলা নাই পপ নো গো নিয়া কাতে আমি সপুরি নাই পপ নো গো yang lain ini besar betul bihik dengan baik ya kita bisa sakiri kenang sakiri kotor nogo no kaham nogo nyana gari gari kenang baik kenang nogo apun boleh saya sen abu saya abu bihik besar wosen masih ya kita musung anggota itu
1: abah hai no belai saya kok mengkato belai kubui pula zaman mana aman mana no mana baik yang kai amu taya sek samung nang thalia hai teh kubun si mana musung si nai
0: abo bo sini sak sang musung mano lo phayo ta bo
1: belai sa to sak ekdom sak musung mani sak ni wan chuk ma bai
0: sini samas no sini abo to khana kai tu gai no abo sru ami abo kuno kurang ta bo bai te baba awai ami ani sru lai ba ta le ba hai ge sa abo kase lo loi ya opas ke bidin tong ta sini do phani bo mong hai tru tru tru lo sai ko
1: আহেন
0: বাহ আসন সাতন মডা মা পাইছে বাবন কোনামু সং অসং দে না কা কেনেরো ইয়া কো আছে আমি ও যে তমই তমার উপর এবো কেনা নং সং আইকে মাসিন দে আমি নিয়া বো কাইসা পাইথা নি সীমা করে মডা ইয়াসকে মাঙ্গো মানে আমি বড় থাকি সই না বড় থাং পাই না বো মানে গুরই আবো লাং মাস ওখাই যাব পাইছে নাই
1: আও আবো হাই না
0: আবো হাই বো তমো যে কবাং মা খামিয়া

0: ওজারাওনার খাইত আকাশবাণী আগরতলা এফ এম উজেন তো 101.6 মেগাহার্জ তাই তিনি ওজারাও আং তো নরবাই নরকনি বকুক আর জে মিনা দাহো দেখাবন মারিক জিং তিনি নি ওয়ান শুবং পান্দাও জিং সালাই দং মানি কাহাম তাই হামিয়ানি লামা কাহাম তাই হামিয়ানি তমঙ্গ জিং টংনানি বাইকে টংনানি কাহামো বাইকে দায় হামিয়ানো বাইকে অবৈধ খাইনে করোনো দিন তিনি ওয়ান সুগলাই দমানি গবং বরক গ্রংকা তাই তাবো গ্রংনার বাকি যাই দুই দঙ্ক নাইনি নজর সাবো গ্রংনার বাকি যাই দুই দঙ্কা হ্যালো হ্যালো সাবো বংখা কক দুগল খাই গা ফিয়াবা বরং মেসে কক সালাই দংশিও ইয়ং আং কক কক দুগ রিসিভ খাইমানি না বরক সাইমানলিয়া না ককরে হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: ও বুকুক তিনি তো মানাতে যে সালাই
0: জং তিনি সালাই দঙ্গ কাহাম তমুং তাই হামিয়া তমুং তাই কাহাম তমুঙ্গ বাইকে দংনানি হামিয়া তমুং বাইকে কাগৈ তংনানি হামিয়া তমুং রকবাই আকৌ নিনি সালাই তমানে তাকো সাবংখা বরণি ইংকা সাকরা দি ও বেলা খেলাম সব তাকো না হ্যাঁ খাই তংনি তাকো চিনি পান্দা খাই তংকে নং সাইমানো দো আও ককরে চিনি পান্ডান খাই মানে এফা নঙ্গি দংখানা জঙ্জালফা নঙ্গি দংখানা সালমুরা সঙ্গে আয়ং বখাক দেওয়ান দাল বখাক জরা জরা ও কেবং অঙ্গ ব সাই খারে ওইনাঙ্গ সাইমান ককরে আও চিং কাহামো দংনানি বাকে হিংকাঙ্কাই চিনি ওয়ান সুকমা বাইসে চিং দংনানি কাহাম হামিয়া চিনি বড় রক চিং যত সাইমানো ব সামুং কাহাম ব সামুং হামিয়া আমার বাকে শীতে তৈসে জেসা সামুংব যেন খাইও যিনি সামুং খাইতে তৈ দেরা মানে আবো জোদা ফিয়াবা পুইলা নিশিমি ন সামুং হামিয়ানো রমানি তাই সামুং কাহাম রমানি আবো নিনি ওয়ান সুক মুবাই নেন রম আবো পুইলাও বাক্সা বাক্সা সামুং দো পুইলাও সাইমানিয়া উলো সাইমানকা আবো হাইরব দো ফিয়া গবং মানো গবং মা সামুং ন দো নিনি পার্সোনাল চয়েস বাই নেন খাইও পার্সোনাল মুসুমানি বাই নেন খাইও নং শীতে তৈ খাইও আবংখা নিনি ওয়ান সুমাবাই নং হামিয়া খাইও কেবো নন বিন বন কেবো বোমা বদা গিয়া বফা বদা গিয়া হামিয়া সামুং বোমা বফা দা গিয়া লগেরিয়া নং হামিয়া খাইমার মুখা হাঙ্কাই গুবন বড় রক ইমানজন নাই তঙ্গা হয়তো বরক খলবনানি বাকে রক চাই তোকা নং তামুখে হামিয়া সামুঙ্গলাই বোমা বুফা রক দা গিয়া খাইরিয়া শিয়া শীতে তৈ শিয়াঙি দংখাঙ্কে তঙ্গি ফানো মানো তাবুক তো গবং কুক ন বোমা বুফানি সে বসারক সিজাক আবাহাই আর বোমা বসিয়াবা নঙ্গি দঙ্গি মানো ফেয়াবা সিই দংখাঙ্কে শীতে তৈলে কেবন বসানো ও সামুং হামিয়া হর থাঙি থই দিথং দেরাই দিথং হাই বোমা বুফা নাইয়া আমি ভাগে যেন সামুং কেব খাইগি দেরাওই মানজাগি রকমখাই যেন বোমা বুফানো শিলি কক সানানি করে বসা বিনি বসা শিকলা পক্ত অংজাক আবাহাই বরং বোমা বুফা রক্ত হাই আও আবন কাহাম সামুঙ্গ কাহাম তমুঙ্গ দংনানিঙ্কা বেলাই কেসেপ বেলাই কুথুক

বেলাই খে খামা লোক বেলাই খেমা নাশিঙ্গ চিং জরা জরাও চিনি মসুক মানি রক আবো সুবং সুগুইমানিয়া কুবলং উংসু গিয়া চিনি চানা মসুক মানি ফানংথং চিনি মানা মসুক মানি ফানংথং আবো আদাং মাদাং রক ফান অঙ্গই টঙই মানো খাপুং গিয়া বখাপুং গিয়া আবো হাইর পান অঙ্গই মানো হাইফানো কাহামনি লামানি হিনলে নং পরিশ্রম খাইনাই কষ্ট খাই আজি চামানি মাইলে নং বগাইসে চাফানো নং কাহামকে খাপ পুঙ্গই অক পুঙ্গই খা গজাঙানো হ্যাঁ দা নং কেবনি থানি খগুই চাফাইমানি হিনগাঙ্কলে আবলে চাউই পাই ফানোসে বহক বো খেপ খেপ বখা বো খেপ খেপ মুগদ্রি থাঙ্গলাক আহাই মা টংজাগো আংকে চিনি বড় রক নাই নাই গবং কুক ন কাহাম সামু হংকাঙ্কে কাহাম সামু সাকসে সঙ্গে হিংকে জরা নাঙ্গো চিনি বড় রংকে গবং কুক নাসিংই মানিয়া আশুক সাক সই মানিয়া আশুক ধৈর্য করি পেশেন্ট করি আমি বগৈ ডাক্তি ডাক্তি মানা মুসুমানি তাই সামু হুম রব ডাক্তি ডাক্তি পাইনা মুসুমানি অবর বাইব দেরা মানি ও কলায়ু ডাক্তি ডাক্তি মানা মুসুমানি যে সামানি বজি খেসে মানায় যদি খেসে যামাই খাই খেসে মানায় কামুং চুমুং মানে খনই চিনে বেবাক নজে সুবিধানী মানে খনই রক এঙ্কে বাকসা হাঙ্কা এঙ্কে কামাই বখাইনানি নাইয়া জরানো বো না সিংই মানিয়া আবনি বাকি বিয়াং বিয়াং ওই দেরা মানে যেন নুকজাগো চিনি বড় রক তাসিং চিনি তাকো খরকসা বো সাকা কাইজাকানি এঙ্কে ডাক্তিনও কাইজাকলাইও আর কাইজাকানি ও বসিনি বড় রক না সিংই মানলাইয়া কাহাম হামিয়া নুক নুকুং খানানি ক্লাই সাইয়া আবো খরক নই থিয়া সাক লগে রুই থাংনানি বুড়িসে বুরাং লাইনানি বসাবতী ইংখাই বসাবতী রকন লেখা পড়া ফরংনানি পুষিনানি চালানানি খারানানি বরকন কাইনানি বরনানি বরকনি বসাবতী রকন বতাই বৈশা নাইনানি অবনি আশেক লাংমা কলকমানি ডিসিশন চিনি বড় রক ফুনো কিসা ককমা সালাইমা বাই কিসিসা মালাই লাইমা বাই কিসিসা নুকলাইমা বাই আবাহাই কেন ফাটসা থাংলায়ো ফাইলে খারলায়ো কাইজাকলায়ো বা নগতলাং থাংলায়ো হামজা কাইটংই লাইও আবাহাই চামারি গাই টংলাই বা থাংলাই সুলাই ইংলাই টংলাই অবাহাই রক ডাক্তি ন ইং মানে নুকজাগো চিনি বড় রকনি বিশিঙ্গন আরও বুমা বুফারক মানা খাইসে মাইয়া সাইসে মাইয়া অবাহাই রক বহাই নক নুকুঙ্গো যেন গবং মানো নগো শিকলা সা স্লক সাহ গানোসে বিনি জেফুর সাক শিকলা বাপ উই ফাইকা আপুর হংকানেসে কাইজাকানি বরী নাহারানি চলানা হারানি অবাহাই কাইসা লয় হাই চল হাই ইংলাই টংলাই খা ওয়ান সুকমা সিকি যে আং যে বন তু ফাইকে বিনি আসুক লংমা থিয়া সাকনি বারজা আং বন তৈ দোলা নাই চালানা নাই বন হামিয়ানি কাতিরেনা নাই বন প্রটেক্ট খাইনা নাই নক নুখুং না নাই চিনি কাজিয়া খায় বরজা খায় চিনি বসাবো তৈ ইংখে তুই নাইনি পুষিনানি চালানা থিয়া সাকনি আসুক লামা কলক মানো ওয়ান সুগিয়া ওই ফাচা শিকলা সিং সুইয়াকো মেচুর সিং সাইয়াকো চিনি যে কেরং রায়দা তৈ হিঙ্গাকে মেচুর সিং সুইয়াকো আবাহাই বড় রক পর্যন্ত নক নুখুং খালাই অবলাই হুঙ্কেবা গবং কুক নিকিয়া নঙ্গো গবং কুক নক জেফুর আফুর কাহাম হামিয়া সাইমা ন আনি বাকি কাহাম তাম আফুরকে বাকসা বাকসা হাঙ্কাই পজা হাইং জাগাই খিবি খারি থাঙ্গু খিবি উই সলে বলে খেপান সাবৈয়াকই ফানো ফাতার হারগ ফাতার হাস্তে রগ থাঙই পাই মানে যেন নগো খিবি কালাঙ্গো থাঙ্কা হাঙ্কে আলগা কবন রগ কবলই টঙ্গুই আপুরসে বিনি মেচু রং মানে আপুরসে বকাশি ওঙ্কে আপুরকে ব আবহাইরকি টঙ্গুই ওঙ্কে আরও গবং মানো আরও সদা বেলা কেন লিগি সিগিংই থাঙো সিদ্রাই থাঙো তামনি সদা তো নং বাইসি নং বাই আং বাইসি সদা সদা তো বিনি কোনো মোখাং করে বিনি কোনো অবহনৈ করে নং বাই আং বাইসে হদা আঙ্গা আরও হদা নং লেতের পেতরে সিদ্রা আংখাঙ্কা হদা আর সিদ্রা লেতের পেতরে আঙ্গি থাঙ্কা আপনি বাকি চিনি তমুং সামুং কুইলানি সিমিন চিনি ওয়ান সুকমুং আবো যেন হদানি বরক যেন ওয়ান সুকমানি টংনানি নামায় আং হামগাছে আনি হদা কামুংনাই আনি আনি সাইতে আবো কুসুরক গবং মা টংকু বরক সাবুনো নাইসেগে তাম সরংনাই নং হাইং নাই নং যে ডাক্তি ন বরী তুই ফেকা বা চলা তুই ফেকা

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার 12 বছর ধরে দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থা এলপিএমএস এর সূচনা করবেন। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিকস কৃষি সম্মেলন শুরু হয়েছে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত H-1B ভিসা আবেদনের জন্য ধার্য 1 লক্ষ মার্কিন ডলারের অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তার সরকার গত 12 বছর ধরে নিরলসভাবে কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, 140 কোটি নাগরিকের আশীর্বাদ ও দেশ আগে এই মূল নীতিকে সামনে রেখে সরকার বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের জন্য কাজ করে চলেছে। এই প্রচেষ্টার ফলেই পরিকাঠামো ক্ষেত্রে থেকে ডিজিটাল বিপ্লব সব ক্ষেত্রেই ভারত সারা বিশ্বে এক অগ্রণী শক্তি হিসেবে উঠে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। উন্নত ভারতের পথে এগিয়ে যেতে তার সরকার সেবা, সুপ্রশাসন ও

0: সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবে বলে শ্রী মোদী মত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে সবকা সাথ সবকা বিকাশের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে দেশ একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গঠনের পথে এগিয়ে চলেছে। একটি সংস্কৃত শোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনের কাজে সরকারের সবচেয়ে মূল্যবান সম্পদ হল নিষ্ঠা ও সেবার মনোভাব। তিনি আরও বলেন যে ব্যক্তি অন্যের কল্যাণে ঈর্ষান্বিত না হয়ে সৎ ও মহৎ কাজ সম্পাদন করেন, প্রকৃত অর্থে তাকেই জ্ঞানী বলা যায়। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানে সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাক টিকিট প্রকাশ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারে বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালন ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউকি এবং ত্রিপুরার সিমনপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের বিরুদ্ধে অর্থ তছরুপের একটি মামলায় তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ED পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজধানী দিল্লির 6টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পাঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধর, উত্তরপ্রদেশের বারেলি এবং দিল্লি নয়ডার অঞ্চল। ED আধিকারিকরা জানিয়েছেন, হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির বাসভবন এবং ব্যবসায়িক কার্যালয়কে এই অভিযানের আওতায় রাখা হয়েছে। আদিবাসী নেতা বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে আজ সারাদেশ তাকে যথাযথ মর্যাদায় স্মরণ করছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, ধরতি আবা বিরসা মুন্ডার জীবনযাত্রা সাহস, আত্মসম্মান ও ন্যায়ের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক। ঝাড়খণ্ডের রাজ্যপাল ও পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হিসেবে তার জন্মভূমি উলিহাটু পরিদর্শনের কথাও স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, জল জঙ্গল ও জমি রক্ষার লক্ষ্যে বিরসা মুন্ডার অদম্য সাহসিকতার সঙ্গে বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সমাজ মাধ্যমের এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উলগুনান আন্দোলনের মাধ্যমে বিরসা মুন্ডা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল EIR নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে। চলবে 13ই জুন পর্যন্ত। সম্মেলনে 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, জলবায়ু বান্ধব কৃষি, কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও কৃষকদের আয় বাড়ানোর মাধ্যমে জীবিকা নির্বাহ সহজ করে তুলতে দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এই সম্মেলনের মূল লক্ষ্য বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেন।
1: खाद्य सुरक्षा पोषण और आजीविका, खाद्य सुरक्षा सुनिश्चित करनी है, भरपूर खाद्यान्न मिले, सुरक्षित और पौष्टिक भोजन, और किसान की आय भी बढ़े और जीवन स्तर में भी सुधार हो। कृषि व्यापार और सहयोग, ये प्राथमिकता एक दूसरे देश में व्यापार की संभावनाएं भी बढ़े और सहयोग भी बढ़े, आपस में निवेश भी आए, टेक्नोलॉजी का आदान प्रदान भी हो, बाजार तक पहुंच भी आसान बने एक दूसरे देश में, ताकि मिलकर एक साझा प्रगति को बढ़ावा दे सके।
0: 12

0: ইউএন অংশগ্রহণে দেশগুলির কৃষিমন্ত্রীদের মধ্যে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা। এতে ক্ষুদ্র কৃষক, নারী ও যুবকদের মাধ্যমে খাদ্য নিরাপত্তার উপর আলোকপাত করা হবে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের নাগরিকদের মধ্যে ধর্মের নামে ভারত বিদ্বেষী মনোভাব জিইয়ে রাখার জন্য ইসলামাবাদ সব রকম উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ইসলামাবাদ ভারত সম্পর্কে অসত্য ছড়ানোর উদ্দেশ্যে সেদেশের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ফিতনা আল হিন্দুস্তান বলে সম্বোধন করছে। শ্রী হরিশ আরও বলেন, ইসলামাবাদ নতুন দিল্লিকে অহেতুক দোষারোপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি পাকিস্তানের রাজনৈতিক কাঠামো এবং প্রশাসনের ওপর সামরিক বাহিনীর কর্তৃত্বের বিষয়টি তুলে ধরে বলেন, সাম্প্রতিককালে যে সাংবিধানিক সংশোধন করা হয়েছে তার মুখ্য উদ্দেশ্য হল প্রশাসনের ওপর সামরিক বাহিনীর আধিপত্য বজায় রাখা। পাকিস্তান যেভাবে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আফগানিস্তানে সামরিক অভিযান চালাচ্ছে তার তীব্র নিন্দা সাধারণ নাগরিকদের প্রাণহানিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তিনি আরো বলেন, সামরিক অভিযানের নামে আফগান নাগরিকদের হত্যা নিন্দনীয়।
1: Pakistan's campaign of military airstrikes against Afghanistan is causing huge civilian casualty sufferings to the Afghan people. We reiterate airstrikes, cross-border firing and targeted killings. We support the Secretary General's call urging compliance with obligations under international law, including international humanitarian law and ensuring protection of civilians. Such unconscionable acts of violence are a blatant assault on Afghanistan's sovereignty and a threat to the region's peace and stability. India strongly condemns the airstrikes on Afghan territory, which are flagrant violations of international law and the UN Charter and the principle of state sovereignty.
0: মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সেরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করার সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইরান ও ইসরায়েলের একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর জানিয়েছে, চুক্তি লঙ্ঘন করলে তারা ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার 12 বছর ধরে দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থায় LMPS এর সূচনা করবেন। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তের ককবরুক অনুষ্ঠান।
3: আনি লাংমানো আনি বহগ গ সালাও ওয়াইসওয়াইনি আং মাই জানা নাঙ্গ অচা মুংন আনো সাবরে নাই নং পুইলা মা সাই টকনাই অচা মুং ন আং নমা আজি নাই অবশ্য লাংথং বেড়ে ইংথং অবান সুক মুং কাইসা টংনানি নাঙ্গো নং পড়ি দংফুরু সরঙই দংফুরু হাইকবা পড়ি বাই সরং বাই কিয়া গবাং পড়ি উই সিমি চাকরি খাইকে সিমি মাইমা জানাই রং পয়সা আজি মানাই মাইকুল আজি মানাই আবা হাইয়া উ লেখাপড়া কেরিফানো বব আজি উইন যাই দ গা বুইলাও ন কাইসা নান সুগৈনা নাই লংমাও নং খাসি গাহাই আনি বহক থাইসা দো অবন সুপুনানী বারজা দায়িত্ব আবো আনি নেবো জাল আবো ফাই আনা সারে ফাইগলা চলাব হয়।

고 아보 버럭니 다이토 버럭니 르타이 게체 게체 오 기셈이 샤코 크나르 파노 버럭로 능 버럭니 아코 샤마롱노 한게는 게체 게체 앵작나 부마 부파토 소이코노 노노 사이토모 아보니 바게 랑마니 뿌이나니 시미노 증 진이 완축 모 티디 클레이징 완축 나니 나고 아니 샤크노 앙노 마나이 나이 아보 아나이니 아니 다이토 আনাই মানে ইয়া গুলছে আং সাক সাক নো কাহামকে নাই মানখা আবার ইয়া গুলো সাংতে খরক সানা বরক নাই মানানি আংবন নাই মানাই পুষি মানান নই নিং যেপুর নিন বখাও ওয়ান সুগে বখা ক্রাক আং মান সুগু নি হিমপুরুষে নিং তাই খরক সানে বার জান নং না হারনানি হাই দিবা কিচি নর রগং কচিং নুগো সাক নি সাক সাক নসে নাই না সুগিয়াখো তাই খরকসানী বারজা তুফাই ফাই অবহায় বেলাইখিলি গিসি গিয়াব বেলাইখে মজাং ইয়া হামনা জানানি বসক জরা দই উকলুগ উসলই থাং তলা কলগি থাং আবো যেন সাজলাপ মাইয়া ফারি যেন বসকাঙ তাইবো কক সালাইনে খানালাইনে অজরাব রসাবমুং তাংসা খানা তো রসাবমুং জরা খানালাইনে ফাইদি

पंजन्या पेरी खापांग खोलाला रिकुतु बुचुन याखराई।

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিডডে নিউজ।

0: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিড ডে নিউজ, আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে অনুষ্ঠান শ্রমজীবী মানুষের মাঝে। অনুষ্ঠানে আজ রয়েছেন সুকান্ত মজুমদার চন্দ্রপুর, উদয়পুর গোমতী ত্রিপুরা, পেশায় সাইকেল মেকানিক যিনি গ্যাসের চুলি ও সিলিন্ডার মেরামত করেন। সাক্ষাৎকার গ্রহণী তাপস সোম।
1: মাঝে এই পর্বে আজ আমরা কথা বলছি চন্দ্রপুর বাজারের কাছাকাছি এক শ্রমজীবী মানুষ, ওনার নিজের সাইকেল মেকানিকের দোকান আছে। আমরা এখন বসে আছি আগরতলা সাবরুম যে জাতীয় সড়ক, জাতীয় সড়কের পাশেই। অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছে, তো কথা বলছি ওনার সাথে। আপনার নাম কি?
2: সুকান্ত মজুমদার।
1: তো আপনার গ্রাম কোনটা?
2: চন্দ্রপুর 1 নং কলোনি কাঁঠালতলি।
1: এই যে আপনার সাইকেল মেকানিকের যে দোকানটা আছে, এটা আপনি কত বছর ধরে করছেন?
2: ও তো 35 বছর ধরে করছি।
1: 35 বছর? এখন আপনার বয়স কত?
2: ও তো 50 বছর।
1: 50?
2: ছোটোবেলা থাকতেই কাজ শুরু করছি।
1: তো এই যে আপনার অনেক পেশা আছে, অনেক ব্যবসা আছে, এগুলো বাদ দিয়ে আপনি এই যে সাইকেল মেকানিকের মেরামতের কাজ, এটা কেন বেছে নিয়েছেন?
2: তখন ছোটোবেলায় থাকতে অভাব অটরণ ছিল, তারপরে যেখানে কাজ করতাম তখন পেটে ভাতে কাজ শিখাইয়েছি, ওইভাবে সুবিধাতে ওই কাজটা করলাম।
1: এই যে কাজটা আপনি কোথায় শিখেছেন?
2: আসামে শিখেছি।
1: আসাম?
2: শিবসাগরে।
1: তো সেখানে কত বছর ছিলেন?
2: ওইখানে 13 বছর ছিলাম।
1: এই যে প্রথম যে, এখন তো আপনি সাইকেলের পুরো কাজই মোটামুটি আপনি জানেন,

0: তো?
1: সব কাজই জানি।
0: এই যে প্রথম যে আপনি কাজটা শুরু করেছিলেন, ঠিক আপনি মনে করতে পারবেন কি প্রথম কাজটা আপনার কী ছিল, কীভাবে শুরু করেছেন?
1: প্রথম যখন কাজ শিখতে গিয়েছি তখন ওই দোকানে আমাকে চাক্কা খোলার জন্য, লিক মারার জন্য দিয়েছে। তখন আমি টায়ার লিভারের জায়গা টায়ার লিভারটাকে আমি বলতাম টেস্টার, নাম সঠিকভাবে জানতাম না, যন্ত্রের নামও জানতাম না। তখন ওইটা দুটাকে একটা ছেড়ে দিয়েছিলাম, তখন উল্টো মারে আমার কপালে পড়েছে, তখন সঙ্গে সঙ্গে কপালটা ফুলে গেল। কাজ না জানলে যেটা হয়, তখন আস্তে আস্তে অনেক হাতে ব্যথা পেতাম, পায়ে ব্যথা পেতাম। তো আস্তে আস্তে কাজ শিখা হলো, অভিজ্ঞতা হয়েছে। তখন এখন আর আগের মতন ব্যথা পাই না, অভিজ্ঞতা নলেজেই সব কিছু।
0: এই যে এখানে যে আপনার দোকানটা, এটা কত বছর?
1: এখানে এই জায়গায় দোকানটা দিয়েছি আপনার 2010-এর থেকে দিয়েছি, 15 বছর এখানে।
0: সাইকেলের এই যে কাজ করেন সেটা কীভাবে করেন? সেটা
1: সাইকেলের কাজ কীভাবে করে, সাইকেলের কাজ করতে গেলে যেখানে স্লাই রেঞ্চ লাগে, ডালি লাগে, 14-15 রিং লাগে, যেখানে যেটা ব্যবহার হয় সেই রেঞ্চগুলো ব্যবহার করে আমরা সেভাবে কাজ করি।
0: এই যে আপনার সামনে একটা সাইকেল পড়ে আছে, এই যে একদম মোটামুটি একদম অনেক পুরনো মনে হচ্ছে। আমি যদি ছবি থাকতো তাহলে, ভিডিও যদি হতো তাহলে দেখাতাম নিশ্চয়ই। এই যে ভাঙা সাইকেলটা আছে, এটা ঠিক করতে আপনার কত সময় লাগবে?
1: কত একদম ভালোভাবে কাজ করতে গেলে, যেটা একটা সাইকেল মেরামত করতে গেলে আমি টোটালি সময়ে পরিপূর্ণভাবে রানিং কাজ করার মধ্যে দিয়ে একটা সাইকেল খুলে পরিষ্কার করে সার্ভিসিং করে আবার ঠিকঠাক করে 2-3 দিনের মধ্যে আমরা পারি।
0: তো এই যে 2 দিন মানে নষ্ট কাজ করলে, নির্বিচ্ছিন্নভাবে কাজ করলে,
1: একদম কন্টিনিউ যদি কাজ করি তাহলে তো একদিনে হয়, একদিনের মধ্যে কমপ্লিট করতে পারি।
0: এই যে পুরনো একটা সাইকেল যে আপনি একদিন যদি মেরামত করেন, তো সেটা তো আপনার হাজিরা কেমন নেবেন যন্ত্রাংশ বাদ দিয়ে?
1: এটা আমার পারিশ্রমিক 500 টাকা নিই একটা সাইকেল সার্ভিসিং করলে, আর বাকি যে মালপত্র লাগে সেটা আলাদাভাবে বিল হয়।
0: আচ্ছা, এই যে দিনে কেমন এখানে কাজ হয়?
1: কাজ সবসময় তো একভাবে হয় না, কোনো সময় বেশি কোনো সময় কম, এভারেজ ধরেন 300-500 টাকা এরকম এভারেজ থাকে।
0: হ্যাঁ, তো সেগুলো আপনি খুব কষ্ট করেই তাহলে উপার্জন করতে হচ্ছে, তাই তো?
1: সেইভাবেই চলতে হয় অ্যাডজাস্টিং লাইফ।
0: তো এই যে এখন যে আপনি কাজ সাইকেলে কাজ করছেন, এখনকার সঙ্গে আপনি যে সময় দোকান দিয়েছিলেন 15 বছর আগের, হ্যাঁ, কাজের কী পার্থক্য দেখছেন?
1: কাজের বর্তমানে ওখান তো কাজ কমে গেছে না, আগে তো সাইকেলের পরিমাণটা বেশি ছিল, এখন তো বাইক গাড়ি এগুলি বেশি হয়ে গিয়েছে, ঘরে ঘরে বাইসাইকেলের পরিমাণটা এখন কমে গিয়েছে, তার জন্য আমাদেরও কাজটাও কমে গিয়েছে। আর এখন সাইকেলের আগের মতন সে ডিমান্ডটা এখন নেই, যেহেতু অতীতের কথা সবাই আগে সাইকেল ব্যবহার করতো, এখন সেই সাইকেলের জায়গায় বাইকটা ব্যবহার করছে, আর সাইকেলের পরিমাণটা এখন কমছে। কিন্তু একবারে নির্মূল হয়নি, কিন্তু সাইকেল তো লাগবেই, বাইক চালাতে গেলেও সাইকেল লাগবে,
0: সাইকেল লাগবেই,
1: সাইকেলকে বাদ দিয়ে হবে না, তার জন্য এটা কম আর বেশ থাকবেই, কাজকর্ম এটাই কম আর বেশির মধ্যে পার্থক্য আছে মোটামুটি চলে। তার লগে আমরা জীবনের সঙ্গে অন্যান্য যেমন গ্যাসের চুলাও কাজ করি, এই সঙ্গে আরও কাজ জানি, তো পয়সার অভাবেও আমরা দোকানটা বড় করতে পারছি না। এখন যেমন গাড়ির চাকা লিকটিক মারার, বাইকের চাকা লিকটিক মারার মেশিন, আগে আমার টাউনে দোকান ছিল যখন, তখন ওইখানে করতাম, তখন 2010-এ আমার ওইখানে দোকানে আগুন লেগেছে, তার জন্য এখানে এই বাড়ির সামনে চলে আসলাম।

0: এখানে তুলনায় তো টাউনের কাজটা বেশি ছিল, তাই তো?
1: ও, টাউনের অন্তরে টাউনের কাজটা বেশি ছিল। টাউনের যখন গ্যাসের চুলা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন মানুষ আসতো, কাজের পরিমাণটাও বেশি ছিল। এখন গ্রামে আছি, মানুষ তো যারা সকাল বিকাল একই ধরনের, এখানে ওই জায়গায় তো চতুর্দিকের মানুষ আসতো, কাজের পরিমাণটাও বেশি থাকতো।
0: আর আপনি বলছেন যে সাইকেলের পাশাপাশি যে গ্যাসের মেকানিকের মেরামত করেন, তো গ্যাসের কী কী ধরনের সমস্যার আপনি মেরামত করেন?
1: তো গ্যাসের চুলির যখন জাম হয় এগুলি সার্ভিসিং করি, সার্ভিসিং কাজ করি। রেগুলেটরের কোনো সমস্যা থাকলে এগুলির কাজ করি। বিভিন্ন চুলার সমস্ত জায়গাতে, এটা তো এক ধরনের সমস্যা হয় না, বিভিন্ন সমস্যা থাকতেই পারে। সবাই তো এক ধরনের সমস্যা নিয়ে আসে না, চুলার যে কোনো সমস্যাতে সলিউশন করে দিই।
0: তো ওই যে গ্যাসের চুলার মেরামতের যে কাজ, ওইটা কোথেকে শিখেছেন আপনি?
1: সবে আসাম থেকে শিখেছি। আমি যে দোকানে কাজ করতাম ওইখানে বাইসাইকেলের কাজ হতো, রিক্সারও কাজ হতো, গ্যাসের চুলারও কাজ হতো, গাড়ির বাইকের চাকা লিক সারা হতো, ওইখানে এক জায়গাতেই হতো। ওইখান থেকে সব কাজ আমার শেখা।
0: এখন তো যে বাচ্চা বাচ্চা যারা আছে, অত কম বয়সী যে সমস্ত ছেলেগুলোরা আছে, ওরা যে স্ট্রিট গার্ড নাকি একটা ধরনের সাইকেল কিনে, ওগুলোর কাজ আপনি করেন?
1: করি আমি। ওই তো গিয়ারওয়ালা সাইকেল,
0: গিয়ার সাইকেল
1: এবং ডিস ব্রেক, এগুলি সবই কাজ আমার জানা আছে।
0: আচ্ছা, তো সাধারণ যে নর্মাল সাইকেল যেগুলো, ওগুলোর সঙ্গে যে স্ট্রেট গার্ড যেগুলো অথবা গিয়ার সাইকেল, এগুলোর ফারাক কী?
1: ও, ডিফারেন্স তো আছে। যেমন আমাদের নর্মাল সাইকেলের মধ্যে ব্রেকের লাইনগুলো একটু অন্যরকম, ওই দিকের হলো তারের ব্রেক, এখানে ডিশের মধ্যে শুগুলো আলাদা। আবার ওই সাইকেলটা একটু হালকা টাইপের, রিংগুলো একটু চিকন পাতলা, চাকা টায়ার মোটা, ডিফারেন্স এখানেই। মানে সাইকেলটা দেখতে একটু আলাদা ক্যাটা করি, কিন্তু লাস্টিংয়ের মধ্যে ওল্ড সাইকেলেই লাস্টিং, পুরনো সাইকেলগুলোই লাস্টিং করে,
0: লাস্টিং বেশি করে। আপনার দেখাতে, আপনার এরিয়াতে এরকম অনেক তো পুরনো সাইকেল আছে?
1: আচ্ছা, পুরনো সাইকেল গ্রামগঞ্জে তো বেশি থাকে।
0: তো এখন যে সাইকেল যাদের আছে অথবা যারা নতুন সাইকেল কিনবেন, ওদের সাইকেলটা যদি ভালো রাখতে হয় কীভাবে ওইটা যত্ন করতে হবে আপনার মতে?
1: সাইকেল বছরে বর্ষাতে চালিয়ে শীতের সিজনে একটা ভালো করে সার্ভিসিং করলে ভালো হয়, এবং পরিষ্কার যত ভালো রাখবে, বল কাপগুলি ভালো থাকবে। যদি ময়লা থাকা অবস্থায় এভাবে ফেলে রাখে তাহলে ঝঙ্কার ধরবে। আর নিয়মতে আমরা যেভাবে সাইকেল পরিষ্কার করে, ডিজেল দিয়ে পরিষ্কার করে, সুন্দর করে একদম আবর্জনা পরিষ্কার করে একদম ক্লিন করে রাখি, সেটা হলে লাস্টিং পাবে। আর যদি আপনি অযত্নভাবে ফেলে রাখেন তাহলে সাইকেল ধীরে ধীরে ঝঙ্কার আসবে, সাইকেলের যে সৌন্দর্য নষ্ট হবে, আস্তে আস্তে আপনার পার্টসগুলি অকেজ হয়ে যাবে।
0: এই যে আপনি বলছেন যে আপনি এই যে কাজগুলো করেন, সাইকেলের মেরামতের কাজ, গ্যাস রিপেয়ারিংয়ের কাজগুলো করে, এর পাশাপাশি আর অন্য কোনো কাজ করার সুযোগ পান না?
1: এগুলি করি, এগুলি করে আমার দিন চলে যায়। আর পাশাপাশি অনেক সময় ঠেলা রিক্সা আসলে এগুলিও করি, এইভাবে সব মিলিয়ে আছি।
0: চলছে, আপনার ভালোই চলছে?
1: চলছে, ঠাকুর চালাচ্ছে।
0: শ্রমিক মানুষ সবার মাধ্যমেই আপনাদের উপার্জন করতে হবে, এটাই চলতে হবে, তাই তো?
1: ওই তো মেন, আমাদের কর্ম না করলে যেটা হবে কি, কর্মের মাধ্যমে ইনকাম হবে। সবাই কর্ম না জানলে উপার্জন কীভাবে করবে? এটা আমার, আমি যেটা শিখেছি সেটা আমার কর্ম, সেটা আমি চালিয়ে রাখলে অটোমেটিক কম আসবে সবই।
0: সবশেষে আমাদের যে ইয়ং জেনারেশান, যারা বেশি পড়াশুনো করেনি, যারা এই পেশাতে আসতে চায়, ওদের উদ্দেশ্যে কী বলবেন?
1: এখন তো বাইসাইকেলের কাজ শিখতে চায় না, এখন নতুন আধুনিক যুগের মাধ্যমে যারা কম পড়াশোনা করেছেন, বেশিরভাগই মানুষ চায় কন্টিনিউ।

0: রেভিনিউ, ডেলি রোজগার, যেটা আজকে অনেকে রঙের কাজ করে, অনেকে রাজমিস্ত্রি করে, ডেলি পয়সা পাবে সেইখানে চলে যায়। কিন্তু আগে তো আমরা সময় দিয়েছি, 5-6 বছর 7 বছর এইভাবে আমরা সময় দিয়ে এক জায়গায় কাজ শিখেছি, তার বিনিময়ে আজকে আমরা সেটার দ্বারা আমরা চলতে পারছি। আর এখন বর্তমানে যুগের ইয়ং জেনারেশন, তারা পয়সা আগে দিতে হবে তারপরে কাজ, তো সেটা তুলনা করলে যেটা ডেলি লেবার, যেটা আমরা অনেকে গ্রামগঞ্জের ছেলেরা রঙের কাজ করে, রাজযুগালি কাজ করে, যে কোনো কাজ ডেলি হাজিরা হিসেবে কাজ করছে, সেটাই সেই মাধ্যমে উপার্জন করছে। সময় দিয়ে সময়ে এখানে ব্যয় করে কাজ শেখার জন্য রাজি থাকে না।
1: তো ভবিষ্যতে আপনি এই কাজ তো আপনার করবেন, তো আপনার সুস্থতা এগুলো সাফল্য আমরা কামনা করছি। ধন্যবাদ আপনাকে,
0: নমস্কার।
2: শুনলেন অনুষ্ঠান শ্রমজীবী মানুষের মাঝে, আজ ছিলেন সুকান্ত মজুমদার, উদয়পুর চন্দ্রপুর গোমতী ত্রিপুরা। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন তাপস সোম।

শুরু হচ্ছে অনুষ্ঠান আমি নারী। অনুষ্ঠানে প্রথমে শুনুন আমার কথা। রয়েছেন অনুরূপা শীল, শিক্ষিকা, একিনপুর হাই স্কুল।

আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা। আকাশবাণী বিলোনিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কথা অনুষ্ঠানে আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। যদি ছোটবেলা থেকেই শুরু করি, তাহলে জন্ম, পড়াশোনা সবই এই ছোট্ট শহর বিলোনিয়াতে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে বড় হয়ে স্কুল শিক্ষিকা হব। আর সত্যি কথা বলতে, নিজেকে এই পেশায় জুড়তে পারাটা সত্যিই আমার জীবনের এক পরম প্রাপ্তি। আর এই প্রাপ্তির পেছনে যে দুজনের কথা না বললেই নয়, তারা হলেন আমার মা এবং হাজব্যান্ড। তারা অনবরত আমাকে সহযোগিতা করে গেছেন, বা বলা ভালো এখনও করছেন। তো যেটা বলছিলাম, সারাক্ষণ বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে কার কেমন লাগে জানি না, কিন্তু আমার তো বেশ লাগে। তাদেরকে যেমন শেখানোর অনেক কিছু আছে, ঠিক তেমনি তাদের থেকে অবিরাম কিছু না কিছু শিখে চলেছি। এক জীবনে এটাই বা কম কিসের? আর একটা কথা, যেটা না বললেই নয়, আমি আমার জীবনে ছোট ছোট চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে খুব ভালোবাসি, কারণ এগুলো সমাধানের পর যে মানসিক প্রশান্তি আসে, সেটা একদিকে যেমন মনের জোর বাড়ায়, তেমনি প্রত্যেকটা চ্যালেঞ্জ নতুন নতুন অভিজ্ঞতার জন্ম দেয়। এরপর আসছি শখের কথায়। আমি একজন ছোটোখাটো বাগানি। গাছ, প্রকৃতি, এদের সাথে সময় কাটানো, এ এক অন্যরকম ভালো লাগা, যেটা বলে বোঝানোর চেয়েও অনুভব করাটা বেশি সহজ। এছাড়া আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, সে পাহাড় হোক, সমুদ্র।

হোক বা নিজেরই ছোট্ট শহর, ঘুরে ঘুরে প্রকৃতির বিভিন্ন রকম মুহূর্তগুলোকে মুঠোফোনে বন্দি করে আমি অনাবিল আনন্দ অনুভব করি। আজ তবে এখানেই শেষ করছি, নমস্কার।

শুনলেন অনুষ্ঠান আমার কথা, অনুষ্ঠানে আছিলেন অনুরূপা শীল, শিক্ষিকা, একিনপুর হাই স্কুল। আমি নারী অনুষ্ঠানে এখন শুনবেন এই পক্ষের দম্পতি। অনুষ্ঠান এই পক্ষের দম্পতিতে রয়েছেন বেলোনিয়া শহরের গিরিধারী টিলার বাসিন্দা সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী প্রদীপ চক্রবর্তী এবং ওনার সহধর্মিণী শ্রীমতী রুমা চক্রবর্তীর সাক্ষাৎকার।

0: নমস্কার, আজ আমরা চলে এসেছি বিলোনিয়া শহরের উপকণ্ঠে অবস্থিত গিরিধারী টিলায় শ্রী প্রদীপ চক্রবর্তীর বাড়িতে। সঙ্গে রয়েছেন ওনার সহধর্মিনী শ্রীমতী রুমা চক্রবর্তী, উনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। শ্রী প্রদীপ চক্রবর্তী হলেন রাজ্যের একজন বিশিষ্ট তবলা বাদক। তো প্রথমেই আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা বলুন?
1: হ্যাঁ, মোটামুটি ভালো আছি। আপনাদের শুভেচ্ছা রইল।
0: আজ আমরা ওনাদের বাড়িতে এসেছি আকাশবাণীর একটি ভালো লাগার অনুষ্ঠান নিয়ে, এ পক্ষের দম্পতি। প্রথমে দাদার সম্পর্কে জানবো, দাদার জন্মস্থান কোথায়?
1: আমার জন্মস্থান, আমি এই বাড়িতেই বিলোনিয়া গিরিধারি আশ্রম পাড়াতে আমার এই জন্মস্থান আর কি।
0: আচ্ছা, আর আপনার, আপনি পড়াশোনা আপনার বেড়ে ওঠা?
1: আমার, আমরা যখন, তখন তো হায়ার সেকেন্ডারি ছিল, এখন যেরকম 12 ক্লাস, তখন আমাদের 11 ক্লাসে আমাদের হায়ার সেকেন্ডারি দিয়েছি। আমরা হায়ার সেকেন্ডারি পাস করে আমি চলে গেছি রবীন্দ্রভারতী, মিউজিক নিয়ে আমার পড়াশুনো ওখানে হয়েছে। ওইখান থেকে আমি 1984 সালে আমি কলকাতা চলে যাই। ওখানে গিয়ে আমি প্রথমে তো আমি বিলোনিয়াতে আমার যেটা হাতে করি গুরুদেব, আমার পিতাই প্রথম আমার হাতে করি ছিলেন। তারপরে আমার বিলোনিয়ার আরেকজন গুরু ছিলেন শ্রী উমেশচন্দ্র ভৌমিক মহাশয়। এরপরে আমি আস্তে আস্তে আকাশবাণী, এরই সঙ্গে আকাশবাণী আগরতলাতে আমার যুগবাণী অনুষ্ঠানে আমার প্রথম প্রোগ্রাম শুরু হয়। এরপরে আস্তে আস্তে আমি এখানেই ছোটবেলা থেকে, যখন আমি 11-12 বা 10 পড়ি, তখন থেকে আমি আস্তে আস্তে এখানে, তখন তো আমাদের বিলোনিয়াতে গান বাজনার খুবই কয়েকটা সংস্থা ছিল, সুরবিতান আছে, আরও বিভিন্ন সংস্থা আছে, সুসঙ্গম আছে, সঙ্গীত কলা মন্দির আছে, বুলবুল আছে, তারপরে রবীন্দ্র পরিষদ আছে, সুরবিতান আছে, তারপরে সুসঙ্গম কালচার ফোরাম আছে, সঙ্গীত কলা একাডেমি আছে, বিনাপানি সঙ্গীত আছে, তারপর আরও অনেকগুলো সংস্থা আছে। তখন বিলোনিয়াতে 90-এর দশকে তখন বিলোনিয়াতে খুব গান বাজনা হতো, তখন আমরা ভালো পরিবেশ পেয়েছি এবং অনেক স্টুডেন্ট আমি তৈরি করেছি, কিন্তু ওরা পড়ালেখার তাগিদে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, বিভিন্ন ইয়েতে 12 পাশ করার পর তখন বিশেষ করে লেখাপড়ার প্রতি বিশেষ টান ছিল। গান বাজনার প্রতি হয়তো 12 ক্লাস বা 11 ক্লাস পর্যন্ত করতো, এরপরে আর ওরা ওরা গান বাজনার প্রতি তৈরি করতে গিয়ে, তো এর মধ্যে দুই একজন মোটামুটি বাজাচ্ছে।
0: তো দাদার, আপনাদের ভাই বোন আপনারা কজন?
1: আমরা দুই ভাই এক বোন, আমাদের পুরো ফ্যামিলিতেই গান বাজনার পরিবেশটা ছিল,
0: কালচারাল ফ্যামিলি যাকে বলে। হ্যাঁ, কালচারাল ফ্যামিলি।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা শুনবো আপনার।

0: সাংস্কৃতিক জগতের কথা, আপনি তো শিল্পী মানুষ। চলে যাব এখন দিদির কাছে। দিদি, আপনার জন্মস্থান কোথায়?
1: আমার জন্মস্থান এখানে,
0: এখানে বিলোনিয়াতে। আর কবে হয়েছিল?
1: 11ই মে 1974।
0: আচ্ছা, তো আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা?
1: পড়াশোনা কাঞ্চননগর, আমার বাপের বাড়ি ওইখানে। কাঞ্চননগর স্কুলে আমি পড়াশোনা করেছি, ওইখানে বড় হয়েছি, পড়াশোনা ওইখানে করেছি।
0: স্কুল কলেজ সব?
1: স্কুল মানে আমি 12 পড়তাম, পড়া অবস্থায় বিয়ে হয়ে গেছে, 93 বিয়ে হয়েছে।
0: আচ্ছা,
1: তারপর 2006 ছোট একটা কাজ পেয়েছি অঙ্গনওয়াড়িতে, ওটা আছে।
0: আপনাদের দাম্পত্য জীবনের শুরুটা কবে হয়েছিল?
1: শুরুটা 93-তে, 1993 সনে আমাদের বিয়ে হয়ে আমি এই বাড়িতে আসলাম।
0: তারপরে কত বছরের আপনাদের একসাথে পথ চলা?
1: একসাথে পথ চলা আমাদের
0: 32। অনেকটা সময় আপনারা পথ চলেছেন। তো এত বছরের আপনাদের পথ চলা, কতটা সুখী আপনারা?
1: সুখী, বাট একটা মেয়ে হয়েছিল, মেয়েটা মারা গেছে ডেলিভারির সময় উদয়পুর হসপিটালে, ওইটা একটা দুঃখজনক ঘটনা। এছাড়া বাকি মানে ওইটা নিয়ে আগে ভাবতাম, কিন্তু এখন আর ততটা ভাবি না, কারণ ছেলে মেয়েগুলো আছে তো, স্টুডেন্টগুলো আছে তো, ওই ওদের, হ্যাঁ ওদেরকে নিয়ে সময় কেটে যায়, ওদেরকে নিয়ে ভালো লাগে। আগে তো বেশ গান বাজনা হতো ওই বাড়িতে, যখন বিয়ে হয়ে এসেছি খুব ভালো লাগতো, রাত 12টা 1টা অবধি প্রোগ্রামের ছেলেমেয়েরা গান বাজনা, মানে ত্রিপুরা রাজ্যের এমন কোনো জায়গা নেই যে মানে কোনো স্টুডেন্ট আসেনি এখানে, একেবারে সোনামুড়া আগরতলা থেকে নিয়ে উদয়পুর থেকে নিয়ে, উদয়পুরের একজন এখনো ব্রাঞ্চ ম্যানেজার, ওর স্টুডেন্ট তবলা স্টুডেন্ট প্রসঞ্জিৎ দাস,
0: উনি হাতে গড়েছেন অনেক স্টুডেন্ট।
1: হ্যাঁ, তো এগুলো দেখে আমার খুব ভালো লাগতো। আর আমি মানে বিয়ের আগে স্কুলে থাকতে আমি খেলাধুলার ততটা পারদর্শী না, খেলাধুলা পারদর্শী না, বাট মানে গান বাজনা আবৃত্তি খুব ভালো, হ্যাঁ আবৃত্তি করতাম, তারপরে গান টান করতাম, এগুলো করতাম, তারপরে কোনো স্ক্রিপ্ট পড়া এগুলো আমি করতাম, ভালো লাগতো আমার। তারপর জোকস ভালো লাগতো আমার কাছে, মানে হাস্য খুব প্রিয় আমার, ভালো লাগতো।
0: তো আপনাদের সন্তান কজন?
1: ওই তো মেয়ে, একটা মেয়ে ছিল, মারা গেছে, এখন নেই, এখন আমরা দুজনে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বিয়ের পর তো অনেকেই ঘুরতে যায়, তো আপনারা কোথাও
1: গেছি? গেছি 4-5 বার কলকাতা, তারপরে বিহার গয়া, তারপরে ইয়েতে ওই কি বলে নবদ্বীপ মায়াপুর, আর কলকাতার একদম যা যা আছে এগুলো সবগুলো দেখেছি, ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল, তারপর বোটানিক্যাল গার্ডেন, এগুলো সবগুলো। ওড়িশাতে গেছি, পুরীতে, হ্যাঁ পুরীতে গেছি, তারপরে গয়াতে গেছি, বিহারে।
0: এখন রিসেন্ট কোথাও ঘুরতে গেছেন?
1: রিসেন্টলি 20-তে এসেছি আর কি, বাংলাদেশ গেছি।
0: কি করোনার আগে না করোনার সময়?
1: করোনার সময় কলকাতা থেকে এসেছি 2020-তে লাস্ট, তারপরে আর বেরোনো হয় নাই। এরপরে বাংলাদেশ গেছি 3 বার, আর পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে 3 বার বাংলাদেশ গেছি।
0: ঠিক আছে। তো এবার জানবো, দাদার কাছে যাব, আপনার কর্মজীবন সম্পর্কে আপনি কিছু বলুন, আপনার কর্মজীবনের অভিজ্ঞতা।
2: আমার কর্মজীবনের অভিজ্ঞতা বলতে, আমার সারাটা জীবনই চলে গেছে সাংস্কৃতিক লাইনে, বিশেষ করে বিভিন্ন জায়গায়। আমার স্কুলও ছিল, যেমন ছিল শান্তিরবাজার, আমার একটা ব্রাঞ্চ আছে, মহরিপুর একটা ব্রাঞ্চ আছে, বিচ্ছন্নমূলতে একটা ব্রাঞ্চ আছে, সাবরমও আমার ব্রাঞ্চ ছিল। এখন আর শারীরিক এর জন্য আমার ওখানে আর যাওয়া হয় নাই, বিশেষ করে আমার টিউশন। আমার কর্মজীবনটা বিভিন্ন মাস্টারমশাইদের বাড়িতে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে আমার স্টুডেন্টদের গড়ে তোলার দায়িত্বটা বেশি ছিল। তারপরে আমি বিভিন্ন প্রোগ্রাম, বিলোনিয়া বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন প্রোগ্রামে আমি গিয়েছি, আমার ছেলে মেয়েরাও গিয়েছি এখানে। আর বিশেষ করে ইদানিং আমাকে আগরতলায় বৈঠকি ঘরানার থেকে আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে, ওরা খুব আদর আপ্যায়ন করেছে আমাকে, যেটা আমি জীবনে মানে না, এর সঙ্গে আমি দিল্লি থেকে গ্লোরি অফ ইন্ডিয়া, হ্যাঁ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ থেকে আমাকে দুটো অ্যাওয়ার্ড দিয়েছে আমাকে। আমি ওইগুলো পেয়ে আমি বিশেষ করে ভীষণই খুশি। আমার সাংসারিক জীবনটা এইভাবেই চলছে, হ্যাঁ আমি চাকরি বাকরি করি না, আমার চাকরি একটা হওয়ার কথা, এর মধ্যে আমি আকাশবাণী আগরতলাতে গ্র্যাজুয়েশনের জন্য আমি গ্র্যাজুয়েশন পরীক্ষায় বসি, কিন্তু দুঃখের বিষয় আমার রেজাল্টটা আসেনি। আর এমনিতে আমি দূরদর্শন এবং আকাশবাণী

0: আমাকে বিমল রায়, যিনি ছিলেন বিমল রায়, আমাকে কিছু ক্লাস টাস দিয়েছেন। ও বড় কষ্টের জীবন ওখানে আমি কাটিয়েছি, অনেক ক্লাস করতে হয়েছে ওখান থেকে ওখানে, ওখান থেকে খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে আমাকে, খুব স্ট্রাগল করতে হয়েছে কলকাতায়। ওখান থেকে আমি বিমল রায় আমাকে নিয়ে পাঠালেন হারমোনিয়াম, যিনি আর্যভট্ট, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুদেব, আর্যভট্টের নাতনি হচ্ছে প্রবোধ ভট্ট। প্রবোধ ভট্টের চাকরির কাছে আমি আমার হারমোনিয়াম শিক্ষা শুরু হয়ে গেলে, বিরাটই থাকেন উনি। আবার এর মধ্যে উনার ছেলে মেয়েদের যেমন শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী ওম চৌধুরী আমার গুরু ভাই বোন, ফাঁকে আমি কলকাতায় বিভিন্ন নামী কামী শিল্পীদের সঙ্গে আমি সঙ্গত করেছি। মানাদের সাথেও আমি সঙ্গত করেছি, মানবেন্দ্রের সাথেও আমি সঙ্গত করেছি, এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের অনেক ছাত্রদের সঙ্গে আমার সঙ্গত হয়ে গেছে। মোটামুটি আমি প্রায় 12 বছর ওইখানে এস্টাবলিশড হয়ে গেছিলাম, কিন্তু আমি আবার আমার মায়ের টানে আবার চলে আসতে হলো, কিন্তু মা আমাকে যেতে দেনি। এরই ফাঁকে আমি আমার গুরুদেবরা আমাকে বলল, তুই চলে গেছিস আমাকে কিছু জানাস নি, যেমন তবলায় আছেন আমার ভারত বিখ্যাত তত ওয়ার্ল্ড ফেমাস পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়ের কাছে আমি দীর্ঘ 5-6 বছর তালিম নিয়েছি, এরপর আমি চলে এসেছি। আর ফাঁকে ফাঁকে যাওয়া হয়, যেমন উনি যখন আগরতলায় এসেছিলেন তখন আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এই হচ্ছে আমার কলকাতা জীবন। ওখানে আমি প্রায় 12-14 বছর কাটিয়েছি। ওখানে আমি ইচ্ছা ছিল আমার না আসার, কিন্তু আমাকে বাধ্য করেছে বাড়িতে চলে আসার, পরিবারের টানে আমাকে আমার মা দিয়েছে, আমি চলে এসেছি।
1: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার বলেছিলেন, মা ডেকেছেন সেটাই বড় কথা। তো ওই কথাটাই আমার এখন মনে পড়লো আর কি। আচ্ছা দাদার কর্মজীবনের খুব একটা স্মরণীয় ঘটনা যেটা আমাদের শ্রোতা বন্ধুদের সাথে একটু শেয়ার করতে চান?
0: কর্মজীবনের স্মরণীয় ঘটনা হচ্ছে, অনেক স্মরণীয় ঘটনা আছে, এর মধ্যে আমার এই বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো পাওয়া, এটাও আমার একটা স্মরণীয় ঘটনা। এবং আমার ত্রিপুরা বা কৈলাসহর, ধর্মনগর সব জায়গাতে আমার যাওয়া হয়ে গেছে, প্রোগ্রামও করেছি। আমার সবচেয়ে ভালো লাগে আমার ত্রিপুরার সমস্ত শিল্পীদের সাথে আমার কোঅপারেশনটা আছে। আমি বিভিন্ন ক্লাবে এখানে ওই শতাব্দীর একে এনে দিয়েছি, বিভিন্ন পূজা প্যান্ডেলগুলোতেও আমি ছেলেদের সাহায্য করেছি, ওরা যখন এসছে আমি ওদেরকে সাহায্য করেছি, ওরা আমাকে কলকাতা পাঠিয়েছে, আমি ওখানে গিয়ে বিপ্লব চট্টোপাধ্যায়, সাবিত্রী, শতাব্দী রায়, তারপরে দেবশ্রী, সবাইকে আমি এখানে, দেবশ্রী রায় সবাইকে আমি এখানে আমার বিলোনিয়ার লোকদের দেখার জন্য আমি একটা ইয়ে করেছি। এটাও আমার খুব স্মরণীয় ঘটনা এবং কর্মজীবন।
1: খুব ভালো কথা। তো আপনি নিজে হাতে অনেক প্রতিভা তৈরি করেছেন, আপনারও প্রতিভা তো শেষ নেই। তো আমরা যতটুকু আমরা জানি আপনি গান বা গানও করেন, তো আমাদের শ্রোতা বন্ধুদের যদি দু লাইন একটু,
0: এখন তো হারমোনিয়াম চলে আসছে, তবু তার চোখে নেমে আসা।

0: বাহ, খুব সুন্দর। দিদিও সহযোগিতা করলেন, খুব ভালো লাগলো। দিদিও গান বাজনা করেন?
1: ভাল লাগে আমার কাছে গান বাজনা, খুব ভাল লাগে।
0: আচ্ছা, এইবার প্রশ্ন দিদির কাছে। আপনি তো একজন অঙ্গনওয়াড়ি কর্মী, আর ঘরের কাজ করার পাশাপাশি আপনি আর কি কি কি করতে ভালোবাসেন?
1: আমি তো বিশেষ করে আমার হবি হচ্ছে মন্দিরে যাওয়া, মন্দির ঘোরা, সুযোগ পেলে আমার ইচ্ছা হয় যে কোনো একটা মন্দিরে যাই, আমি ওইখানে গিয়ে একটু কিছু করি, ভগবান দর্শন করি, প্রণাম করি। ওইখানে পজিটিভ এনার্জি ফুল, মানে নেগেটিভ কিছু নেই। আমরা তো অ্যাকচুয়ালি যতই কর্মজীবন ব্যস্ত থাকুক, যাই কিছু থাকুক, কিন্তু আমরা নেগেটিভ কথা আলোচনা করি একটু, ওই জায়গাটার মধ্যে মানুষের মানে বেশি এসে যায়। কিন্তু আমার ভাল লাগে, মানে মন্দিরে গেলে কোনো নেগেটিভ নেই, সব পজিটিভ কথাবার্তা, খুব ভাল লাগে আমার কাছে। দারুণ লাগে আমার কাছে।
0: আচ্ছা, যদিও ঘরে ঢোকার সময় আমি দেখলাম ঘর একদম গোছগাছ, একদম পরিপাটি, আপনি একজন সুগৃহিণী সেটাও বলা যেতে পারে। আচ্ছা, তো আপনি তো যাই একটা কাজ করেন, তো কাজের একটা কোনো

0: ভালো অভিজ্ঞতা?
1: কাজের অভিজ্ঞতা বলতে, আমি তো আমাদের যত প্রোগ্রাম হয়, মানে ICDS এর যত প্রোগ্রাম হয়, মানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, সমস্ত প্রোগ্রামের যে প্রোগ্রাম পরিচালনা করার দায়িত্ব আমি, মানে আমার আমি করি, সবগুলো আমি করি। আমার স্যাররা CDPU, শ্রদ্ধেয় CDPU স্যার, শ্রদ্ধেয়
0: সুপারভাইজার, আপনার খুব ভালো লাগে?
1: হ্যাঁ, খুব ভালো লাগে। আমি এমনিতে তো ছোটবেলা স্কিপ টিপ যেগুলো দিত আমাকে আমার স্যাররা, আমার গুরু যারা শিক্ষক আছেন, ওনারা আমাকে স্ক্রিপ্ট গুলো পড়তে দিতেন। হ্যাঁ, বলতো তুই সুন্দর পারবি, তুই পড়, তুই পড়। হ্যাঁ, তারপরে যেমন এখানে বিলোনিয়া আছে, বিপুলাল চক্রবর্তী আমার স্যার, স্যার কার্যনগর চাকরি করেছেন অনেক বছর, বিপুলাল স্যার সাংস্কৃতিক দিকগুলো দেখতেন। তো আমাকে কোনো স্ক্রিপ্ট পড়া থাকলে, কোনো কিছু থাকলে, হয়তো বিবেকানন্দের জন্মদিন ওনার উপরে কিছু বলা, এগুলো আমাকে বলতো, তুই কালকে মানে রেডি করে এটা নিয়ে আসবি, তুই পড়বি এটা, তুই যদি না দেখে না পারিস তুই দেখে দেখেই পড়। তো এরকম করতে করতে এগুলোর প্রতি আমার মানে
0: প্রোগ্রাম,
1: হ্যাঁ, প্রোগ্রাম পরিচালনা করার দায়িত্ব এখনো আমার, সেই আমি আছি, এখনো করি, মানে ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ,
0: ঠিক আছে। তো ঘরের কাজে দাদা আপনাকে কতটুকু সাহায্য করে?
1: হ্যাঁ, করে, সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ।
0: দাদা কতটুকু বৈষয়িক?
1: দাদা একটু উদাসীন মাইন্ডের। হ্যাঁ, উদাসীন, উদাসীন মাইন্ডের। এমনি ভালো, আমাকে কোনোদিন মানে আজকে 30-32 বছর আমাকে কোনোদিন স্বাধীনতাতে মানে হস্তক্ষেপ করেনি, যে যাও, কোনোদিকে আমাকে আটকায়নি বা রেস্ট্রিকশন দেয়নি। হ্যাঁ, কোনো রেস্ট্রিকশন করেনি। শ্বশুর বাড়ির সবাই ভালো, সবাই মানে আদর করতো। ননাস এখন গোয়াতে আছে, আমার বড়, ও মানে খুব ভালোবাসতো সবাই, শ্বশুর শাশুড়ি সবাই ভালো ভালো পেত। তো এই আর কি।
0: তো দাদার প্রভাব আপনার জীবনে কতটুকু?
1: হ্যাঁ, ওর তো প্রভাব আমার জীবনে অনেকটা, এই তো মানে, হ্যাঁ অবশ্যই জোরে রয়েছেন। ওনার সাথে যে সেদিন আগরতলা গেলাম, বৈঠকি ঘরানার থেকে যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে, মানে আমার কাছে মানে অসাধারণ লাগছে, মানে কি বলবো, এত সুন্দর, বিয়ে বাড়ির মতো ওরা সাজিয়েছে, আর এত আদর, এত মানে ভাবতে পারিনি আমি কখনো, যেগুলো দিল্লি থেকে এগুলোতে তো আমি যেতে পারিনি, কিন্তু আগরতলাটাতে আমি গিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। 24 তারিখে, এই তো রিসেন্টলি 24 তারিখে দিয়েছে, মানে কিছু একটা গিফট দেওয়া, টাকা দেওয়া, সেটা বড় কথা, শিল্পীদেরকে কখনো টাকা দিয়ে কেনা যায় না। হ্যাঁ, সব বিদ্যা সবার হয়, কিন্তু সরস্বতী মায়ের শেষ বিদ্যা হচ্ছে গান বাজনা, ওটা সবার দ্বারা হয় না। হ্যাঁ, তার জন্য আমি, এর জন্য আমি গর্বিত যে আমার হাজবেন্ড একজন আর্টিস্ট, একজন শিল্পী, সে শিল্পী ছোট আর বড় নেই, শিল্পী
0: শিল্পী
1: শিল্পী শিল্পী হয়। তারপরে ওই জন্য আমি ওনাকে শ্রদ্ধা করি।
0: শিল্পীর কোনো মাপদণ্ড
1: না, না, না, শিল্পীকে কখনো টাকা দিয়ে কেনা যায় না, শিল্পী কখনো টাকা চায় না। ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট কিনতে টাকা লাগে এখন প্রয়োজনে, কিন্তু ওটা দিয়ে শিল্পী, শিল্পীকে বিচার করলে চলবে না। শিল্পী চায় ওর ভালোবাসা, শিল্পী চায় স্টুডেন্টকে তৈরি করা, ছেলে মেয়ে, যেমন ও অনেক স্টুডেন্টকে তৈরি করেছে, হাবানিয়া হসপিটাল থেকে আরম্ভ করে, জিবি হসপিটাল থেকে আরম্ভ করে, যেখানে যাচ্ছি আমি ওনার দৌলতে আমি সহযোগিতা পাচ্ছি, ডাক্তার দেখাতে পাচ্ছি না, মানে ইয়ে পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে কোনো একটা নার্স এসে বললো, আরে স্যারকে দেখে বললো, যা আমার স্যার প্রণাম করলো, কি আপনার কি
0: বিরাট পাওয়া, এটা
1: বিরাট পাওয়া, এটা হ্যাঁ বিরাট পাওয়া। আমি যদি কোনো মানে ওর স্টুডেন্ট কোথায় নেই, আগরতলা ILS-এ সেম আছে, ILS-এ গিয়ে কেউ পায় না ডাক্তার দেখাতে, আমাকে বলছে কাকে দেখাবেন আপনি, কবে দেখাবেন, আজকে দেখান, আজকেই দেখান। আরে আমরা আছি তো, যেমন মিতা পাল আছে, ওর স্টুডেন্ট, সারা সীমা বাড়ি, মিতা পাল, ও আছে VMA, বলে যে কাকিমণি যদি গাইনো ডাক্তার দেখাতে চায় স্পেশাল, আমাদের, আমার এখানে আছে এই নম্বরে, এই নম্বরে আমাকে ফোন করবেন, আমি যথারীতি কাকিমণিকে ডাক্তার দেখিয়ে দেবো। হ্যাঁ, তো এটা আমার বিরাট পাওনা। যেমন কলকাতা গেছি আমি, কলকাতা ওর গুরুদের বাড়ি গেছি, তো দারুণ লেগেছে, যেমন অনিন্দ্য চ্যাটার্জি, পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি শ্রদ্ধেয়, উনি 10 তলাতে থাকেন, সেদিন ফ্রান্স থেকে এসছেন, তো বলছে আমি তো তোর সাথে কথা বলতে পারছি না, তুই কেন ত্রিপুরা চলে গেলি আমি বুঝলাম না, আমি তো তোকে বারবার না করেছি যে ত্রিপুরা যাস না, তুই এখানে সাংস্কৃতিক পীঠস্থান, এখানে গান বাজনা, কলকাতাতে সব দেখ, তুই ভালো ভালো শিল্পী কর, তোকে আমরা 3 জন গুরু যদি 10টা করে স্টুডেন্ট দিত, 30 জন স্টুডেন্ট, আর কি করবি তুই এগুলো দিয়ে, তোর তো আর প্রয়োজন হয় না, এগুলোতেই যথেষ্ট। তোকে যদি আমি বিমল রায় তোকে 10টা দিলাম, অনিন্দ্যদা তোকে 10টা দিল, প্রবোধ ভট্টাচার্য তোকে 10টা দিল, 30টা স্টুডেন্ট তোর এখানেই হয়ে গেছে, কেন যাবি তুই?
0: দাম্পত্য জীবনের আগারাগি ব্যাপারটা থেকেই যায়, তো এক্ষেত্রে রাগটা কার বেশি, দাদার না প্রশ্ন?
1: আমার আমার আমার বেশি একটু রাগ, কিন্তু আমি সহজে রাগি না।
0: আচ্ছা, মানে নাই কি আবার দাদা?
1: না, দাদা তো উদাসীন প্রকৃতির, একটু আমারও
0: পারে না, নাকি অনেক সময় অনেকে বুঝতেও পারে না,
1: ঘরের কথাটা বাইরে যেতে পারবে না, এটা হচ্ছে আমার মানে বিরাট একটা, কেউ যদি দোষ বলে দোষ, গুণ বলে গুণ,
0: সেটা হচ্ছে মান অভিমানের পালা।
1: হ্যাঁ, মানে আমি আর ঘরের কথা বাইরে যেতে পারবো না, তো একটু ওর জোরে কথা বলে ওইটাতে আমার রাগ হয়।

0: আমি রাগ করি ওর জন্য, মানে জোরে কথা বললে আমার মানে খারাপ লাগে, ছোট ভাবে বলো।
1: তো আমরা শুনলাম আপনি একটু গুনগুন করলেন, আপনিও তো গান বাজনা নিয়ে
0: খুব ভালোবাসি আমি, কিন্তু ছোটবেলায় আমি ওই পরিবেশ পাইনি। কেন পাইনি? আমার এলাকাতে 200 পরিবার থাকলে একজন দিদি গান গাইতো, চাপা চক্রবর্তী। ওই দিদির কাছে আমি গিয়ে গিয়ে দিদি যে গুনগুন করতো ওইগুলো শুনতাম আমি,
1: তখন শিখেছেন?
0: হ্যাঁ, তোর শুনে শুনে স্কুলে টুলে করতাম। হ্যাঁ আচ্ছা করবো আর কি। আর ডি বর্মনের করি, আর ডি বর্মনের একটা গান করি।

0: খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার চলে যাব দাদার কাছে। কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে যেতে জানবো সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি কি, আর বর্তমান নবদম্পতিদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান?
1: বর্তমান মানে বর্তমানে নবদম্পতিদের উপর আমার একটা আবেদন থাকবে, তারা সাংসারিকের প্রতি তো অবশ্য থাকতে হবে, তার সাথে মানে সাংস্কৃতিক মনোচেতনাটা ওনাদের ভিতরে থাকতে হবে এবং বাড়াতে হবে। বিশেষ করে আমি শুধু রান্নাবান্না করলাম, ওইখানে গেলাম, ওইখানে গেলাম, ছেলে মেয়েদের মানুষ করতে হবে, ছেলে মেয়েদের সংস্কৃতির প্রতি ভীষণভাবে আকৃষ্ট করতে হবে। বলা যায় না কে কখন কার কি হয়ে যায়। হ্যাঁ, কেউ হয়তো একদিন বড় শিল্পী হয়ে যেতে পারে। আমার একজন ছাত্রী এখানে আছে, মনীষা চক্রবর্তী, ও ওই দিন আগরতলায় গান গেয়েছে। বিভিন্ন বিশেষ করে বিবাহিত মহিলারাই আমি ওখানে পেয়েছি, সবাইকে সবাই গান গেয়েছে। মানে আমি ভাবতে পারিনি আমাদের বিলোনিয়াতে কিন্তু ওই পরিবেশটা এখন একটু কমে গেছে, এক সময় খুব ছিল, কিন্তু আগরতলায় পরিবেশটা এখন অনেক ভালো হয়ে গেছে।
2: সবকিছু দরকার, ডাক্তারও দরকার, একজন ইঞ্জিনিয়ার দরকার, একজন লেবার দরকার,
0: সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়
2: তাহলে একজন বাবাজি দরকার, সাধু বাবা দরকার, মানে সবকিছু দরকার সমাজে। ব্যালেন্স রাখা দরকার। তার মধ্যে সংস্কৃতির জগতে যদি থাকে, আমি দেখছি ওই ধরনের ছেলে মেয়েগুলি নষ্ট হয় না, মানে সহজে অন্য পথে যেতে ওরা মানে যায় না ওরা, কারণ ওরা ভালো সঙ্গ পায়, ভালো সঙ্গ পায় যখনই ওরা গান বাজনার মধ্যে থাকে। সেই প্রেম প্রেম ভালোবাসা সেটা হতেই পারে, সেটা যে কোনো বয়সে হয়। শিল্পীদের মধ্যে প্রেম ভালোবাসা বেশি হয়, কিশোরদের চারবো কিশোরদা আশাদি দুবার বিয়ে হয়েছে, তাতে কি আছে, ওনাদের গুণে হচ্ছে, গুণে ওনাদেরকে আকৃষ্ট করছে, ওনারা তো গুণী, ওনাদের মানে ওনাদের সাথে কারো মানে তুলনা করা যায় না। আমরা ওনাদের সাথে মানে কিছু বলা মানে দুঃসাহস, মানে দুঃসাহসিক। কিশোরদা চার বিয়ে মানে কি, এটা কোনো খারাপ কিছু নয়, মানে কিশোরদার গুণে মেয়েরা ওনার পায়ে গিয়ে পড়তো যে আমি আপনার মানে আমি চরণে আপনারা থাকতে চাই, তো সেই মানে এটাতে খারাপ কিছু নেই এখানে। হ্যাঁ, ওরা যে আজকালের দিনে ছেলে মেয়ের
0: অভাব নেই
2: না, ওনাদের অর্থের জন্য টানে না, তারপর আজকালের জন্য আজকালের ছেলে মেয়ের মতো মানে অসহিষ্ণু অধৈর্য হয়ে কিছু একটা করে ফেললাম,
0: সহনশীল হতে হবে,
2: সহনশীল হতে হবে, সহনশীল হতে হবে, ধৈর্য সহ্য এগুলো বাড়াতে হবে,
0: একে অপরকে বোঝাপড়া বেশি বুঝতে হবে,
2: ছেলে মেয়েদেরকে একটু ধর্মীয় কিছু শিক্ষা দেওয়া, ধর্মীয় গুলো শিক্ষা দেওয়া, তারপরে আমাদের ধর্ম আগে, সায়েন্স পড়ে, আমাদের বিজ্ঞানও দরকার কিন্তু ধর্মটা আগে। কেন ধর্ম আগে বলছি, যেমন একটা মায়ের যখন বেবি হয়, বেবিকে যখন মায়ের দুধের মধ্যে দেওয়া হয় তখন অটোমেটিকলি দুধটা বাচ্চা টেনে নিতে পারে, কিন্তু এটা সায়েন্স পারবে না। মায়ের দুধে যখন ইঞ্জেকশন দেবে না তখন রক্ত বেরোই আসবে, তখন কিন্তু মায়ের দুগ্ধটা বেরোবে না, অমৃতটা। তো এর জন্য ধর্ম আমার আগে, তারপরে বিজ্ঞান সায়েন্স, দুটোটা পাশাপাশি, আমি কোনোটাকেই মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কিন্তু ধর্ম শিক্ষা দেওয়াটাও ছেলে মেয়েদেরকে একান্ত দরকার। এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা এখন একেবারে নেই বললে চলে, তলানিতে চলে গেছে। আমরা এখনো স্যারকে, আমি মাছ বাজারে একটা স্যারকে দেখেছি, প্রণাম করে ফেলেছি আমি, আমাকে বলে তুই মাছ বাজারে আমাকে প্রণাম করছিস।
0: এখনকার ছেলে প্রজন্মের মধ্যে
2: না না, এখন তো দেখা যায় না। আর এখন কিছু স্যারদেরও এখানে মানে স্যারদেরও কিছু এখানে হ্যাঁ, স্যাররা হয়তো একটা সিগারেট ধরাচ্ছেন স্টুডেন্টের সামনে, তো এটা করা উচিত না, করা উচিত না। আপনার নেশা আছে, আপনি অন্য কোথাও এটা খান, কিন্তু বাচ্চাদের সামনে খাবেন না। বাচ্চারা তো এগুলো শিখবে, তো বাচ্চারা
0: যা দেখে ওরা তো তাই শিখবে।
2: হ্যাঁ, আমি স্কুলে গিয়ে যেগুলো করব সেগুলো তো ওরা আমার কাছে শিখবে। যেমন আমি বলতাম যে জুতোগুলো সাজিয়ে রাখো, তো আমার বেবিগুলো এখনো বাড়িতেও জুতোগুলো সাজিয়ে রাখে,
0: ওরা দেখেই শিখে।
2: আমি বলছি সকালবেলা উঠে তুই কি প্রণাম করিস, ঠাকুর প্রণাম করিস, বলে ঠাকুর তো নেই। আমি বলি সূর্য ঠাকুরকে প্রণাম করবি, তুলসী মা আছে না, বলে হ্যাঁ তুলসী মা আছে, তো প্রণাম করবি ওদেরকে। তারপরে ওরাও তো ঠাকুর মানে বলে যে না, একজন বলে যে

এতক্ষণ রিলেশন হলো বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: to all subsequent procedures. Mr. Pradhan said the government is actively coordinating with the states to prevent lapses and shortcomings. Benchmark domestic equity indices ended over 0.5% up today, snapping two-day losing streak. The Sensex rose 395 points to close at 73,919, while the Nifty jumped 119 points to settle at 23,242. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী মেলোনিয়া শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওতে এখন সময় বিকেল 5:10 হয়ে 39 সেকেন্ড। শুনবেন অবকাশ রঞ্জনের অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছবির গান। আজ শুনবেন একই শিল্পীর গানটি, শিল্পী মান্নাতে। অনুষ্ঠানে প্রথমে শুনবেন হিমালয়সে উঁচা ছবি থেকে, গানটি লিখেছেন ইন্দিবর এবং সুরকার কল্যাণজি আনন্দজী।

এবারে শুনবেন শোলে ছবিটি গান। গানটি শুনবেন মান্না দে এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। গীতিকার আনন্দ বক্সী এবং সুরকার রাহুল দেববর্মণ।

অবকাশ রঞ্জন অনুষ্ঠানে এবারে শুনবেন তেরে মেরে স্বপ্নের ছবির গান। গানটি শুনবেন মান্না দে এবং সহশিল্পীদের কণ্ঠে, গীতিকার নীরাজ এবং সুরকার এস ডি বর্মণ।

এবারের ছবি লৌহ পোকার আঘাত, আর গানের গীতিকার বার্মা মালিক এবং সুরকার সনিক উমি। আজ শুনছেন একই শিল্পীর কণ্ঠে শিল্পী মান্না দে, ছবি লৌহ পোকার আঘাত।

छुबी मौसम सुहाना। एक घंटे গীতিকার দীপক জনপুরি এবং সুরকার বসন্ত দালাল।

মাসুম সোহানা ছবির গানটি শুনলেন মান্না দে, মোহাম্মদ রফি এবং সহশিল্পীদের কণ্ঠে। গীতি গাইছিলেন দীপক জৈনপুর এবং সুরকার বসন্ত দালাল। এবারে শুনবেন খেল খিলাড়ি কা ছবির গান, গীতিকার রাজেন্দ্র কিষাণ এবং সুরকার কল্যাণজি আনন্দজি। আর গানটি শুনবেন মান্নাদের সঙ্গে, মান্নাদে এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন মান্না দে, আশা ভোঁসলে এবং সহশিল্পীদের কণ্ঠে। এবারে গানটি শুনবেন পকেট মার ছবি থেকে, গীতিকার আনন্দ বক্সী এবং সুরকার লক্ষ্মীকান্ত পেরলাল। এই গানটি শুনবেন মান্না দে এবং সহশিল্পীদের কণ্ঠে।

অনুষ্ঠানের সবশেষে শুনলেন পকেট মার ছবি থেকে, গানটি শুনলেন মান্না দে এবং সহ শিল্পীদের কণ্ঠে, আজ শুনলেন একই শিল্পীর কণ্ঠে, শিল্পী ছিলেন মান্না দে। শেষ হল অবকাশ রঞ্জন অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে, শিল্পী অনির্বাণ সুর।

0: পরিবেশিত হলো লোকসঙ্গীত লোকগীতের অনুষ্ঠানে। পরিবেশন করলেন অনির্বাণ শোর। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমে শুনবেন ড্যান্ড্রফ নিয়ে কিছু কথা, পরে শুনবেন ককবরক গান, শিল্পী ঝর্ণা দেববর্মা।
1: ড্যান্ড্রফ এবা বখরনি খাপুই খনাই কংমানি এবার ছাগরনি বেমার হাইন খাপুই বৌ কাইছে বেমার অহায়ুনি বেবক বরকনি বখরগন খাপুইংমানি নুকজাগ ফিয়াবা কেবুনি খাইবা কিচা কেবুনি খাইবা গবাং বখরনি খাপুইংখা কমন প্রবলেম ইহা সাকানি বেবক বরকনি বখরগন কিচামিচা খাপুইংমানি নুকজাগ চিনি খনাইন নাইকল খাই খরকনি এসিড ব্যালেন্স সয়ুঙ্গি তঙ্গ আ এসিড ব্যালেন্স হইবা ঠিক তংখাই বখরগ খাপুই ইংগিয়া চিনি খড়গ দাল নেই খাপুই নুকজাগ দালছাং খা কড়ান হাই তাই দালছাকাই অয়েলি এবা থ খাই কিসি কড়ান খাপুই কুফুর তাই দবন দবন হাই নুকজাগ অ কড়ান খাপুই ইংখাই চিনি বখরগ বেলাইখাই মতগ তাই বখর গনাঙ্গই খনাইয়া ফঙ্গ কুফুর কুফুর উঙ্গ যে বড় রঙনি ছাকুর মিজিল এবা থ খাই বড়নি অয়েলি এবা থ খাই কিসি খাপুইংমানি নুকজাগ অয়েলি এবা কিসি খাপুনি রং কিসা কর্মলুলু খাইঙ্গ অ খাপুইংমানি খনাই নিসিমি মনাম্বাহাই অঙ্কর তাই খনাই নিয়াফা কিসি কিসি ইঙ্গুই তঙ্গ শিখলা চাষলক এবা বৈসন্ধি জরা এবা যে বড় রঙনি ছাকুর থ খাই মিজিল বড়নি কবাঙ্কু খাপুইংমানি নুকজাগ তাই কাইসা খাই চিনি বড় রক তাবক ক্যারাম এবা স্লিমুংনা নিবাগৈ ব্যালেন্স ডায়েট এবা কম চাও অবনি বাগিব খাপুইংগুই মানো ইমোশনাল টেনশন হরমোনি মাত্রা কিসা কবাং খায় এবার কড়ান নকবার তৈবার চা চুইয়া কসমেটিক ফুলকাইব খাপুইংগ অবনি লগি কবাঙ্কু নুকজাগ শিখলা বসলক জড়াও ন অ জড়াও বড়নি সাগ কবাঙ্কু এড্রোজেন হিনই কাইসে হরমোন অঙ্কর তাই অমনি লগি লগি সেবামনি মাত্রাব কবাঙ্গুই সাকুর থ খায় মিজিলুঙ্গ চিনি বখরগ খাপুইংমানি তাই কাইসা খায় সামুং খলাইপুরু নক পর্বে বাক্সা হাদুলি রক অঙ্কর আ হাদুলি রক বখর ক্লাইখ্যাংকাই সিমুকুঙ্গুই থাঙ্গ উলোখে আবু ন খাপুইংগ হাতি বারসো ওয়াই নি এবার ওয়াই থাম জড়াতেই খড়ক সাবান এবার শ্যাম্পু বাই সুনানি নাঙ্গ খাপুইংখাই বেলাইকে খনাই কগ তাই অবনি লগে লগে খড়ক মতমানি বাগৈ গোসা এবা বিশিরক উঙ্গ খাপুইন হামড়িনানি বাগৈ কবাংমা রায়দা নতঙ্গ অমন বিশিঙ্গ যতনি সেলাই কলাই রায় দেখায় সারবুরুম বুরুম খনাইন শুনানি তাই বেতরা কাহাম রক বাই কাহামকাই খনাইন খালনানি খনাইর খাল দেখায় চিনি খড়গ থুই কাহামকাই লাইসুইমান তাই কথই কুসর কুথুমি মানিয়া কড়ান খাপুইংখাই নারকরানি থক ফুলনানি নাঙ্গ চিনি খনাইনি বাগৈ নারকরানি থক বেলাইখাই নাংকুকমা চাথানি মুই হানর কবাং চাওই মানিয়া বাদাম চকলেট তাই থক বাই সেরজাক চামুং সম চা খাই খাপুই বাড়িমানি নুকজাগ আবুন বাগৈন চিনি চামুং রোগ দালং মিশ্লক ভিটামিন এ বি ও কমপ্লেক্স তংনানি নাঙ্গ কিসি এবার থ খাই খাপুইং খাই বাখলা আমলাই বৈরানি লোসন ফুলি মানো তাই আমন লগি গ্লাস কাইছে তৈয় চামচ কাইছে ত্রিফুলা রিবুই আমন মুথুঙ্গই উল আমবুতিন বক্র ফুলকাইব চাও তাই কাইসা খাই চামচ কাইনি মেথি হরসা তৈয় জমুই আমনি বুতিন ফুলকাইব খাপুই কমিব আমলাইন রুগুই বিনি বুতিন খড়গ ফুলকাই খাপুই তো হামুন অমনি লগি খনাইব কসমঙ্গ নগ থেন্ত্রি তংখাই থেন্ত্রি ন সাপিগুই আবনি বুতুই খনাই নিয়াফাঙ্গ ফুলকাই খাপুই হামুই থাঙ্গ চামচ কাইছাই নারকেলনি থগ তাই অবনি লগি শিপিনি থক সাপুলুই ফুলকাই খাপুই হামু

0: jami eba kawajini bu tui phulkai bo khapui hammani nuk jago. Omtiki bo hamyakai skin ni doctor bai naijakna nangnai.
1: শুনলেন দেন্দ্রপ নিয়ে কিছু কথা, এবারে শুনবেন কক বরক গান শিল্পী ঝরনাদেব বর্মা।

কক্বরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন প্রথমে ড্যান্ড্রফ নিয়ে কিছু কথা, পরে শুনলেন কক্বরক গান। শিল্পী ছিলেন ঝর্ণা দেববর্মা। শেষ হলো কক্বরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া, এখন কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিষাণবাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছি আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ। শুনবেন বিগত ১২ বছরে কৃষি এবং সংশ্লিষ্ট খাতে অর্জিত সাফল্যের কিছু কথা। বাজার দর এ পর্বে শুনবেন বড়পাথরি নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। শুনবেন আলোচনা, আজকের বিষয় ফুল চাষিদের জন্য সরকারি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রকল্প, আর এ নিয়ে বলবেন ঋষ্যমুখ কৃষি মহকুমার কৃষি আধিকারিক প্রণব মালাকার। শুনলেন আমাদের আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

উন্নত ভারতের জন্য একটি ভবিষ্যৎমুখী কৃষি বাস্তুতন্ত্র গড়ে তুলতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। যখন আমাদের কৃষকদের চিরাচরিত জ্ঞান, বিজ্ঞানের শক্তি এবং সরকারি সহায়তা একত্রিত হবে, তখন কেবল আমাদের কৃষকরাই সমৃদ্ধ হবেন না, আমাদের ধরিত্রী মাও সুস্থ থাকবেন, বলেছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিচ্ছি, গত 12 বছরে দেশের কৃষি এবং সংশ্লিষ্ট খাতে অর্জিত সাফল্যের কিছু কথা। পিএম কিষাণ মানধন যোজনা এর অধীনে 25 লাখেরও বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যুক্ত হয়েছেন। এতে করে ক্ষুদ্র চাষি পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা এবং বৃদ্ধ বয়সে আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে। পরম্পরাগত কৃষি বিকাশ যোজনায় দেশের প্রায় 19 লাখ হেক্টর এলাকা যুক্ত করা হয়েছে এবং রাসায়নিক মুক্ত চাষাবাদে কৃষকদের সহায়তা করা হয়েছে, ফলে কৃষক ও পরিবেশের জন্য ব্যাপক সুবিধা হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে সর্বমোট 4.3 লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে 3টি কিস্তিতে প্রতি কৃষককে বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুনলেন, গত 12 বছরে দেশের কৃষি এবং সংশ্লিষ্ট খাতে অর্জিত সাফল্যের কিছু কথা।

দশে জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা এবং দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 10 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 98 থেকে 95% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা। এবার জানিয়ে দিচ্ছি কৃষিতে আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব এবং তার প্রতিকার। ভারী বৃষ্টির ফলে নিচু জমিতে জল জমে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাছাড়া সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সমস্ত জমির জল বের করে দেওয়া ড্রেনগুলো পরিষ্কার এবং গভীর করে দিতে হবে। অতিরিক্ত তসের ফলে শস্যে ছত্রাকজনিত রোগ যেমন শিকড় পচে যাওয়া, চারা শুকিয়ে যাওয়া ইত্যাদি রোগের সম্ভাবনা বেশি। ছত্রাকজনিত রোগ নিরাময়ের জন্যে প্রাথমিক অবস্থায় যে কোনো সাধারণ ছত্রাকনাশক যেমন মেটালেক্সিল, ম্যানকোজেব ইত্যাদি ব্যবহার করতে পারেন। মাটির অতিরিক্ত তস শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতাও হ্রাস করতে পারে। পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করা যেতে পারে। তবে যেখানে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে কীটনাশক, ছত্রাকনাশক, সার ইত্যাদি প্রয়োগ করা থেকে আপনারা বিরত থাকুন। স্যাঁতস্যাঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। আগাছার সমস্যা দূর করতে আপাতত হাত দিয়ে অথবা উইডার ব্যবহার করে আগাছা পরিষ্কার করা যেতে পারে। বজ্রপাত গবাদি প্রাণী এবং এমনকি মাঠে কর্মরত কৃষকদের জন্য মারাত্মক হতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়িয়ে চলুন। কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে রাখবেন না। এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ। বিগত কয়েকদিনের গরম ও আর্দ্র আবহাওয়া প্রাণী এবং উদ্ভিদ উভয়ের জন্য যথেষ্ট অস্বস্তিকর। গরম এবং আর্দ্র আবহাওয়ায় গাছের এবং গবাদি প্রাণীর স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজে প্রতিকূল প্রভাব ফেলতে পারে। তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ার প্রভাব কমাতে 30 থেকে 50% শেড নেট ব্যবহার করা যেতে পারে, যা কড়া রোদ আটকে পাতার উপরের অংশের তাপমাত্রা কম রাখতে সাহায্য করে। দ্রুত বাষ্পীভবনের কারণে জলের অপচয় রোধ করতে খুব সকালে অথবা সন্ধ্যার দিকে জমিতে সেচ দেওয়া দরকার। মাটি থেকে আর্দ্রতা কমে যাওয়া রোধ করতে এবং গাছের শিকড় ঠান্ডা রাখতে ধানের খড়, কাঠের টুকরো বা পাতা দিয়ে মালচিং করা যেতে পারে। গবাদি পশুদের জন্য যথেষ্ট পরিমাণ ঠান্ডা খাবারের জলের ব্যবস্থা করা দরকার। এবার বোরো ধান চাষি ভাইদের জন্য বলা হচ্ছে, বোরো ধান কাটা শেষ করুন এবং বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে অবিলম্বে শস্য নিরাপদ স্থানে স্থানান্তর করুন। যত তাড়াতাড়ি ধান কাটা শেষ করা যাবে তত তাড়াতাড়ি পরবর্তী আমন ধানের জন্য জমি তৈরি করা যেতে পারে। তবে অবশ্যই পরবর্তী ফসল লাগানোর আগে জমির স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া একান্ত প্রয়োজন। মে থেকে আগস্ট লেবু জাতীয় গাছের কাটিং লাগানোর সবচাইতে উপযুক্ত সময়। বৃষ্টি মরশুম শুরু হওয়ার আগে যে সমস্ত জমিতে এই লেবু জাতীয় গাছের চারা লাগানো হবে সেখানে 0.5 বর্গমিটার গর্ত 3 মিটার ব্যবধানে করে নিতে হবে। চারা লাগানোর আগে মাটি ও সার সমানুপাতে মিশিয়ে কিছুদিনের জন্য রেখে দেওয়া দরকার। এই সময়ে মুরগির রানীক্ষেত রোগের টিকাকরণ একান্ত প্রয়োজন। তবে এই টিকাকরণ অবশ্যই প্রাণী চিকিৎসকের উপস্থিতিতে করানো দরকার। বর্তমান আবহাওয়ায় মুরগির দেহে বিভিন্ন ভাইরাস জনিত রোগের প্রকোপ দেখা দিতে পারে। মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। টাটকা ও পরিষ্কার খাবার খেতে দিন। বর্তমান আবহাওয়ায় শুকরের দেহে ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে। তাপমাত্রা ও খাদ্যের হঠাৎ পরিবর্তন এই রোগের জন্য অনেকাংশে দায়ী। প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে দিন। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বু ছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে।

0: বাজার দর। ঢেঁড়স প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3,000 টাকা, প্রতি কেজি 50 টাকা। করলা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। বেগুন প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 4,000 টাকা, প্রতি কেজি 60 টাকা। গাজর প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 11,000 টাকা, প্রতি কেজি 150 টাকা। বরবটি প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 4,000 টাকা, প্রতি কেজি 60 টাকা। শশা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3,000 টাকা, প্রতি কেজি 50 টাকা। কাতলা মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 টাকা। আমদানি করা রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 টাকা। হাঁসের ডিম প্রতি 4টি বিক্রি হচ্ছে 50 টাকা। মুরগির ডিম প্রতি 4টি বিক্রি হচ্ছে 35 টাকা। মাংসের বাজারে আস্থা ব্রয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 টাকা। কাটা মাংস প্রতি কেজি বিক্রি হয়েছে 200 টাকা। রসুন প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 12,000 টাকা, প্রতি কেজি 150 টাকা। আদা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 10,000 টাকা, প্রতি কেজি 140 টাকা। কাঁচা লঙ্কা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 7,500 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 100 টাকা। পেঁয়াজ প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 2,500 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 30 টাকা। পটল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,500 টাকা, প্রতি কেজি 80 টাকা। আলু প্রতি কুইন্টাল 1,200 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 20 টাকা। ঝিঙ্গা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,500 টাকা, প্রতি কেজি 80 টাকা। কাঁচকল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 4,500 টাকা, প্রতি কেজি 60 টাকা। মিষ্টি কুমার প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3,000 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকা। টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 3,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 50 টাকা। শুনলেন বাজার দর পড়বে বড়পাথরে নিয়ন্ত্রিত বাজারে বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী। এখন শুনুন আলোচনা। আজকের বিষয় ফুল চাষীদের জন্য সরকারি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রকল্প। আর এ নিয়ে আলোচনা করছেন ঋষ্যমুখ কৃষি মহকুমার কৃষি আধিকারিক প্রণব মালাকার। শুনুন ওনার আলোচনা। নমস্কার কৃষক ভাই বোনেরা, আজকের আলোচনার বিষয় ফুল চাষীদের জন্য সরকারি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রকল্প। আর এ নিয়ে বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঋষ্যমুখ কৃষি মহকুমার কৃষি আধিকারিক প্রণব মালাকার। নমস্কার প্রণববাবু।
1: নমস্কার।
0: কিষাণবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় ফুল চাষীদের জন্য সরকারি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রকল্প, তো আপনার কাছ থেকে প্রথমে জানব এই বিষয়ের উপর আপনি প্রথমে কি বলবেন?
1: আপনারা সবাই জানেন যে ত্রিপুরা মূলত একটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রাজ্য।
0: একদম।
1: এখানে অধিকাংশ কৃষকের জমি পরিমাণ কম বা ছোট আকারের জমি রয়েছে, তাই কম জমিতে বেশি লাভ পাওয়া যায় এমন চাষাবাদের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে।
0: একদম।
1: এই ক্ষেত্রে ফুল চাষ একটি অত্যন্ত সম্ভাবনাময় বিকল্প হিসেবে উঠে এসেছে।
0: আচ্ছা।
1: অল্প জায়গায় কম সময়ের মধ্যে ভালো আয় হওয়ার বর্তমান অনেক কৃষক ফুল চাষের দিকে আগ্রহী হচ্ছেন।
0: আচ্ছা।
1: আপনি অনেক আমাদের এখানে 3 বা 4 ঘন্টা জমি থাকলে ভালো আমরা এখান থেকে আয় অর্জন করতে পারি
0: ফুল চাষ করে। আচ্ছা।
1: বর্তমান কৃষির একটি লাভজনক ও সম্ভাবনাময় ক্ষেত্র হল ফুল চাষ।
0: একদম।
1: গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গ্লেডিলাস ইত্যাদি ফুলের চাহিদা সারা বছরই থাকে। পূজা পার্বণ বলেন, বিবাহ অনুষ্ঠান, সাজসজ্জা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ফুলের ক্রমশ বৃদ্ধি পেয়েছে ডিমান্ডটা।
0: অর্থাৎ জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত সর্বত্র ফুলের
1: প্রয়োজন হচ্ছে। তাই ফুল চাষ কৃষকদের আয়ের নতুন দিগন্ত খুলে দিয়েছে। ফুল চাষের আরো লাভজনক ও আধুনিক করতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সহায়তা প্রকল্প গ্রহণ করেছে। কৃষকদের আর্থিক সহায়তা, প্রশিক্ষণ, উন্নত চারা, সেচের ব্যবস্থা এবং বাজার সংযোগের সুবিধা দেওয়া হচ্ছে।
0: ঠিক তাই।
1: তো প্রথমেই বলা যায় জাতীয় উদ্যান পালন মিশন বা NHM ন্যাশনাল হর্টিকালচার মিশন এর মাধ্যমে ফুল চাষীদের উন্নত মানের বীজ ও চারা ড্রিপ

0: অনুসন্ধান কেন্দ্র বা কেবিকে, এই কেবিকের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। সেখানে ফুলের আধুনিক চাষ পদ্ধতি, রোগ পোকা দমন, জৈব সারের ব্যবহার ও ফুল সংগ্রহের পর সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
1: আচ্ছা আচ্ছা,
0: তো সরকারের একটা স্কিম আছে কেসিসি বলে, কেসিসির মাধ্যমে সহজ শর্তে ঋণের সুবিধাও ফুল চাষীদের জন্য অত্যন্ত উপকারী।
1: আচ্ছা,
0: কারণ আমরা দেখি যেমন এই টাকার, আমাদের যে অনেক কৃষকের কাছে টাকা থাকে না, তো তখন মানে এই কেসিসি যদি ইয়ে করে, তখন সময় থাকতে আমরা ভালো প্রোডাকশন করতে পারি এবং আয় অর্জন করতে পারি।
1: আচ্ছা,
0: এখন আসি প্রযুক্তিগত সাফল্যের কথায়। আধুনিক প্রযুক্তি ব্যবহারে ফুল চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বর্তমানে টিস্যু কালচার, আপনারা সবাই জানেন, যেমন এই টিস্যু কালচারের যে এই টেকনিক দিয়ে রোগমুক্ত চারা তৈরি করা হয়।
1: আচ্ছা,
0: এই আগে কি হতো যে আমরা বাইরে চারা তৈরি করতাম, এখানে যে দেখবেন রোগের আক্রমণ বেশি, ঠিক আছে? তো যদি আমরা টিস্যু কালচারই করি, সেখানে অনেক পরিষ্কার ভাবে চারা তৈরি করা হয়।
1: আচ্ছা,
0: তো উন্নত চারা থাকলেই আমরা ভালো উৎপাদন করতে পারব। এর ফলে ফুলের গুণগত মান ও উৎপাদন দুটাই বৃদ্ধি পেয়েছে।
1: আচ্ছা,
0: ড্রিপ ইরিগেশন যেটা বললাম, ফোটা সেচ প্রযুক্তির মাধ্যমে কম পানি দিয়ে বেশি জমি সেচ দেওয়ার একটা এখন সম্ভব হয়েছে।
1: আচ্ছা,
0: এতে জল সাশ্রয় হচ্ছে এবং গাছের বৃদ্ধি ভালো হচ্ছে।
1: আচ্ছা,
0: পলি হাউস প্রযুক্তির মাধ্যমে সারা বছর ফুল উৎপাদন করা যাচ্ছে। আমাদের এখানে ঋষ্যমুখ মহকুমার কথা যদি বলি, এগ্রি সাব ডিভিশন যেটা, সেখানে অনেক কৃষকই আছে যারা পলি হাউসিং যে টেকনিকটা আছে, পলি হাউস,
1: আচ্ছা,
0: এই টেকনিক দিয়ে ওরা ফুল চাষ করছেন। যেমন তুহিন সেন বলে একজন আছেন কৃষক, উনি পলি হাউসের ভেতরে জারবেরার চাষ করছেন।
1: আচ্ছা আচ্ছা,
0: ভালো চাষ, ভালো এখানে আয় অর্জন করছেন। আরেকজন আছেন কৌশিক চক্রবর্তী, উনিও মানে সারা বছর ফুলের চাষ করেন।
1: আচ্ছা আচ্ছা,
0: তো যেমন গোলাপের চাষ করেন, গ্লেডিওলাস, রজনীগন্ধা। রজনীগন্ধা তো উনি একবার লাগিয়ে দিয়েছেন, তো মানে এই যে এই বছরে যেটা ইয়ে করেছেন, চারা রোপণ করেছেন, এটা দিয়ে আরো 3-4 বছর ফুল তুলতে পারবে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো বিশেষ করে জারবেরা, কার্নেশন ও অর্কিডের মতন, কারণ অর্কিড একটা যে অনেক একটা সেন্সিটিভ ফুল হয়, যেটা মানে সব জায়গাতে হয় না। তো পলি হাউস যদি থাকে, পলি হাউসের মধ্যে ভালো করে আমরা চাষ করতে পারবো এটা।
1: আচ্ছা,
0: অনেকে কৃষক এখন রপ্তানিযোগ্য মানের ফুল উৎপাদন করে ভালো লাভ অর্জন করছেন।
1: আচ্ছা আচ্ছা, মানে ফুল রপ্তানি করে, ফুল বিক্রি করে,
0: ফুল রপ্তানি করে ভালো আয় করছেন। বর্তমানে মোবাইল অ্যাপ ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে
1: আচ্ছা
0: কৃষকরা আবহাওয়ার পূর্বাভাস নিচ্ছে। যেমন আমরা এখানে আইসিআর থেকে অনেক মানে যে আবহাওয়া কি হবে সেটা আমরা মোবাইলে পেয়ে যাচ্ছেন, তো মোবাইল থেকে কৃষকরা ভালো করে বুঝতে পারে, এবং তার ফলে বাজার দর এবং রোগ পোকার তথ্য সেগুলিও কিন্তু এই মোবাইল অ্যাপে দেওয়া হয়। যেমন আগে প্ল্যান্টিক্স একটা অ্যাপ ছিল, এই অ্যাপটা দিয়ে আপনারা যদি পাতার মধ্যে একটা দাগ হয়েছে বা একটা পোকার একটা যে কোনো একটা লক্ষণ দেখা যাচ্ছে, সেটা যদি আমরা মোবাইল দিয়ে নিই তো মোবাইল দিয়ে বলে দেবে কি মানে কি কোন পোকায় ইয়ে করেছে।

0: ঠিক আছে,
1: এটার প্রতিকার কি
0: তার কি এখানে আমরা
1: প্রয়োগ করব,
0: প্রয়োগ করব সেটাও
1: আচ্ছা
0: লিখে দেয়।
1: আচ্ছা আচ্ছা,
0: তো এতে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে আর ভালো করে ফলনটা ইয়ে করছেন, বাজারজাত করছেন।
1: আচ্ছা আচ্ছা,
0: তো শ্রোতা বন্ধুরা, ফুল চাষ শুধু সৌন্দর্যর প্রতীক নয়। আগে সবাই মানে ফুল চাষ মানে সৌন্দর্য, কিন্তু এটা যে মানে আমাদের যে গ্রামীণের অর্থনীতি, এটি কিন্তু যে ডেভেলপমেন্ট, এটার বিকাশ যে করে, এটার একটা গুরুত্বপূর্ণ একটা অংশ।
1: ঠিক তাই,
0: বিশেষ করে ত্রিপুরার মতন একটি ক্ষুদ্র জমির রাজ্যে ফুল চাষ কৃষকদের কৃষকের জন্য অনেকই একটা গুরুত্বপূর্ণ চাষ। সরকারি সহায়তা এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার যদি আমরা করি, তাহলে কিন্তু ফুল চাষ আরো লাভজনক ও কর্মসংস্থামুখী হয়ে উঠবে।
1: আচ্ছা আচ্ছা,
0: তাই আমাদের কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আধুনিক প্রযুক্তি গ্রহণ করুন, সরকারি প্রকল্পের সুবিধা নিন ও বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে ফুল চাষ করে আত্মনির্ভরশীল হয়ে উঠুন।
1: একদম একদম। তাহলে আমাদের কৃষক ভাই বোন যদি ফুল চাষ করতে যান, তাহলে নিশ্চয় জমির প্রয়োজন। তাহলে ফুল চাষ করতে গেলে শুরুতে মোটামুটি কতটুকু জায়গার প্রয়োজন হতে পারে? যদি আপনি আলোচনা অনেকটা বলেছেন, যদি আরেকবার বলে দেন।
0: ফুল চাষের জন্য আমি যেমন বললাম, 2-3 ঘন্টা বা 4 ঘন্টা হলে যদি থাকে,
1: আচ্ছা
0: সেটাই হলে কিন্তু
1: ন্যূনতম 3-4 ঘন্টা হলে আমাদের কৃষক ভাই বোন অনায়াসে ফুল চাষ করতে পারে। আচ্ছা আচ্ছা, আর যে ফুল চাষ করতে গেলে আমাদের কৃষক ভাই বোন যে সরকারি সহায়তা পাবেন বা ভর্তুকি কিভাবে পেতে পারেন?
0: ভর্তুকি যেটা আমি বললাম, এখানে কৃষি বা উদ্যান পালন দপ্তর, যেটা এগ্রিকালচার বা হর্টিকালচার দপ্তরে গিয়ে আমরা যোগাযোগ করতে হবে, এখানে আবেদন করতে হবে।
1: আচ্ছা,
0: মানে বা ওইখানে প্রয়োজনীয় যা নথি আছে, নথিগুলি দিলে
1: আচ্ছা
0: পরে আমরা মানে ইয়ে করতে, সাবসিডি বা ভর্তুকির জন্য আবেদন করতে পারেন,
1: করতে পারেন। আচ্ছা, বিশেষ করে আমাদের কৃষক ভাই বোন তো মোটামুটি সারা বছর ফুল চাষ করে থাকেন, আসলে কোন মৌসুমে ফুল চাষে বেশি উপযোগী বা বেশি লাভ পাওয়া যায় বলে আপনার মনে হয়?
0: আচ্ছা, বিভিন্ন ফুলের এখানে জন্য বিভিন্ন মৌসুম থাকে। এখানে কোনো কোনো ফুল আমরা সারা বছরই করতে পারি।
1: আচ্ছা,
0: যেমন আমরা ইয়ে যদি পলি হাউসের ভিতরে করি, তাহলে তো দেখবেন সবগুলি ফুলই করতে পারবেন এখানে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, যদি মানে আমরা আবহাওয়াটা কন্ট্রোলে রাখি, হ্যাঁ, যখন ঠান্ডার সময় যদি আমরা পলি হাউসের ভিতরে ঠান্ডাটা রাখতে পারি,
1: আচ্ছা,
0: তখন কিন্তু ঠান্ডার ফুলও করতে পারি।
1: আচ্ছা আচ্ছা,
0: ঠিক আছে।
1: তাহলে আর এছাড়া বিশেষ করে আমাদের কৃষক ভাই বোন, আপনি আলোচনা বলেছেন যে আধুনিক প্রযুক্তি, আসলে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে আপনি তো অনেকটা লাভের কথা বলেছেন, আর কি কি লাভ হতে পারে বলে আপনার মনে হয়?
0: আধুনিক প্রযুক্তি যদি ব্যবহার করি, তখন আমরা উৎপাদন যেটা,
1: আচ্ছা,
0: কারণ আমাদের কৃষক উৎপাদনটাই দেখে, ঠিক আছে, উৎপাদন যদি
1: বেশি হয়
0: লাভ বেশি বেশি হবে, ঠিক আছে। তাহলে উৎপাদনের পাশাপাশি উৎপাদন দেখলেও হবে না, রোগ উৎপাদন যদি হয় কিন্তু রোগ যদি থাকে, সৌন্দর্যটা আমরা বাজারে গিয়ে বা দোকানে গিয়ে দেখি যে আমাদের প্রোডাকশন অনেকটি ফুল আছে, কিন্তু আমরা কি করি, তখন আমরা গিয়ে যেটা ভালো সেটাই আমরা আনি।
1: একদম একদম,
0: তো রোগ মুক্ত হতে হবে। তারপর আমাদের আধুনিক প্রযুক্তির ইয়েতে শ্রমের খরচটা যে আছে সেটা কিন্তু অনেক কমে গেছে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এছাড়া ফুল চাষ করতে গেলে আমাদের কৃষক ভাই বোনের সবচেয়ে বড় সমস্যা কি কি হতে পারে?
0: সবচেয়ে বড় সমস্যা এখানে বাজারটা ধরা,
1: বাজারটা,
0: কারণ বাজার কানেকশন যে আছে, মার্কেট কানেকশন, সেটার একটা আমি দেখেছি এটা একটা সমস্যা। প্লাস এই ফুল যেমন ফল থাকে বা আমাদের ধান থাকে, এগুলি অনেকদিন আমরা রাখতে পারি স্টোর করে, কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এবং এই সংগ্রহের অভাবের জন্য অনেকরা মানে ফুল চাষের দিকে মানে একটু ইয়েটা কম।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আগ্রহটা
0: একটু কম দেখা।
1: আচ্ছা আচ্ছা, তবে কিন্তু এই সমস্যা কিন্তু বড় সমস্যা নয়, যদি আমরা সময় মতো বাজারজাত করতে পারি তাহলে কিন্তু সেই সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা আচ্ছা, এছাড়া আমাদের নারী কৃষকরা বা আমাদের কৃষক বোন যারা রয়েছেন, তারা কি ফুল চাষ করতে পারেন?
0: হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমাদের

0: নারীর যে অনেকটি এসএসজি আছে, ঠিক আছে, এই এসএসজি গুলো মিলেই ফুলের চাষ করেন। যেমন আমরা বিশালগড় লক্ষ্মীবিল যেটা আছে, সেখানে কিন্তু অনেক এসএসজি গ্রুপ আছে, ওরা মানে ফুল চাষ করছেন, সারা বছরই গেন্দা চাষ করছেন বা ফুলের সাথেই ইনভলভ আছেন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কৃষক বোন যারা আছেন ওনারাও কিন্তু ফুল চাষ করে কিন্তু লাভবান হতে পারেন এবং অগ্রসর হতে পারেন ফুল চাষে। আর এছাড়া আপনাদের দপ্তর থেকে সবসময় বলা হয় যে জৈব, হ্যাঁ হ্যাঁ, অর্গানিক ফার্মিং বা জৈব চাষ এগুলো বলা হচ্ছে, তো জৈব পদ্ধতিতে ফুল চাষ করলে কি কোনো সুবিধা পাওয়ার সুবিধা আছে, কি কোনো সুবিধা পাওয়া যায় কি?
0: জৈবতে যদি চাষ করি তাহলে সুবিধা আমাদের আমাদের যে মাটি আছে, মাটির যে উর্বরতা, এই উর্বরতা মানে
1: বজায়
0: থাকবে, তার সাথে সাথে আমাদের যে পরিবেশ, এই পরিবেশটা দূষণ কম হবে। কারণ আমাদের অনেকটি আমাদের রাসায়নিক যে এইগুলি কেমিক্যালস আছে, পেস্টিসাইড আছে, এগুলি দিয়ে চাষ করে আমাদের জমির অনেকটা যে আছে,
1: আচ্ছা,
0: কমে গেছে।
1: আচ্ছা, অর্থাৎ আপনি বলতে চেয়েছেন আমাদের কৃষক ভাই বোন ধরুন তো 3-4 ঘন্টা জমিতে ফুল চাষ করবেন, যদি উনি জৈব পদ্ধতিতে চাষ করেন তাহলে 3-4 ঘন্টা জমি সারা বছর মানে প্রত্যেক বছর বছরকে বছর করে যেতে পারবেন যদি জৈব পদ্ধতিতে চাষ করেন। কিন্তু রাসায়নিক পদ্ধতিতে যদি চাষ করেন উনি 1 বছর হয়তো ভালো ফলন পাবেন, কিন্তু পরের বছর থেকে কিন্তু ফলন কমতে থাকে এবং মাটির গুণমান অনেকটা কমে যাবে, ঠিক তাই তো?
0: ঠিক,
1: এটাই তো বলতে চেয়েছেন আপনি। তাহলে আমাদের কৃষক ভাই বোন যদি জৈব পদ্ধতিতে চাষ করেন তাহলে জমির মাটির যে গুণগত মান বজায় থাকবে এবং প্রথম 2-1 বছর তো ফলন কম পাবেন, কিন্তু পরের বছর থেকে কিন্তু ভালো ফলন পাবেন। এবং কি বলবো, যদি এটা খাওয়ার জিনিস না, এটা কি বলবো, ব্যবহারের জিনিস বা আমরা কি বলবো বিভিন্ন অনুষ্ঠানের জন্য, তারপরে কিন্তু গুণগত মান কিন্তু ভালো হবে,
0: ভালো হবে,
1: ঠিক তাই তো?
0: তাই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুল কাটার পর আপনি একটু আগে বলেছেন যে কিছুদিন পর আমাদের ফুলগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য অনেক কৃষক ভাই বোন একটু সমস্যার সম্মুখীন হতে পারে। আচ্ছা, সংরক্ষণটা কিভাবে করা যায় বা কিভাবে করা দরকার?
0: প্রথম তো আমাদের যে আমাদের ঠান্ডা উপরিষ্কার জায়গাতে যখন আমরা ফুলটা কাটি সেটা এখানে রাখতে হবে, এবং দ্রুত বাজার করার বাজারও পাঠানোর ব্যবস্থা করতে হবে।
1: আচ্ছা আচ্ছা, সঙ্গে সঙ্গে বাজার
0: সঙ্গে সঙ্গে বাজারটা
1: ধরতে করতে হবে। আচ্ছা আচ্ছা, ফুল চাষ করতে গেলে কোন প্রশিক্ষণের প্রয়োজন আছে কি বা প্রশিক্ষণের গুরুত্ব কতটুকু সেই বিষয়ে যদি একটু বলেন।
0: ফুল চাষে চাষিদের উদ্দেশ্যে বলছি যে সঠিক প্রশিক্ষণ নিলে আমরা ওই যে আমি বললাম রোগ দমন এবং সার ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি কিভাবে আমরা আমরা ফিল্ডে নিয়ে ব্যাপার করব সেটা কিন্তু শেখা যায়।
1: আচ্ছা আচ্ছা,
0: তো প্রশিক্ষণের অনেকই একটা আমি দরকার ভাবি, যারা কৃষকদের বা যারা নতুন আছে ওদের জন্য তো আরো বেশি একটা গুরুত্বপূর্ণ।
1: আচ্ছা, আমাদের কৃষক ভাই বোন প্রশিক্ষণের জন্য কোথায় যোগাযোগ করবেন?
0: প্রশিক্ষণ আমাদের কৃষক মানে কৃষি দপ্তরে অনেক সময় ফুলের প্রশিক্ষণ দেয়, তার পাশাপাশি কেবিকে বলে
1: কৃষি বিজ্ঞান কেন্দ্র
0: আমাদের এখানে আছে, আমাদের বীরচন্দ্র মনুতে আছে, সেখানেও অনেক সময় ফুল চাষ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
1: শুনলেন আলোচনা, আজকের বিষয় ছিল ফুল চাষিদের জন্য সরকারি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রকল্প। আর এ নিয়ে বললেন রেশমুখ কৃষি মহকুমার কৃষি আধিকারিক প্রণব মালাকার। তাহলে কৃষক ভাই বোনেরা, কিষাণবাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হল ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

এতক্ষণ পরিবেশিত হলো কিষাণবাণী অনুষ্ঠান, আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 7:05 শুনবেন অনুষ্ঠান সুস্বাস্থ্য। অনুষ্ঠানে আজকের আলোচনা বিষয় ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস। এ নিয়ে বলবেন আয়ুর্বেদ চিকিৎসক মৃত্যুঞ্জয় বণিক। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান। 9:00 যুববাণী, 9:30 শুনবেন সরগম। অনুষ্ঠান শুনবেন জিন জুটির আগে, সেদার বাজে শুনবেন শাহিদ পারভেজ। 10:00 শুনবেন হারানো দিনের গান। শুনলেন অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন সুস্বাস্থ্য অনুষ্ঠানে। আজ শুনবেন ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস, এ নিয়ে বলবেন আয়ুর্বেদ চিকিৎসক মৃত্যুঞ্জয় বণিক।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা বসলাম একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনার জন্য সুস্বাস্থ্য অনুষ্ঠানে। আমাদের আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানে আলোচনার বিষয় রয়েছে

0: লিভার বা লিভার সিরোসিস, এটা হলে পরে তার চিকিৎসা কি বা কেন হয় এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। রয়েছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মৃত্যুঞ্জয় বণিক। স্যার আপনাকে স্বাগত অনুষ্ঠান।
1: নমস্কার। নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের, আপনাদের শুভকামনায় আমি আবার আসতে পেরেছি, আপনাদের সঙ্গে দু চারটা বিষয় নিয়ে আলোচনা করব।
0: স্যার অবশ্যই হবে। তো ডাক্তারবাবুর পরিচয় আপনারা পেয়েছেন, আগে বলেছি আমাদের বিষয় ভিত্তিক আলোচনাতে লিভারটাই আলোচনার বিষয়, কারণ আমাদের শরীরের গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো রয়েছে তার মধ্যে লিভার একটি অন্যতম
1: অন্যতম
0: বিষয়। সবগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু লিভার তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। তো সেখানে লিভার খারাপ হলে বা ফ্যাটি লিভার বা তারপরে লিভার সিরোসিস, এগুলো পর্যায়ক্রমে এক এক করে বাড়তে থাকে হতে থাকে। তো সেটা থেকে পরিত্রাণ কি করে আমরা পাবো বা লিভারকে ভালো রাখার জন্য কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা। তো প্রথমে জানবো, যেহেতু লিভার নিয়ে আমাদের আলোচনা, লিভার কি বিষয়টা?
1: দেখুন শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে লিভার যেটা হচ্ছে, আমরা আমাদের যদি মানে ভাষায় যদি বলি কলিজা, ঠিক আছে,
0: কলিজা,
1: হ্যাঁ, বা অনেকে আমরা বলে থাকি মেটে, যখন আমরা মানে
0: না আমরা তো দোকানে গেলে, মাংসের দোকানে গেলে আমি বলে একটু কি বলে এটা কলিজা, কলিজার মতো।
1: একজন একটা প্রাপ্তবয়স্ক যদি আমি লোকে যদি লিভারের কথা বলে থাকি, সেটা মোটামুটি 1200 থেকে 1500 গ্রাম, মানে
0: প্রায় দেড় কিলো
1: মতো।
0: আচ্ছা,
1: এখন এটাকে আমরা আমাদের মানব দেহে সবচেয়ে বৃহত্তম গ্রন্থি হিসেবে আমরা বলছি।
0: লিভারটা হলো আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি।
1: হ্যাঁ, এটা আশা করি মানে যেটা দেখেছেন অনেকটা ওইরকমই, আমাদের শরীরেও ওইরকমই আছে, খুব সফট, ঠিক আছে। তো এই যে এত সুন্দর একটা ভিএপি যে অর্গান, তো সেটা কিন্তু আমাদের শরীরকে অনেকভাবে ব্যাকআপ দিয়ে রাখে। কিভাবে? আমরা বাঁচার জন্য আমাদের খেতে হবে, তো খাওয়াটা খেলেই তো আমাদের প্রত্যেকটা কোষে কোষে যাবে না, তার জন্য এই লিভারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
0: না তার জন্য তো বললাম, আমাদের গুরুত্বপূর্ণ অর্গান তো অনেকগুলো রয়েছে, হার্ট রয়েছে, আই রয়েছে, এমন অনেক কিছু রয়েছে যার মধ্যে লিভারটা হলো, কিডনি রয়েছে, তো সেখানে লিভার হলো গুরুত্বপূর্ণ অর্গান।
1: সেই এবার ধরুন আপনার লিভারটা কোনো কারণে কাজ করলো না 3 মিনিট, তাতে কিন্তু আপনার ব্রেনে কিন্তু আপনার খাবার পৌঁছাবে না, গ্লুকোজ পৌঁছাবে না, সেক্ষেত্রে কিন্তু মানুষ কোমাতে চলে যায়।
0: লিভার যদি কাজ
1: এতটুকুই গুরুত্বপূর্ণ, আবার
0: মানে কোমায় চলে যাওয়ার এটা তো অন্যতম কারণ হলো লিভার যদি ঠিকঠাক
1: কাজ না করে, যদি 3 মিনিট কাজ না করে, তাহলে কিন্তু ব্রেনের গ্লুকোজ পৌঁছাবে না, যে কোনো সময় কোমাতে চলে যেতে পারে।
0: এবং এই বিষয়টা আমরা কোমা বলি, যে কোমায় চলে গেছেন,
1: কোমায় চলে গেছেন,
0: যে কোমায় কেন চলে যায় তার প্রধান এবং আসল কারণ হলো লিভার কাজ না করা।
1: সেটাই, মানে লিভারটা যে এতটাই গুরুত্বপূর্ণ জিনিস সেটাই বলছিলাম আর কি। এবার দেখুন, এত বড় যে সাইজের আমাদের লিভার, সেটাকে অনেক কিছু কাজ করার জন্য অনেক শক্তি দিয়েছে, এমনকি সেটা মানে 90% পর্যন্ত ড্যামেজ হওয়া লিভারও কিন্তু আমাদেরকে শেষ পর্যন্ত কিন্তু চালিয়ে যায়, আমাদেরকে বাঁচিয়ে রাখার
0: জন্য
1: যাবতীয় কাজগুলোকে চালিয়ে যাওয়ার জন্য।
0: নষ্ট
1: হয়ে গেল, কিন্তু সেটা আমাদের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেগুলো চালিয়ে যায়। তো অতএব শ্রোতা বন্ধুদের এটাই বলবো যে আমরা ওই দিনের জন্য বা ওই সময়টার জন্য কেন বসে থাকবো, তো অতএব আমাদের লিভার নিয়ে, আমাদের যকৃত নিয়ে আমাদেরকে অত্যন্ত মানে গুরুত্ব সহকারে জিনিসটা দেখতে হবে।
0: তো সেই জায়গায় তো আমাদের এই বিষয়টা চলে আসবে, লিভার কে ভালো রাখার জন্য কি করতে হবে, আর লিভার খারাপ হলো বা কেন খারাপ হয় সেটা আলোচনার মধ্যে আসবে।
1: সেটাই হচ্ছে, এবার তাহলে আমাকে লিভারের যে কাজটা কি আছে সেটা আমাকে প্রথমত জানতে হবে।
0: অবশ্যই,
1: লিভারের যে প্রথম কাজটা আছে সেটা আমাদের মেটাবলিজমের জন্য কাজ করে, ঠিক আছে। আমরা যেটাই খাচ্ছি সেটাকে মানে প্রোটিন, ফ্যাট থেকে শুরু করে কার্বোহাইড্রেট সমস্ত গুলোকে যে মানে সঠিক জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য, মানে সেটাকে আমাদের শরীরের মতো করে উপযোগী করার জন্য, সেটা কিন্তু আমাদের লিভার কাজ করছে। আমাদের লিভারটা যদি ঠিক করে কাজ না করতো, তাহলে কিন্তু সেটা হতো না।
0: শরীরের মূল উপাদানটা হচ্ছে লিভার,
1: শরীরের মূল উপাদান না, আমাদের মানে আমরা যেটাই খাচ্ছি, আমরা মুখে ধরুন আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাওয়া,
0: আমি কারণে বলছি যদি আমি উপাদানটা পৌঁছে না দিই তাহলে আমার শরীরটা বারবিকিউ করে থাকবে।
1: এক্স্যাক্টলি, সেটা এত ভাবে আমাদেরকে সাহায্য করছে
0: একদম। হ্যাঁ,
1: তো সেই ক্ষেত্রে আমাদের মানে আমি যেটাই খাইবো, যে কার্বোহাইড্রেট বলুন, প্রোটিন বলুন, ফ্যাট বলুন, যেটাই বলুন, সেটাই কিন্তু মেটাবলিজমের যেমন হেল্প করছে, তেমনি সেটা স্টোরও করছে। আপনার ধরুন আপনি কিছু খেলেন না, ঠিক আছে, তখন আপনাকে কে সাপ্লাই দেবে? তখন কিন্তু লিভার থেকেই
0: আমরা কিছু না খেলেও দীর্ঘক্ষণ যদি উপোস করে থাকি, সেখান থেকে লিভার সেটাকে সাপ্লাই করে শরীরটাকে
1: মেইনটেইন করে রাখে, যেটা স্টোর থাকে সেটা কিন্তু আমাদেরকে সাপ্লাই, মানে বলতে পারেন আমাদের

0: মানে বেঁচে থাকার জন্য সেটা এক ধরনের ব্যাকআপ। আমরা যেমন বাড়ি ঘরে যেমন ব্যাকআপ রাখি না, কারেন্ট চলে গেলে কি দিয়ে আমরা এ করবো, তো সেটা কিন্তু ব্যাকআপের কাজও করছে, নর্মাল তো কাজ করছে, তার সেক্ষেত্রে সে ব্যাকআপও দিচ্ছে আমাদের,
1: মানে পুরো ইনভার্টারের কাজ করছে।
0: হ্যাঁ, অনেকটাই অনেকটাই আর কি। তো তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তখন এবার এবার আমাদেরকে দেখতে হবে যে আমাদের বাড়িতে ব্যাকআপ আছে বলে আমরা ওই সুখে আমরা দিন যাপন করবো, সেটা কিন্তু
1: একদম না।
0: তো সেই জন্য আমাদের
1: সেটা তো, সেই ব্যাকআপটা তো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত,
0: সময় পর্যন্ত,
1: এটা তো দীর্ঘকালীন প্রক্রিয়া নয়।
0: হ্যাঁ, তারপরে সেটাকে তো ভালো করে সার্ভিসিং করে রাখতে হবে,
1: একদম অবশ্যই।
0: তো সেদিক থেকে দেখতে গেলে আমি যেটা বললাম, যেটা খাচ্ছি আমাদেরকে বেঁচে থাকার মতো উপযোগী করার জন্য আমাদের লিভারটা কাজ করছে। এবার ধরুন আপনি যা তা খাচ্ছেন, আপনার খাওয়া দাওয়া সময়ের কোনো ব্যাপার নেই, আপনি খুব কখনো খুব মানে খুব মানে মানে শুকনো খাবার খেয়ে নিচ্ছেন, বা কখনো খুব মানে হাই প্রোটিন খেয়ে নিচ্ছেন যেটা ইজিলি ডাইজেস্টেবল হবে না, আবার কখনো আপনি বসে বসে তো টিভি দেখছেন আর খাচ্ছেন, বা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়াতে জিনিসপত্র দেখছেন আর খেয়ে যাচ্ছেন, ঠিক আছে,
1: মানে বাড়তি খেয়ে যাচ্ছেন,
0: বাড়তি খেয়ে যাচ্ছেন, তাতেও কিন্তু আপনার শরীরে কোনো প্রাথমিকভাবে কোনো এটার প্রাথমিকভাবে আপনি বুঝতে পারবেন না,
1: একদম
0: ঠিক আছে। তো একই রকম ভাবে যদি আপনি মানে মানে খুব বেশি ইয়ে খান, যদি মানে খুব বেশি যদি মানে রান্না করা খাবার না খেয়ে না খেয়ে যদি খুব বেশি র মেটেরিয়াল খান, যদি তাছাড়া যদি আপনি এবার আরেকটা দিকে আসে যে আপনি প্যাক ফুড খেলেন, মানে একদম তৈরি খাবার,
1: মানে প্যাকেটজাত খাদ্য যেগুলো রয়েছে,
0: প্যাকেটজাত যদি আপনি
1: স্পাইসি ফুড যেগুলো রয়েছে,
0: হ্যাঁ, এবার যদি আপনি ময়দা জাতীয় দিয়ে তৈরি এমন খাবার যদি আপনি বেশি পরিমাণে নেন, তারপর এনিমেল প্রোটিন যদি আপনি বেশি পরিমাণে নেন,
1: দুধ বা দুগ্ধজাত খাদ্য যেগুলো রয়েছে,
0: হ্যাঁ দুগ্ধজাত খাদ্যের মধ্যে আপনি, হ্যাঁ সেটাই আর কি। কিন্তু আপনি যখন আবার ডাবল টোন মিল যেটা বলছি আমরা, ফ্যাটটাকে ছাড়িয়ে যেটা বলা হচ্ছে, সেটা যদি নিয়ে আমাদের সেক্ষেত্রে অসুবিধা হবে না। আবার প্রয়োজন অপ্রয়োজন আপনি চা খাচ্ছেন, অ্যাকচুয়ালি কি হয় আমরা যেটাই খাচ্ছি
1: সেটাই কিন্তু লিমিটেশন, আমরা কিন্তু অনেকে অনেক চা খেয়ে নি,
0: সেই চা
1: কফি, কেউ মিষ্টি চা খাচ্ছে, কেউ তেতো চা খাচ্ছে, আর চিনি ছাড়া খাচ্ছে, চিনি দিয়ে খাচ্ছে,
0: সেটাই
1: সেখানে কিন্তু হয়তো আমরা, আপনি বলতে পারেন যে আপনি দিনে দু থেকে তিন কাপ খেতে পারেন, সেখানে আমরা তো 10 কাপ খেয়ে নিচ্ছি।
0: তো এটাই আমাদেরকে খেয়াল রাখতে লাগবে যে আমরা যেটাই খাচ্ছি সেটা কিন্তু আমাদের লিভার সাপোর্ট করছে বলে সেটা আমাদেরকে বাঁচিয়ে রাখছে, আমাদেরকে আরাম দিচ্ছে, আমাদেরকে মানে মানে সমস্ত কাজ করার শক্তি দিচ্ছে। এবার আপনি যথেচ্ছভাবে চলবেন আর লিভার সেটাকে আপনাকে বরাবর ব্যাকআপ দিয়ে যাবে, সেটা কিন্তু কখনোই হবে না। তো সেই দিক থেকে আমরা যেটা বললাম,
1: বেশি অত্যাচারের মাত্রা যখন ছাড়িয়ে যায় তখন সেটা তো আর আগের মতো আপনাকে দেবে না,
0: অবশ্যই অবশ্যই। তাহলে আপনাকে এবার আসি, তাহলে কি করতেটা কি হবে আপনাকে,
1: একদম হ্যাঁ,
0: আপনাকে প্রথমত ইজিলি যে ডাইজেস্টেবল হবে সহজভাবে সহজপাচ্য খাবার যেগুলো আছে সেদিক থেকে আমাদেরকে খেয়াল রাখতে লাগবে। সেদিক থেকে যদি আমি দেখতে চাই, ধরুন ঘি বা তেল জাতীয় যেটা ফিটি ইয়ে বলছে, বা খুব মশলাদার খাবার, এগুলো থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে, সঠিক সময় আপনাকে খেতে হবে। আবার অনেক সময়তে কি হয়, ধরুন আপনি কোন এক জাতীয় জিনিস বা কার্বোহাইড্রেট বা প্রোটিন বা ফ্যাট কোনো একটা জিনিস বেশি খেয়ে ফেলছেন না, সবগুলোকে এটা মানে ব্যালেন্স ডায়েট যেটাকে বলে সেটার দিকে আমাদের মেনটেন করতে হবে। তারপরে প্যাকেজ ফুড যেটা আছে, প্রক্রিয়াজাত খাবার যেগুলো আছে, অনেক সময় র মানে মানে কাঁচা খাবার বা মানে কাবার ছাড়া আনকাভার্ড, সেগুলো আমরা ওই আমাদের হেপাটাইটিস যে প্রোগ্রামটা ছিল, মানে কি কারণে হয় ভাইরাল হেপাটাইটিস, সেখানে আমরা দেখেছিলাম, কারণ ওই ভাইরাস আক্রান্ত হওয়ার কারণেও কিন্তু আমাদের লিভারের সমস্যা হতে পারে। তো এই যে যেটা আমরা বাইরের থেকে নিচ্ছি, তো ওই সেটার দিকে আমাদেরকে অত্যন্ত মানে যেটা বলছে হেলদি, ইট হেলদি এবং ইট সেফ, এই দুটো জিনিসকে আমাদেরকে খেয়াল রাখতে লাগবে।
1: অর্থাৎ একদম পুরো বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, কনসাস থাকতে হবে। যদি আমি কনসাস না থাকি স্বাস্থ্য নিয়ে, তাহলে পর অবশ্যই লিভার এফেক্ট হতে বেশি দেরি লাগবে না। তো এই জন্য বলছেন আমি খেয়ে আমি খাচ্ছি খাচ্ছি খেয়ে যাচ্ছি, তো এত খাচ্ছি আমি, তো সেটার একটা প্রভাব তো ভেতরে মেশিনের উপর পড়বে, সে কতটুকু লোড নিতে পারবে, তো সে দাঁড়িয়ে ব্যালেন্স ফুড মাস্ট।
0: এবার ধরুন আমাদের প্রথমে কি হয়, লিভারটাতে যেটা বললাম সেটা অত বড় অর্গান, সেটা আমাদেরকে অনেক মানে আদর্শ সোহাগ করে কিন্তু রাখে। এবার আমরা যদি সেটা বুঝতে না পারি, তখন কি হতে থাকবে, আপনি খেয়ে যান না, আপনি খুব করে ফাস্টফুড খেয়ে যান, খুব করে আপনি চিপস খেয়ে যান, খুব করে আপনি মানে সোশ্যাল মিডিয়া দেখে যান বা টিভি দেখে যান, ঘুমিয়ে ঘুমিয়ে দেখুন, সমস্ত কাজ করে নিন, কিচ্ছু হবে না। তাতে কি হবে আপনার, আপনি বাইরে থেকে যেটা ইনটেক নিচ্ছেন, মানে যেটা বাইরে থেকে নিচ্ছেন ইনটেক খাওয়ার যেটা নিচ্ছেন, সেটা ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট যেটাই হতে পারে, বা যেগুলো বললাম যেগুলো খাওয়ারগুলো আপনাদেরকে মানে আমাদেরকে বেঁচে চলতে হবে, তো সেটা আপনি যত কিছু খাচ্ছেন সব কিছু কিন্তু লিভারের উপর গিয়ে চাপ। এর মধ্যে যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেলাম, যেটা আমাদের অ্যালকোহল, যদি কেউ অ্যালকোহল নিয়ে থাকেন।

0: তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এটা কোথায় যাচ্ছে শেষ পর্যন্ত কিন্তু আমাদের লিভারে গিয়ে সেটাকে ডাইজেস্ট করতে হচ্ছে। আর লিভার কিন্তু আমাদের প্রোটিনকে কেমন যেমন জমা রাখে, আমাদের কার্বোহাইড্রেটকে যেমন জমা রাখে, তেমনি একইভাবে আমাদের যত মানে শরীরটাকে রক্তটাকে পরিষ্কার করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তো এখন আপনার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না আর সেগুলো গিয়ে আপনাকে ওইখানে কাজ করতে হবে, তখন কি হবে, লিভারটা একসময়তে সেটা
1: মানে অকেজ হয়ে পড়বে,
0: অকেজ হয়ে পড়বে, ওটাকে হেল্প কর মানে কাজটা করার জন্য সহায়তা করবে। কিন্তু আপনি যখন কোন রকম ফিজিক্যাল মুভমেন্ট থাকবে না, ফিজিক্যালে কোনো ইয়ে থাকবে না, তখন সেক্ষেত্রে যে আমাদের ফ্যাটের যে চাঁদা যেটাকে আমরা চর্বি বলছি, সেই চর্বিতে লিভারটা আস্তে আস্তে আস্তে আস্তে ঢাকতে থাকবে, যেটা আপনি বলছিলেন যে ফ্যাটি লিভার। তো এবার কি হয়, আমরা দেখবেন অনেক সময় সোনোগ্রাফি করলে শ্রোতা বন্ধুরা দেখেছেন হয়তো কখনো যে পেটে ব্যথা করছে, যে বলছে একটা সোনোগ্রাফি করার জন্য, তখন দেখলেন ফ্যাটি লিভার 1-2 গ্রেড 1-2-3 আসছে। তো এবার সেটা একটা জায়গাতে স্থির থাকে না, 1 থেকে 2 থেকে 1 থেকে 2 হতে পারে, 2 থেকে 1 হতে পারে, সেটা আপনার ফুড হ্যাবিটের উপর, লাইফস্টাইলের উপর ডিপেন্ড করছে। তো সেদিক থেকে বলছে যে এই যে ফ্যাটি লিভারটা যে স্টেজে গেল, তার পরবর্তী সময় ফ্যাটি লিভার মানে কি, দেখুন আপনার লিভারটা তখন বুঝতে পারছে না, সে অনেকটা অকেজো হয়ে যাওয়ার পথে যাচ্ছে,
1: তার উপর একটা আস্তরণ পড়ে
0: আস্তরণ পড়ে যাচ্ছে, সে তখন আস্তরণ পড়ে যাচ্ছে, সে তখন তার যে নর্মাল যে অ্যাক্টিভিটিস, তার যে সেন্সেশন গুলো সে
1: নিজের মতো করে নিতে
0: পারছে, সে অসার অসার মানে মনে করছে, তার পরবর্তী সময়
1: বাধা পড়ে যাচ্ছে,
0: বাধা পড়ে যাচ্ছে, তার পরবর্তী সময় লিভারটা আস্তে আস্তে কি হবে, যেটা ছোট মানে অনেকটা ছোট, যেটাকে বলছি আমরা ফাইব্রোসিস বলছি, সেই দিকে যাচ্ছে। এবার ধরুন এবার ফাইব্রোসিস হওয়ার পরে একসময় সেটাকে স্কার মানে একটা জায়গায় যেমন কেটে গেলে, যেমন সেটা আবার জুড়ে গেলে সেটা অনেকটা জায়গা আবার মানে শক্ত হয়ে যায়, তো একই রকম ভাবে সেটা আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে সেটা। এবার ধরুন কেউ অত্যধিক পরিমাণে অ্যালকোহল নিচ্ছে বা খুব অনিয়মিতভাবে খাওয়ার খাচ্ছে বা খুব বেশি ফ্যাটি ফুড খাচ্ছে বা কোনো রকমের প্রক্রিয়াজাত খাওয়ার উপরে খুব ডিপেন্ডেন্ট, প্যাকেটজাত ফুডের উপরে খুব ডিপেন্ডেন্ট, বা এত কিছু বলার পরও অ্যাকচুয়ালি যারা ধরুন স্থূল মানে ওয়েট বেশি থাকে ওদের কিন্তু খাওয়ার প্রতি মানে ইয়েটাই বেশি থাকে,
1: স্প্রিয়া বেশি থাকে, এবং ওই মানে এই ধরনের খাদ্যগুলো,
0: আমরা অবলোক করে থাকি সেটা একসময় ক্যান্সারে পরিণত হতে পারে। আমরা শুধু তাই না, এর থেকে আমাদের
1: লিভার ক্যান্সার, যেটা লিভার সিরোসিস মানে তো সেই পর্যায়ে চলে গেল,
0: সেই পরবর্তী সময় আমাদের পা ফোলা, পেটে জল জমার, কালো পায়খানা হওয়া, তারপর জন্ডিস, এগুলো তো মানে কনসিকোয়েন্স একটা পর একটা আসতে থাকবে। তো আমি যেটা
1: বলছি, এক এক করে সমস্ত প্রতিবন্ধকতাগুলো তৈরি হয়ে যাবে শরীরের ভেতর,
0: সেটাই সেটাই। তো মোটামুটি আমরা বুঝে নিলাম যে কি অসুবিধা হতে পারে। এবার আমি দু একটা আয়ুর্বেদিক উপচার সম্বন্ধে বলবো, একদম সাধারণ উপচার। দেখুন প্রথমত কথা হচ্ছে আমাদের
1: লিভার, তার আগে বলি আয়ুর্বেদিক উপচারের আগে আমরা কি খাবো কি খাবো না, খেলে পরে কি হতে পারে, লিভার সিরোসিস, লিভার উপর মেদ জমা যায়, এসবগুলো মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেছি, তো বাঁচার উপায়টাও তো জানতে হবে।
0: সেটাই সেটাই সেটাই। তাহলে আমাদেরকে প্রথমত খেয়াল রাখতে লাগবে যে এই যতগুলো খাওয়ার বললাম সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে লাগবে। আর যদি মনে হয় যে আপনার কোনো কারণে খাওয়ার অরুচি হচ্ছে, যে আমি বুঝতে পারছেন যে আপনি শরীরের উপর কোনো রকম অত্যাচার করছেন বা আপনার কোনো রকমের বদভ্যাস আছে, অ্যালকোহল নিচ্ছেন বা স্যানিটারি লাইফ আপনি ডিল করছেন, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টরের সঙ্গে পরামর্শ করুন, নিজে বসে থাকবেন না। লিভারে কখন ব্যথা হবে আর কখন কালো পায়খানা হবে আর হাত পা ফুলে যাবে, ততক্ষণের জন্য আপনি বসে থাকবেন না, আপনি সঠিক জায়গাতে গিয়ে আপনি পরামর্শ নিন আগে, ঠিক আছে?
1: আচ্ছা স্যারকে বলবো যে লিভারের যে উপস্থিতি শরীরের কোন জায়গায় রয়েছে, আমরা কি করে বুঝবো যে আমার এই দিকে ব্যথা হচ্ছে, আমার মনে হচ্ছে এটা বা ওই ধরনের কিছু হতে পারে?
0: আমাদের যে বুকের খাঁচাটা আছে আমরা যদি দেখি, সেটাকে কিন্তু মানে বাঁ দিকের একদম নিচের দিকে কিন্তু খাঁচার ভেতরের দিকে, ঠিক আছে? এবার অনেকের হেপাটোমেকালি বলে, যেটা লিভার বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা ঠিক খাঁচার নিচে কিন্তু হাত দিলে, ডান দিকে, ঠিক আছে, ডান দিকে হাত দিলে আমরা বুঝতে পারি,
1: মানে যেখানে আমার হাতটা রয়েছে নিচে,
0: হ্যাঁ,
1: ওখানে হাত দিলে বুঝতে পারবো যে কিছুটা,
0: এমনিতে বুঝতে পারবেন না, যদি বড় হয়ে যায় তখন বুঝতে পারবেন, এছাড়া এটা আমরা যারা ক্লিনিক্যালি দেখে আমরা বুঝতে পারি যে বড় হয়েছে কি না হয়েছে।
1: নরমালি সেটা ব্যথা বা অন্য কিছু,
0: ব্যথা বা অন্য কিছু হতে পারে, ধরুন এখান থেকে লিভারে ব্যথা হতে পারে, গলব্লাডার স্টোনের যদি থাকে সেটা হতে পারে,
1: মানে এই ধরনের কোন পরিস্থিতি কোন ব্যক্তি যদি মনে করে থাকে, এই জায়গাটা আপনি বলছেন
0: পাঁজরে ঠিক মানে একদম নিচে পাঁজরে
1: সেটা ভার ভার লাগছে,
0: সেটা ভার ভার
1: বা ব্যথা অনুভূত হচ্ছে মানে অস্বস্তি ফিল হচ্ছে, তাহলে পরে বসে
0: অরুচি একটা বড়,
1: তারপর অরুচি হচ্ছে খেতে, সেক্ষেত্রে বসে না থেকে আমাদের যেটা বদভ্যাস বলছি, সেলফ মেডিকেশন যেটা বলে, আপনি যেটা ডাক্তারি করতে শুরু করতে ওটা না করে পাশে আমাদের এখন তো ডিসপেন্সারি, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল অভাব নেই, ডাক্তারবাবুরা রয়েছেন, সঙ্গে সঙ্গে চলে যাওয়া উচিত।
0: অবশ্যই অবশ্যই। আর তাছাড়া আজকালকার যুগে এখন আমরা যেটা বারবার বলছি অ্যালকোহল, সেটা না সেটা হয়তো বাদে দিলাম, কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে একটা টার্ম আমাদের এসছে, যেখানে আমাদের অ্যালকোহল নিতে হয় না, তাদের কিন্তু ফ্যাটি লিভার হয়।
1: সেখানে কি সে একই খাদ্যগত করতে,
0: সেটা ওই যে অত্যধিক ওবেসিটি মানে মানে স্থূল রোগী, হ্যাঁ, ওজন বেশি, কোন রকমের সে চলাফেরা করে না, ঘরে বসে থাকে, কোন রকম মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, আর খাওয়ার পর খেয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যেগুলো বলছিলাম যে আমাদের যে ন্যাচারাল যে খাবারগুলো আছে বা নির্দিষ্ট সময় খাবারগুলো না খেয়ে আপনি ওই প্যাকেজ ফুড বা আমাদের যে প্রক্রিয়াজাত খাবারগুলো যেগুলো আছে সেগুলো উপরে দিচ্ছেন, ঠিক আছে, বা আপনার যেটা যেটা বেশি ভালো লাগছে যেটা প্রক্রিয়াজাত খাবার সেটা আপনি ভাত হয়তো নরমাল যেটা আছে আমাদের প্রিন্সিপাল ডায়েট না নিয়ে আপনি ওইটাই নিয়ে নিলেন, ঠিক আছে, বড় বড় ওটাতে
1: আজকে আমি ভাত খেলাম না, আমি ওটা খেয়ে নিলাম, ওটা সাবস্টিটিউট মনে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু সেটা আমি নিজে নিজের 12টা বাজিয়ে নিলাম,
0: ঠিক ঠিক, একদম একদম,
1: কারণ ভাতটা খেলে পরে যত তাড়াতাড়ি সেটা ডাইজেস্ট হবে, সহজ পাচ্য হবে। তা আমি যদি একটা এগ রোল খেয়ে নিই তো সেটা তো একদিন দুদিনও হবে না, বা অনেকে এক বাটি মাংস খেয়ে নিলেন, অত দু পিস মাংস খেতে পারেন উনি, সেখানে সে এক বাটি হন, অত 500 মাংস একলাই খেয়ে নিলেন, তো একলা যে আমি 500 মাংস খেয়ে নিলাম সেটা তো আমার ভেতরে যে যন্ত্রটা রয়েছে সেটা নিতে পারবো কিনা সেটা তো।
0: আপনি প্রোটিন নিন, ঠিক আছে, কিন্তু যেটা লো ডেন্সিটি আছে মানে যেটাতে সহজ পাচ্য সহজভাবে খেতে পারি, মানে আমি বলছি যে ধরুন যেগুলো হাই, ধরুন আপনি মাটন খেলেন প্রতিদিন, মাটন খেলেন তাহলে হবে না,
1: এটা বলছিলাম, অনেকে কিন্তু মাংসটা না হলে চলছে না,
0: আপনি ভেজ প্রোটিন নিতে পারেন, ঠিক আছে। তো আমাদেরকে মানে খেয়াল রাখতে লাগবে আমাদের এই যে এত বড় অর্গান যেটা আমাদেরকে এতটুকু সাপোর্ট দিচ্ছে সেটা যাতে আমাদের যাতে অবজ্ঞা না করি, আর ও মানে ওনা অসুস্থ হওয়া পর্যন্ত আমরা বসে থাকবো, তারপর বলবো কি মানে লিভার ট্রান্সপ্লান্ট পর্যন্ত যেতে হবে, সেটা যাতে কখনোই না হয়, সুতরাং বন্ধুরা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ আপনাকে প্রাথমিক অবস্থায় সেটা কোনো কিছুতে আপনার মনে হবে না। তবে আমি যেগুলো বললাম যে খাওয়া দাওয়া, যে খাদ্যাভ্যাস, আপনার যে দিনচর্যা, সেগুলোর উপরে কিন্তু সেটা অনেকটা ডিপেন্ড করে, সেগুলোতে যদি আপনার কোনো জায়গাতে ঘাটতি থাকে অতি সত্ত্বেও সেগুলো ঠিক করে নিন, এমনকি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনি একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন, তাতে আপনি অনেকটাই নিজেকে বেঁচে যেতে পারবেন। আর তাছাড়া আমাদের যে বিভিন্ন
1: সেটাকে ওয়ার্নিং ভেবে ডাক্তারের কাছে চলে যাওয়া উচিত,
0: একদম একদম,
1: যে আপনাকে অলরেডি দস্তক দিচ্ছে আপনাকে,
0: একদম,
1: যে আপনি অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন, তো অসুবিধা যাতে না হয় সেখান থেকে বেরিয়ে ডাক্তার উদ্দেশ্য স্মরণপন্ন হয়, এবং আপনি যা যা অত্যাচার আপনার উপর করেছেন সেগুলো থেকে আস্তে আস্তে করে আপনাকে সরে যেতে হবে।
0: আপনি একটা জিনিস দেখবেন আজকালকার যে ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার, আপনি ডায়াবেটিস বা সুগার বলুন, আর মানে চর্বির রোগ যেটা আছে মানে হাইপারলিপিডেমিয়া, যেটাতে লিপিড প্রোফাইল আমরা টেস্ট করে থাকি, তো যেটাই বলুন, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু লিভারটা ঠিক থাকতে হবে,
1: আমি যদি অ্যালকোহলিক, আগে বলেছিলাম অ্যালকোহলিক, আমার আমাকে অ্যালকোহল খেতে হবে, হ্যাঁ, এবং কম নয় বেশি খেতে হবে,
0: বেশি খেতে হবে,
1: তো এই যে বেশি আপনার কথা অনুযায়ী বেশিটা মানে লিভারটাকে 12টা বাজিয়ে দেওয়া,
0: বেশি মানে তো আপনার ওখানে যাচ্ছে, ওটা ওখানে তো ফেট মানে আলটিমেটলি তো লিভার হয়ে যাবে,
1: হ্যাঁ, আমি নিতে পারবো 5 কিলো, আমি 10 কিলো ঢুকিয়ে নিচ্ছি, তো সেটা তো ফাটবে,
0: ফাটবে,
1: তো ওজন হবে, আমি চলাফেরা করবো, আমি বেশি ওজন নিয়ে তো আমি চলতে পারবো না, আমি আমার মতো।
0: এবার ব্যাপারটা হচ্ছে ফাটবে এটা তো প্রথম বুঝতে পারবেন, কারণ এটা সবচেয়ে বড় অর্গান, সেটা প্রথম দিকে আপনাকে আরামসে আপনার করে দেবে, ডিটক্সিফাই করে দেবে, ওটার যে যে প্রেশারটা আছে সেটাও নিয়ে নেবে, কিন্তু যখন নিতে কখন পারবে না, যখন লিভারটা আস্তে আস্তে মানে আপনার ফ্যাটের চাদরটা আগে পড়লো, সেটা কাজ করতে শুরু করলো, আস্তে আস্তে ছোট হওয়া শুরু হলো, ছোট হতে হতে হতে হতে তখন একসময় চাকা চাকা হয়ে যাবে, এটা পরিণত হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলছি মানে একদম লিভার সিরোসিস এর মতো অবস্থা।
1: আচ্ছা, এটাগুলো একটা বিষয়। তাহলে অনেকে যেমন খাদ্যাভ্যাসের মধ্যে যেমন অনেকে নিরামিষ ভোজি রয়েছেন, তো অনেকে আমিষ ভোজি রয়েছেন, তো আমিষ ভোজির মধ্যে সে মাছ রয়েছে, মাংস রয়েছে বা অন্যান্য বিষয়গুলো রয়েছে, তো অন্যদিকে আমিষ ভোজি যারা নিরামিষ ভোজি, এদের মধ্যে কি কোনো তফাত রয়েছে যারা নিরামিষ খাচ্ছেন?
0: হ্যাঁ, তফাত বলতে দেখুন, ফ্যাট আমি আগে যেটা বলেছি ব্যালেন্স ডায়েট আমাদের লাগবে, ব্যালেন্স ডায়েট আমাদেরকে লাগবে, তার মধ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সবগুলোই লাগবে। তো সেদিক থেকে আমি যদি এখন যদি নিরামিষ ভোজি হয়ে প্রতিদিন আমি সে পনির তরকারি আর খুব বেশি করে তেল দিয়ে রান্না করলাম, তাতে কিন্তু হবে না, ঠিক আছে। একই রকম ভাবে আমরা মাটন হয়তো খেলাম না, আমি অ্যানিমেল প্রোটিন নিতে পারি, তো তার জন্য করে বেশি বেশি করে নিয়ে নেব, সেটাও হবে না, ঠিক আছে। তো আমার যতটুকু শরীর নিতে পারে অতটুকু নিতে হবে, এমনকি

0: প্রত্যেকটা জিনিসের পরিমাণ যাতে সহজ মানে সহজভাবে আমাদের যাতে পাচন ক্ষমতা যাতে
1: আপনাকে লিমিটের মধ্যে থাকতে হবে,
0: লিমিটের মধ্যে থাকতে
1: হবে, লিমিট ক্রস করবেন পড়ে যাবেন।
0: একই রকম ভাবে আপনার ধরুন আপনার কোষ্ঠকাঠিন্য থাকছে, তো সেটা সেদিকে নজর দিতে হবে। আপনি কোষ্ঠটা পরিষ্কার না করে আবার দ্বিতীয় বেলা খাওয়ার জন্য রেডি হয়ে গেছেন।
1: আমি কাল রাতের বেলা একগাদা খেয়েছি, তার আগের দিন একগাদা খেয়েছি। অনেকে হয়তো কোষ্ঠকাঠিন্যের কথা যেটা বলছেন, অনেকে দু তিন দিনও যাচ্ছেন না, উনি ল্যাট্রিনে যাচ্ছেন না,
0: সেটাই
1: তো সেক্ষেত্রে তো
0: সেটাই
1: আমাকে ভাবতে হবে। যেগুলো তো জমা হচ্ছে ওখানে, তো জমা হচ্ছে মানে তো সেটা বারোটা বেজে যাচ্ছে, তো সেদিকে এই বিষয়টার প্রতি ভীষণ খেয়াল রাখতে হবে।
0: সেটা বর্জ্যপদার্থ হতে পারে, সেটা আমাদের শরীরের জিনিস হতে পারে। আর যেটা আমরা যেটা বলছিলাম যে ফ্যাট থেকে শুরু করে সমস্ত কিছু লিভারে স্টোর হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেটা স্টোর করতে করতে তারও তো একটা ধারণ ক্ষমতা আছে। তো একই রকম ভাবে আমরা যদি আমাদের যে অপাচিত মানে জিনিসটা যদি আমরা সঠিক সময়ে যদি মলত্যাগ করা বা আমাদের যে মানে মূত্র ব্যাগ যদি আমরা ধারণ না করি সঠিক সময়ে ইয়ে করে দিই, তাহলে শরীরটা ঠিক থাকবে। তো সেদিক থেকেও আমাদের কিন্তু খেয়াল রাখতে লাগবে। শুধু খেয়ে গেলাম তাতে কিন্তু হবে
1: না। খাওয়া, ঘুম, ল্যাট্রিন, ইউরিন, চারটি বিষয়
0: অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল রাখতে লাগবে। আর
1: এবার চলে আসছি যেহেতু আয়ুর্বেদ কে নিয়ে আমাদের আজকে এই বিষয়, আয়ুর্বেদিক উপচারে তার উপচার রয়েছে কিনা, তো ওই বিষয়টার উপর জোর দিতে হবে।
0: আয়ুর্বেদ সবসময় বলে থাকে যে সুস্থ ব্যক্তির স্বাস্থ্য রক্ষা এবং অসুস্থ ব্যক্তির যে বিকারটাকে সেটাকে প্রশমন করার চেষ্টা করে। তো সেখানে আমরা তাছাড়া এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের দীপন পাচন, মানে যেটা হচ্ছে আমাদের পরিপাকক্রিয়াকে সঠিকভাবে করে তারপর আমাদের প্রত্যেকটা শরীরের প্রতিটা অংশে জিনিসগুলোকে পৌঁছে দেওয়া। তো সেদিক থেকে আমাদের দীপন পাচন জাতীয় যে সমস্ত উপাদানগুলো রয়েছে, যেমন আমরা যদি প্রতিদিন একটু ধনিয়া আছে না, ধন্না আমরা যেটা বলি, সৌফ, জিরা, ভুই আমলা, তারপরে মুলেঠি বলে আছে, সুরচূর্ণ যেটা আদা চূর্ণ থাকে, তো সেগুলোকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে যদি আমরা প্রতিদিন এক কাপ করে খেতে পারি তাতেও কিন্তু আমাদের মানে উপকারী।
1: এটা কি আবার বলুন,
0: বলে দিচ্ছি, ধনিয়া 50 গ্রাম, সৌফ 50 গ্রাম, জিরা 2.5 গ্রাম, আর ভুই আমলা। ভুই আমলা কিন্তু খুব ভালো মানে লিভার,
1: ভুই আমলা বলতে কি আমলকির কথা বলছেন?
0: না না না, ভুই আমলা মানে এটা এটা একটা আমলকি মতোই, এটা মাটির সঙ্গে একদম গাছটা থাকে, ওটার মধ্যে আমলকির মতো করে ছোট ছোট থাকে, এটা খুবই এফেক্টিভ, বিশেষ করে হ্যাপাটাইটিস বি আক্রান্ত যারা আছে।
1: অত্র অঞ্চলে কি এটা পাওয়া যায় কি?
0: হ্যাঁ পাওয়া যায়।
1: আচ্ছা ঠিক আছে।
0: তারপর মুলেটি 2.5 গ্রাম, আর তার সঙ্গে সুট বা আদা চূর্ণ 1 চামচ দিয়ে আপনি এটাকে কাত বানিয়ে খালি পেটে খেতে পারেন,
1: মানে সকাল বেলা পর্যন্ত এটাকে ডেইলি খেতে লাগবে না মাঝে মাঝে?
0: হ্যাঁ মাঝে মাঝে খান। এটাতে কি হয় আপনার যে ওই অনেক সময় অরুচি যেটা থাকে না সেটা কিন্তু আপনার কেটে যাবে অটোমেটিকলি, আপনার লিভারের উপরে যে প্রেশারটা ছিল সেটা এখান থেকে কিছুটা হালকা হয়ে যাবে। একই রকম ভাবে বাত ও কফজ যারা আছেন, মানে খুব যাদের স্থূল মানে একটু মোটা থেকে শুরু মানে আমাদের ইয়ে অনুসারে এই প্রকৃতির যারা আছেন তাদেরকে কিন্তু আমরা মেথি, তারপরে হালিম বলে একটা ইয়ে আছে, কি বলবো, হার্বস আছে, তারপরে কালো জিজা, আর হচ্ছে অজয়ান যেটাকে বলি, সেগুলো দুপুরে খাবারের আগে একটু যদি ঘি আমরা দিতে পারি, যদি খুব কৃষ রোগ মানে খুব রোগা পাতলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা খাওয়ার আগে নিতে পারি, আর যদি খুব স্থূল রোগ মানে মানে মোটা যদি কেউ হয় সেক্ষেত্রে আমরা গরম জল দিয়ে আমরা খেতে পারি। তো এটাতে কি বলছে, এটা এটা আমার কথা না, এটা ভাবপ্রকাশ বলে একটা নিঘণ্ট বলে একটা বই আছে, সেখানে বলছে যে মেধিকা চন্দ্র সুরশ্চ কালাজাজে যবনিকা এত চতুষ্টয়ং যুক্তং চতুর্বীজম ইতি স্মৃতম। তো কি বলছে, এই চতুর্বীজ যেটা আছে সেটা আমাদের প্রমেহ থেকে শুরু করে ওবেসিটি থেকে শুরু করে সমস্ত জায়গাতে কাজ করে। এছাড়া যদি আমরা আরেকটা বলি যেটা আমরা ইসবগুল বলে থাকি,
1: ইসবগুলের
0: ভুষি যেটা বলে থাকি সেটাতে কি হয়, এটা যেমন জল মানে ওটার ভুষি মানে কাবারটা আর কি, কাবারটা যেমন জল সংরক্ষণ করে রাখে পেটে অনেকক্ষণ থাকে, তো সেক্ষেত্রে আমাদের না খেলেও হয়, ঠিক আছে, সেটা আমাদেরকে নির্দিষ্ট মানে আমাদের অনেক সময় মানে শুধু খেতে ইচ্ছা করে খেতে ইচ্ছা করে না, তো সেটা যদি টার্গেটিভ হিসেবে কাজ করে তাও না কিন্তু। তো এক্ষেত্রে আমাদের কি হয়, যদি আমাদের বেশি খাওয়ার ইচ্ছে তখন এটা আমরা নিতে পারি, তখন সেক্ষেত্রে পেটটাও ক্লিয়ার থাকবে, আমাদের খাওয়ার যে ইচ্ছাটা আছে মানে অত্যধিক খাওয়ার যে ইচ্ছাটা আছে সেটা আমাদের মিটে যাবে। এছাড়া আমাদের জব কিন্তু

0: খুব একটা, এটা হচ্ছে লেখন প্রকৃতি যেটা আমাদের শরীরকে শুকিয়ে দেয়।
1: হুম
0: তো সেক্ষেত্রে প্রমেহ রোগীদের ক্ষেত্রে, মানে আমাদের ডায়াবেটিস যেটাকে বলছি, তো সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে
1: কোনটা
0: আমরা
1: ডায়াবেটিকদের জন্য কোনটা ভালো বললেন?
0: জব বা বার্লি আমরা যেটাকে বলছি আর
1: আচ্ছা,
0: কি,
1: জব
0: হুম
1: বা বার্লি,
0: হ্যাঁ, এটা রুটি যদি আমরা
1: মানে
0: করে,
1: ওটা রুটি,
0: হ্যাঁ রুটি, জবের
1: জব
0: রুটি,
1: জবের রুটি,
0: হ্যাঁ এটা
1: আচ্ছা।
0: যদি খেতে পারি, এটা এটা আমাদের একদিকে মেদহরম, মানে আমাদের যে ফ্যাট জিনিসটা কমাবে, তার সঙ্গে আমাদের
1: তাহলে
0: যেটা,
1: এটা একটু অন্য প্রসঙ্গে, যেমন
0: হ্যাঁ বলুন,
1: এখন তো ডায়াবেটিস এটা ঘরে ঘরে আছে, নেই
0: হুম
1: এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল,
0: হুম হুম
1: তো সেখানে ওনারা কি খাবে নিয়ে নিয়ে কিন্তু ভীষণ একটা বিচলিত থাকেন
0: ঠিক
1: যে আমি কি
0: ঠিক ঠিক
1: খাবো,
0: ঠিক
1: শরীর শুকিয়ে যাচ্ছে, আমি খেতে পারছি না, এটা খেতে পারবো না, ওটা খেতে পারবে না। তো
0: হুম
1: সেখানে এই যে জব বা বার্লির কথা যেটা বলেছে,
0: হ্যাঁ
1: সেটা রুটি যদি
0: খেতে
1: বানিয়ে
0: পারি,
1: খাওয়া যায়
0: হুম
1: তাহলে সেটা একটা ভালো
0: হুম ভালো,
1: বিষয় হতে পারে,
0: খুব খুব একটা উপকারী আমরা ডায়েট হিসেবে বলতে পারি।
1: একদম। হ্যাঁ,
0: তার সঙ্গে আপনি যব, সুন্দর লবণ, জিরা যেটা আগেও বলেছি,
1: হুম,
0: তো সেটার মিশিয়ে যব বা বার্লির এটা পাউডার বা মানে সাতু যেটাকে বলছি সেটাকে মিশিয়ে আমরা কিন্তু
1: হুম, হুম,
0: নিতে পারি সকাল এবং দুপুর।
1: হুম, হুম,
0: আর এছাড়া আমাদের আরেকটা খুব জিনিস যেটা আমরা কমনলি খেয়ে থাকি, লাজা বা খই যেটা আছে,
1: হুম, হুম, হুম, হুম,
0: সেখানে কিন্তু বলা আছে মেদমেহ কফচ্ছেদম লাজা, মানে লাজা বা মানে যে খইয়ের যেটা গুণ সেটার মাধ্যমে আমাদের এই জিনিসটা আমাদের খুব ইয়ে করে।
1: হুম,
0: তো পিত্ত প্রকৃতির ক্ষেত্রে আমরা 4 চামচ জিরা, সন্দ্বীপ লবণ, পুদিনার সঙ্গে আমাদের এই খইটা যদি মিশিয়ে আমরা খেতে পারি, সেটাও কিন্তু আমাদের
1: মানে
0: খুব
1: ওই শরবত বানিয়ে খেতে পারলে
0: সরল
1: খুব
0: বানিয়ে
1: ভালো।
0: খেতে পারি, এটা খুব উপকারী।
1: আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ আমাদের আজকের যে বিষয় ছিল সেটা হলো ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস এবং সাথে লিভারের সমস্যায় আয়ুর্বেদিক উপচার কি হতে পারে, এই বিষয়ে বিস্তারিত আমরা জেনেছি। ছিলেন আমাদের সঙ্গে বিশেষজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার মৃত্যুঞ্জয় পণিক স্যার। আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।
0: ধন্যবাদ, ধন্যবাদ শ্রোতা বন্ধু সবাইকে।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ সুস্বাস্থ্য অনুষ্ঠানটি শুনলেন।

আকাশবাণী বিলোনিয়া, একটু পরেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপর আগরতলা কেন্দ্রের ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থা

0: ঘোষণার উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকার প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আসছে বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এই দমনপীড়নের বিষয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নতুন দিল্লির ডরের রাখছে পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাচ্ছে। মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানান।
1: A pattern of fake news and videos emanating from Pakistan. It is a desperate attempt by Pakistan to cover up its own failings and deflect attention away from its human rights abuses. There are several reports of police brutality in Pakistan-occupied Kashmir, in which several people have been killed. There are several more who have been injured. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and its abuses.
0: আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200 বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট মুজাফরাবাদ বিক্ষোভকারীরা ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হয়। যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিশ্ছিদ্রভাবে চলছে সবকিছু বন্ধ। ভিমবার ও কোটির মতো শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থাপনার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা একটি ব্যবস্থা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলি শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণকে বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদেরও সরিয়ে দিয়েছে।
2: ল্যান্ড পোর্ট কা তেজি সে বিকাশ হোনে কে বাদ
3: আফটার দ্য র্যাপিড ডেভেলপমেন্ট অফ দ্য ল্যান্ড পোর্ট নট ওনলি হ্যাজ ট্রেড ইনক্রিজড বাট সিকিউরিটি হ্যাজ অলসো বিন ইনসিওরড ইট হ্যাজ হেল্প ট্রান্সফর্ম ইলিগাল
0: জোজিলা টানেল সড়ক প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের কাজ আজ সফলভাবে শেষ হয়েছে। এর ফলে কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সারা বছর নির্বিঘ্নে যাতায়াত করা সম্ভব হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি লাদাখের মিনিমার্গে জোজিলা টানেলের পূর্ব প্রবেশদ্বারের কাছে একটি রিমোট বোতাম টিপে বিস্ফোরণ ঘটিয়ে এই সুড়ঙ্গের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও উপস্থিত ছিলেন। শ্রী গড়করি বলেন, এই সুড়ঙ্গটি শ্রীনগর ও লের মধ্যে পরিবহন, পর্যটন এবং স্থানীয় অর্থনীতি থেকে শক্তিশালী করবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,578 ফুট উচ্চতায় নির্মিত জোজিলা টানেলটির কাজ পুরো শেষ হলে এটি হবে এশিয়ার দীর্ঘতম সড়ক টানেল। সরকার এমজি নরেগা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি জিরামজিকে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী 1 তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি জানান, কোনো রাজ্যের বরাদ্দ কমানো হয়নি এবং গত বছরের তুলনায় বাজেট 40% বাড়ানো হয়েছে। ভিভি রামজির লক্ষ্য হল গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
4: কিসি ভি রাজ্য কা মেয়ে বতানা চাহতা হুম, আশঙ্কায়ে কই বার লোক ব্যক্ত করতে থে, ইসকা কম হো জায়েগা, উসকা কম হো জায়েগা, কিসি কা কম নহি হুয়া হে, ইয়ে জো হমনে দিয়া হে 60% হি, পিছলে সাল মনরেগা কা জো অ্যালোকেশন থা, লগভগ উতনা তো 60% হি দিয়া হে, মতলব 40% ইয়ে বড়েগা পিছলে সাল সে, তো কিসি রাজ্য কো কমি কা তো কোই সবাল হি পেদা নি হোতা।

চা শ্রমিকদের কল্যাণে পশ্চিমবঙ্গে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পে দুই রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1,000 কোটি টাকা, এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিকেলে কুয়েতের আমির শেখ মিশেল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন তারা। ওই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারাজন্তা টক্সে অংশ নেবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর সদর দফতরে যান। আগামী 21 তারিখে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট আবারও নেওয়া হবে। এই পরীক্ষার প্রস্তুতির পর্যালোচনা করেন তিনি। এনটিএ সদর দফতরের বাইরে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরবর্তী সমস্ত ধাপে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে পরীক্ষার সামগ্রীগুলো সময় মতো পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছানো নিশ্চিত করা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বিইএসএস সহ 250 মেগাওয়াট সৌরবিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটি প্রথম প্রকল্প। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। গর্ভবতী মহিলা ও তাদের পরিবারকে বিনামূল্যে এই পরিষেবা গ্রহণে উৎসাহিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সচেতনতামূলক এবং প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, প্রতিটি নতুন জীবনের সূচনা হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থায় প্রতিটি পর্যায়ে তার নিরাপদ, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ সেবা পাওয়ার অধিকার রয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত 10 দশকে লক্ষ লক্ষ গর্ভবতী মহিলাকে সময়মতো স্বাস্থ্য পরিষেবা, বিশেষজ্ঞদের পরামর্শ এবং উন্নত মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবার মাধ্যমে এই উদ্যোগ এখন একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $1,00,000 H-1B ভিসা ফি বাতিল করে এটিকে বেআইনি ঘোষণা করেছেন। এর ফলে হাজার হাজার দক্ষ অভিবাসী উপকৃত হবেন। 20 জন ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলা বিচারক লিও সোরোকিন এই রায় দিয়েছেন। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলের 7.8 মাত্রার একটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 37,000 হয়েছে, আহত 200 বেশি। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ ও যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: ফলাইমুং নেঙ্গেরেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্রাকশাল অকতাল কুক তাং সেপনি লাম নেঙ্গেরেখা ব ভার্চুয়াল তৈ ত্রিপুরানি সিপাহীজলা হাঙ্করনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হাখলানি এল পি এম এস নি সেপসাপন তৈ মেঘালয়নি ডাউকি হাকুং খোলা ও কতাল নামচাক টংথাই কমপ্লেক্স নব চেঙ্গেরেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী শাখা ও ডিজিটেল সাকথারমুং আরিনি সামুঙ্গ কাহাম তৈ নাইমথাং বাংরুবান
1: और स्मार्ट बॉर्डर की संकल्पना ये दो मिलकर एक प्रकार से अवैध और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं आने वाले दिनों में स्मार्ट बॉर्डर की परिकल्पना को जब गृह विभाग फाइनल शेप देगा इसका आकार और प्रकार दोनों सुनिश्चित हो जाएंगे उसमें लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम का एक
0: রাষ্ট্রবক্রগ্যাকসু সিপি রাধাকৃষ্ণন তিনি ভগবান বিরসা মুন্ডানী সাকবে দগলাংমা শালবন খুলুমাইয়া ফারকা হদালামো রাষ্ট্রবক্রগ্যাকসু খুরসাকা বিরসা মুন্ডা সাতক জাকমানো কেবেঙ্গি আদিবাসী হদান বরকনি মানথাইতে বরম খাতি নারকমা ও খরাংতি সানানী লামফুনুকা ইয়াঙ্গো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীব ভগবান বিরসা মুন্ডানী সাকবে দগলাংমা শালবন খুলুমাইয়া ফারকা হদালামো মন্ত্রীবক্রক তুই বলং তাই হা খুরুমপুই খাতি নারকনা ও বুইহানী নাইকল নাই রক্ন কেবেঙ্গি ভগবান বিরসা মুন্ডানী খুরসাজাক থাই চবানো খুরসাখা আদিবাসী দফানী মানথাই খাতি নারকনানী তৈ হানি বরম খাতি নারকনাও ভগবান বিরসা মুন্ডা চবা খাইলামা লাইবুমা হা কতনী বেবাক আচাইসংন হা কতন হামজাকমাও খা বাজারওয়ানো হনীব খুরসাখা মন্ত্রীবক্রক নই সাই নৈচিব্রী বিচিনি তিনি সাল চাকরা বিজেপি অজা নরেন্দ্র মোদী মার মার ওয়াই থাম মন্ত্রীবক্রগঙ্গই সুমাই তাংমানী বিনি উল থাম্বার জাইয়াসাকমাও হাপাংনি রাংথং হামক্রাই তাং বেখরেপ হামক্রাই হদা হামক্রাই তাং সামুং স্নামানীতে হায়ুংনি হায়াও হাকতনি থাইন ক্রাক খাইনানো নাহারই সামুং তাঙ্গই দঙ্গ থাংনাই বিশাও হামক্রাইন দশারনাও তৈ লুকুরকনি লাংমা হামসারনাও কবাংমা সামুংবুতাং ইয়াগো নাহারজাখা থাংনাই বিসি চিনি হাকতনি শিকলা হদা বরৈতাই হুকবার খাইনাই রকনি ফানবাং ফান বকশিনী সামুং তাঙ্গি দঙ্গনি শাখা মন্ত্রীবক্রক হদালামনি পোস্ট কাইসাব মন্ত্রীবক্রক শাখা খড়ক সারা ব্রিজি রাজাক হাকতনি লুকুরকনি রুয়াইতাই নেশন ফার্স্টনি নাহার মুং নবুসকাঙ্গতনি হাপাং লুকু হামক্রাই রাজাক তৈ হামক্রাই খাইনানো নাহারই সামুং তাঙ্গি দঙ্গ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি তৈদুল মুম্বাই থাংনাই বিসি চিনি ভারত থানচাখাই বিগ্রা হামক্রাই তাই হা কতনি হামচামুং নুখাহানী খুরসাখা বসাকা মোচাং মৌদি সালসা লেংলা মুং নাইয়াউই হাকতর তৈ হাকতনি লুকুরকনি হামক্রাইও সামুং তাংখা কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী তৈদুল মুম্বাই কাহাম তৈ থাংনাই বিসি চিনৈয় কাহাম নাইকল মুংরনা নাহার মুং তৈয়ী সামুং তাংজাকমাবাই হদানী বেবাক বেরেম হামক্রাই অংখা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানী বিসিচি পুংখা আবনরুগী বরৈতে চাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী শাখা অচেতন থাংনাই বিসি কবাঙ্গ রাসাই রাসাই শাকদেরিয়া ব্রীরকন জড়াও শাখাম চেরি নাইমানী সেপ তে কাহামকুক বুমানি শাখাপ সেপ ডিমানী বিশিংতৈ বুমা অংমাও নাংমানি বারজাইয়া শাখা ব শাখা অব বেবাক বুমাতেই অগতংনাই চাইনি থিনাং হামক্রাই খাইনাও হাপাং কক রাজাকনি সামুংনি মারি প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানী বিসিচি পুংমানরুগী তিনি সিপাহীজলা হাঙ্করনি যত শাখামনগ আলাইধা সামুংবুতাং যোগালি জাখা সুনামুরা সামাজিক স্বাস্থ্য সেন্টারব শাকদেরিয়া ব্রীরকনি বাকি আলাইধা শাক আমজক নাইমানী লগি শাকদেরিয়া ব্রীরকন চামুং কাহাম শাখামনতেই হজাকমুং আকরকনতেই ককলাম সালাই জাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখনাই টংবায়ু আকাশবাণী ককতুমা আপডেট মাননি বাকি লগ ইন খাইডি www.newsonair.com newsonair.app তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এ আই আর অফিসিয়াল আবনকারীব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মাননাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো हदा हामग्राइते हदारंग नायखुंगनी मंत्री तिंकुराई तिनी तांगनो कतर ककतुमा थुमनाय रकनि थुमसाका हास्तेव खुंसारा आंगनवाड़ी सेंटर नो इंग्लिश मीडियम खलाइजाखा आबनकारी आंगनवाड़ी सेंटर रकनि मारी काहाम खलाइनानि बागै खुंबारा दकचिनी आंगनवाड़ी सेंटर नो चुगजाक आंगनवाड़ी सेंटर हनै हामग्राइ खलाइजाखा बते बसाका जनजाति आमचाय हामग्राइ तुबुनानि बागै प्रधानमंत्री जनजाति आदिवासी न्याय महा अभियान तांगबतांग जनजाति गोबां आमचाय हास्ते हापां खुंनै

0: নই চিদকতাল অঙ্গনওয়ারি সেন্টার জল খাইখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তৈদুল মুংবাই কেন্দ্র হাপাংনি লুকু হামক্রাই রেজাক সামুং বুতাং পিএম সূর্যগড় মুফত বিজলি যোজনা হাকতনি লুকুরকনি বিশিং হামক্রাই নিমারি তুবুখা অতাং বুতাংনি বিশিঙ্গ সেপনানাই রকনি নকনি নুখুঙ্গ শালনি চিং ফেরাং আচাইডিমানি সেপ খাইজাখা আবোবাই লুকুরক হামক্রাইমানি তংখা চিং ফেরাংনি সেব খনাদি আবনতি কাইসা ককথুম
1: নৈচিবুরী ফেব্রুয়ারী সাল চিথাম সালমারি ও চলংমা ও তাঙ্গ তাঙনি না হারমুং তংমানী বিশি নৈসাই নৈচি ছিনী বিশিং হাকতনে খুংসা রাজাক নক সালনি সিং ফেরাং আসুগ্রানী আবুবাই নুখুং খুংসা তাল থামরা ইউনিট জরা মাগনা চিং ফেরাংনি সেপ মানি মানু আবুনি লগি একবারা মানথমা চিং ফেরাং গিরিদ ফালিব আজি মান্নাই অনুকুতি হাঙ্গনি কলার শহরনি কাচারগা আমচাইনি বরক ও তাঙ্গ তাঙনি সেপ মানাই প্রদীপ রঞ্জন পাল সাকা সালনি সিং ফেরাং সামুঙ্গ ফুনাংমা বাই নুখুনি রাং বাই মানে গবাং খাইজাখা
2: পিএম সূর্যগড় মুক্তি বিদ্যুৎ যোজনার মাধ্যমে সোলার ইনস্টলমেন্ট করার পর থেকেই আমার বাড়ির বিদ্যুৎ বিল শূন্যর কোটায় চলে এসেছে। আমি বাড়িতে টিভি ফ্রিজ এসি ফ্যান লাইট চালাতে পারছি, কোনো অসুবিধে হচ্ছে না। এবং কোনো কোনো মাসে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে তার বিনিময়ে সরকার থেকেও অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।
1: চিং ফেরাং সামুঙ্গ ফুনাংমা খাইয়ে টংকসং বড় রকনি রাং আজি থানী নামানী সামুং তাং তঙ্গ পিএম সূর্যগড় মুফ বিজলি ওয়ানসুকটা গতাল রামন সামুঙ্গ ফুনাঙ্গই বুসকাং সাল থকজাকনাই নাইমথাংনি লামা ফুনুগুইন টংখা হনে সাতাই কলায়ো অনুকুতি হাঙ্কনি সিমি অনুপম ভট্টাচার্য কক্তমা খতনি সিমি কল্পনা দেববর্মা আকাশবাণী আগরতলা
0: এমপি রাজীব ভট্টাচার্য সাকা রাবারনো কিতিংগৈ স্নামখরনি বিশিংতুই ত্রিপুরানি রাং থংনতেইব ক্রাক খাইনানি লাম তঙ্গ তিনি আগরতলানি প্রজ্ঞা ভবন সংসার জাগ রাবার স্প্রে কুথুম লাইমুঙ্গ ব অকক্ন সাকা ব সাকা কেরালানি উল হাকতনি বিশিঙ্গ রাবার মানথকমানি হাস্তে হেনই ত্রিপুরাও কতাল কোক স্মোক হাউস আসোগ্রবৈ কাহাম কোক রাবার সিট স্নামনানি সাকা ফান বক্সিন জাখা আপনি লগে রাবার কাকতে রাবার নিমানি রগ্রহরনানি ব সাক্ষার জাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাগ অরণি ওল্ড থাম ডিভিশন লীগ ফুটবল থংলাইমা খানানি সিমি চেংজাগানে তিনি ফুটবল মথানি হাবানগ ককতুমা থুমনাই রকনি থুম মথানি তাঙ্করা অমিত চৌধুরী অকক্তুমানো রেখা বসাকা তাকলাই বিশিব বদল দল চিব্রৈন তৈন থংমুং অঙ্গানে গ্রুপ কাইডিও বদল রকন তনিজাখা লীগ কাম সুপার লীগ নি সেপ বাই চ্যাম্পিয়নশিপ অঙ্গানে বেবাক থংমুঙ্গ থংমুং ন উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসার জাগানে তাবুক নবাতিবারনি ককতুমা ত্রিপুরা তাই সিকিম নখবই বেবাক সালচি সালকা আমসায় তিনি ওয়াতি হাপাইকা আবুবাই অ তালনি চিবা শালমারি জরা ত্রিপুরা নখবই সালচি সালকা আমচাইনি হাস্তে রগ থামচিনি সিমি বাচি কিলোমিটার দবই নকবার ফাইমাবাই বাকসা কবাং ওয়াতি ওয়াউই মানুহনি হজাক মুংরেখা ভারতনি নবাতিবার নাইখুং ইয়াঙ্গ খনা হাস্তে ও শালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি তাই খামাবো নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানে হনই সাকা নবাতিবার নাইখুং তিনি শালনি সাকানি তুংমারি তংমানি থামচি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস খামানি তুমারি তংমানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বাতামই সতী থামচি জরা আগরতলা ও ওয়াতি বাখা ব্রিচি নই দশমিক নই মিলিমিটার কক্তমা পাইনা নিশেকাং কক্তমা বুবাগ রক্ত এই বাইসা সাফিরো ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইয়াফার লাইমুং চেঙ্গে রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃত্ব অভিযান তিনি বিসিচি পুঙ্খা হাস্তে ও খুংসারা অঙ্গনওয়ারি সেন্টার ন ইংলিশ মিডিয়াম খাইজা কাহনি শাখা হদারং নাইখুংনি মন্ত্রী টিঙ্কু রাই ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উল্থাম ডিভিশন লীগ ফুটবল থংলাইমা খানানি সিমি চেংজাগানে কক্রক বাই ককতমা পরিমং তিনি বাগৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানে খানাফুং দামসনি তামৈ সতী ব্রীজিব

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এইগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান আজ 10 বছর পূর্ণ করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। দেশের স্থল সীমান্তে পণ্য ও যাত্রী চলাচল আরও গতিশীল ও সুরক্ষিত করতে নতুন দিল্লিতে ডিজিটাল ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ এই আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সূচনা করে তিনি ভার্চুয়ালি ত্রিপুরার সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে LPMS পরিষেবা চালু করেন এবং মেঘালয়ের ডাউকি স্থলবন্দরের নবনির্মিত আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সমন্বিত ডিজিটাল উদ্যোগটি সীমান্ত ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও স্বচ্ছ করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় সুরক্ষাকে আরও মজবুত করবে।
1: এই যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ও স্মার্ট বর্ডার কি সংকল্পনা, এই দু মিলকর এক প্রকার সে অবৈধ ও সুরক্ষিত বর্ডার কা নির্মাণ করেঙ্গে, ইসমে মেরে মন মে কম সে কম কোই শঙ্কা নহি। আনে ওয়ালে দিনো মে স্মার্ট বর্ডার কি পরিকল্পনা কো জব গৃহ বিভাগ ফাইনাল শেপ দেগা, ইসকা আকার ও প্রকার দোনো সুনিশ্চিত হো জায়েঙ্গে, উসমে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম কা এক বহুত বড়া রোল ভি রহনে ওয়ালা হ্যায়।
0: 2024 সালের এই দিনে প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর তৃতীয় মেয়াদে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, সমাজ কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্বমঞ্চে দেশের অবস্থান শক্তিশালী করার মতো প্রধান অগ্রাধিকারগুলোর উপর মনোযোগ দিতে অব্যাহত রেখেছে। গত এক বছরে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিগত 12 বছরে সরকার দেশের যুবক, নারী এবং কৃষকদের ক্ষমতায়নে কোনো প্রচেষ্টা বাকি রাখেনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, 140 কোটি নাগরিকের আশীর্বাদ এবং দেশকে অগ্রাধিকার দেওয়ার চেতনায় সরকার আস্থা, উন্নয়ন এবং জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে ভারত একই সঙ্গে দরিদ্র কল্যাণের এবং অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, শ্রী মোদী একদিনের ছুটি না নিয়েই তাঁর অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও তার নাগরিকদের সেবা করছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর দূরদর্শী নেতৃত্ব গত 12 বছরে সেবার চেতনার মাধ্যমে শাসন ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এবং সামাজিক মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দেওয়া নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে শ্রী সিং বলেন, ভারত যখন বিকশিত ভারত 2047-এর দিকে এগিয়ে চলছে, তখন এই 12 বছর দূরদর্শী নেতৃত্ব অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং দেশকে অগ্রাধিকার দিয়ে শাসনের প্রতি অবিচল অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মানোন্নয়নের লক্ষ্যে 562টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়েছে। তিনি জানান, জনজাতি এলাকায় বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজ্য সরকার 226টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করেছে। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, রাবার ভিত্তিক শিল্পের মাধ্যমে ত্রিপুরার অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিপুল সম্ভাবনা রয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত রাবার

0: সম্মেলনে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। তিনি জানান, কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম রাবার উৎপাদনকারী রাজ্য হিসেবে ত্রিপুরায় আধুনিক স্মোক হাউস স্থাপন করে উন্নত মানের রাবার শিট উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি রাবার কাঠ ও রাবার ভিত্তিক আসবাবপত্র রপ্তানির উদ্যোগও নেওয়া হয়েছে। সম্মেলনে সুস্থায়ী বাগান ব্যবস্থাপনা, দ্রোন প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশ বান্ধব রাবার স্প্রে ওয়েলের সুবিধা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের অন্যতম জনমুখী উদ্যোগ পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রকল্পের আওতায় সুবিধা প্রাপক পরিবারের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ভর্তুকির পাশাপাশি স্বল্প সুদে বন্ধকহীন ঋণের সুবিধাও পাচ্ছেন উপভোক্তারা। একটি প্রতিবেদন,
1: 2024 সালের 13 ফেব্রুয়ারি চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য 2027 সালের মধ্যে দেশের 1 কোটি বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা। এর ফলে একটি পরিবারের মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পেতে পারে। পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে আয়ও করা সম্ভব। 9 কোটি জেলার কৈলাসহরের কাচরঘাট এলাকার বাসিন্দা ও এই প্রকল্পের সুবিধাভোগী প্রদীপ রঞ্জন পাল জানালেন, সৌর বিদ্যুতের ব্যবহার তাদের সংসারের খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে।
2: পিএম সূর্যগড় মুক্তি বিদ্যুৎ যোজনার মাধ্যমে সোলার ইনস্টলমেন্ট করার পর থেকে আমার বাড়ির বিদ্যুৎ বিল শূন্যর কোটায় চলে এসেছে। আমি বাড়িতে টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, লাইট চালাতে পারছি, কোনো অসুবিধে হচ্ছে না। এবং কোনো কোনো মাসে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে তার বিনিময়ে সরকার থেকেও অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।
1: একদিকে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খরচ কমিয়ে সাধারণ মানুষের আর্থিক সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। অন্যদিকে নতুন বিকল্প কাজে লাগিয়ে আগামী দিনে জ্বালানি নিরাপত্তার সন্ধান দিচ্ছে বলাই বাহুল্য। 9 কোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, বিরসা মুন্ডা অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনাকে জাগ্রত করেছিলেন এবং আদিবাসী সমাজকে তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় অনুপ্রাণিত করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আজ সামাজিক মাধ্যমে জল, বন এবং ভূমি সম্পদ রক্ষা করতে বিদেশি শাসকের বিরুদ্ধে ভগবান বিরসা মুন্ডার সাহসী লড়াই এক অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের আজ 10 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালের 9ই জুন সমস্ত গর্ভবতী মহিলাদের বিনামূল্যে নিশ্চিত, ব্যাপক এবং মানসম্মত প্রসব পূর্ব সেবা প্রদানের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের লক্ষ্য হল দেশের প্রতিটি মহিলার জন্য প্রাথমিক পর্যায়ে ঝুঁকি শনাক্তকরণ, সময় মতো চিকিৎসা সহায়তা এবং নিরাপদ গর্ভাবস্থা নিশ্চিত করা। এই প্রকল্পের অধীনে 7 কোটি 50 লক্ষেরও বেশি গর্ভবতী মহিলা প্রসব পূর্ব সেবা পেয়েছেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ সামাজিক মাধ্যমে বলেন, প্রতিটি নতুন জীবনের শুরু হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থার প্রতিটি পর্যায়ে নিরাপদ, স্বাস্থ্যকর এবং সম্মানজনক যত্ন পাওয়ার অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে আজ সিপাহীজলা জেলার প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রেও গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি গর্ভকালীন পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা ও মাতৃত্ব সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয়। ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবস উপলক্ষে ত্রিপুরা চা উন্নয়ন সমিতির উদ্যোগে আজ কৈলাসহরের মনুভেলিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৌন শ্রদ্ধা জ্ঞাপন এবং ভগবান বিরসা মুন্ডার জীবন ও কর্মধারা নিয়ে আলোকপাত করা হয়। আলোচনায় অংশ নেন সমিতির ভারপ্রাপ্ত লাল মুন্ডা কার্যকরী সদস্য জয়দীপ রায় প্রমুখ। ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে আজ আগরতলায় শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল কেন্দ্রীয় সরকারের বর্ধিত মজুরি কাঠামোর অনুকরণে রাজ্যেও দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের নতুন মজুরি চালু করা ইত্যাদি। সারা ভারত কৃষক সভার 90তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ শাবরুমে এক হল সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সহসভাপতি প্রাক্তন সাংসদ নারায়ণ কর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। আজ ফুটবল সংস্থার অফিসে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সচিব অমিত চৌধুরী এই খবর জানান। তিনি জানান, এবছর 14টি দলকে নিয়ে আসর শুরু হবে। দুটি গ্রুপে দলগুলিকে রাখা হয়েছে। লীগ কাম সুপার লীগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ হবে। আসরের সবকটি খেলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী 15 জুন পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে 30 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 42.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এইগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের আজ 10 বছর পূর্ণ হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
3: এতক্ষণে রেলওয়ে শোনানো হলো প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে কক্সবাজার স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিওতে এখন সময় রাত 8:15। বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম, ঠিকানা এবং কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গান এগুলো বলবেন, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। প্রথম কলারকে দেখে নিচ্ছি। হ্যালো, নমস্কার, সুস্বাগত। রক্ত নদীর ধারা। রক্ত নদীর ধারা গানে কলি আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি আপনার প্রিয় গানটি। নমস্কার,
4: ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: নমস্কার স্যার, আমি
0: নমস্কার,
1: কুলসি থেকে গোপাল মহাজন বলছি।
0: আপনাকে কোন ছবির গান শোনাবো?
1: আজকে গান শুনবো বাংলা বকুল প্রিয়া।
0: হুম,
1: গানের লাইন হলো, আমারে ভুলিয়ে গেছো প্রাণের বন্ধু। দুইজনের নাম বলবো?
0: আমারে আমারে কি,
1: হ্যাঁ
0: হ্যাঁ, কি সত্যি সত্যি কি ভুলে গেছেন নাকি? আচ্ছা বলুন, দুই একজন নাম বলুন। হ্যাঁ, তাড়াতাড়ি, বেশি না।
1: প্রথমে বলবো কৃষ্ণমোহন মুরা সিং আর অনুপ কুমার আর প্রেমজিৎ চক্রবর্তী, অশোক বিদ্যনাথ, সঞ্জিত বিদ্যনাথ আর আপনার সহ।
0: কোন অনুপ কুমার?
1: অনুপ কুমার
0: আসামে, যিনি যিনি প্রত্যেকটা অনুষ্ঠান জ্বালাতন করেন, সে অনুপ কুমার, তাই তো? শুধু আকাশবাণীকে নয়, সব আকাশবাণীকেই উনি জ্বালাতন করেন। ঠিক আছে, নমস্কার নমস্কার
1: নমস্কার নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত।
1: হ্যালো স্যার, নমস্কার।
0: নমস্কার।
1: গিরাম হিরাপুর জেলা সিহোর মধ্য প্রদেশ সে ভগবান সিং পরমার বল রা হুঁ স্যার।
0: হ্যাঁ জি, বলিয়ে ফরমেশ কিজিয়ে।
1: জি স্যার, ফিল্ম কা নাম হ্যায় ছুপা রুস্তম ওর গানে কে বোলি ইয়ে চাঁদ কোই দিওয়ানা হ্যায় ওর আপকো ডেডিকেট রহেগা। ত্রিপুরা সে বেন সঙ্গীতা দেবনাথ জি, আশুতোষ দেওয়াল জি, অবিনাশ তেলি জি হ্যায় ওর প্রেম সিং সিসোদিয়া জি হ্যায়
0: হ্যাঁ,
1: গোপাল মহাজন জি, বুল্টিদাস দিদি হ্যায়।
0: হো গিয়া ভাই, হো গিয়া হো গিয়া হো গিয়া ভাই। আরে ভাই, আপ তো সবচেয়ে বড় রুস্তম নিকল গিয়া না, যা রায় আপকা গানা,
1: ধন্যবাদ,
0: যা রায় আপকা গানা শুনলি জি।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত।
1: নমস্কার দাদা ভাই,
0: কে বলছেন?
1: খবরদার বসে আমার বাহাদুর ছিলেন,
0: ছবি
1: প্রেম প্রতীক
0: প্রেম প্রতিজ্ঞা আর গানের কলি
1: প্যারে কাম নেই,
0: পেয়ার
1: প্যারে কবি কাম
0: কম
1: কাম নেই কারণে।
0: কি লজ্জা পাচ্ছে নাকি? পেয়ার তো বেশি করতে হয়, কম করবেন কেন? ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: হ্যালো স্যার, নমস্কার। আমি
0: নমস্কার।
1: মাধব নগর থেকে নারায়ণ চন্দ্র মজুমদার স্যার।
0: আপনাকে কোন ছবির গান শোনাবো?
1: অমর সঙ্গী,
0: গানের কলি।
1: গানের কলি, তুমি যে চিরদিন, তুমি যে আমার।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো, নমস্কার
1: হ্যালো স্যার, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি সুমন মোহরি আগরতলা থেকে বলছি।
0: কোন ছবির গান শোনাবো আপনাকে?
1: প্রেমের কাহিনী ছবির গান, আর গানের কলি হচ্ছে রিমঝিম নিয়ে দাঁড়াতে।
0: ঠিক আছে,
1: আর
0: যাচ্ছি।
1: যাদের নিয়ে শুনবো কয়েকজন বন্ধুদের নাম বলছি।
0: কয়েকজন না, দুই একজন বেশি নয়।
1: বিশ্বজিৎ ভাই শুনবেন, আর কৃষ্ণমোহন মরাসিং, গোপাল মহাজন,
0: ব্যাস
1: প্রেমজিৎ চক্রবর্তী।
0: ব্যাস, নমস্কার।
1: ধন্যবাদ, নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: নমস্কার স্যার, আমি ক্লাস করে রাজেশ। আপনার
0: কোন ছবির গান শুনতে চান?
1: আমার নাসিব ছবি দেখে ক্ষমা দেখায়, আমি আরো কাছে
0: ঠিক
1: সুন্দর
0: আছে,
1: সে বলার চেষ্টা করছি।
0: ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার।
1: নমস্কার।

0: हेलो नमस्कार। हेलो
1: হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: কে বলছেন?
1: তোমার কাছ থেকে ভুলটিদার
0: কোন ছবির গান শুনতে চান?
1: বাবু, এ
0: গান।
1: মেরা জীবন হিন্দিতে আছে দাদা ভাই।
0: আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।
1: নমস্কার।

0: প্রিয় শ্রোতা বন্ধু, আমাকে একটু সময় দিন। আপনি বারবার এই জিনিসটা করছেন, আমাকে একটু সময় দিন, কারণ আমি তো এত তাড়াতাড়ি চলতে পারি না। হ্যাঁ, আমাকে বিভিন্ন মাধ্যম ঘুরে চলতে হয়। আমি হ্যালো বলবো, তারপর আপনি সাড়া দিবেন, ঠিক আছে? হ্যাঁ বলুন, কোন ছবির গান শুনতে চান?
1: আমি সন্দীপ এতে অমিতসুর, আমি গানের আমার মুভিটা হচ্ছে ফির তেরে কাহিনী,
0: হুম হুম
1: আর গানের লাইনটা হচ্ছে বাদল সুখকে চাঁদিন।
0: হুম ঠিক আছে,
1: তিনজন শ্রোতা মধ্যে আমি নাম
0: হুম
1: বলছি,
0: হ্যাঁ
1: কৃষ্ণমোহন মুরা সিং, বিশ্বজিৎ পাল ও নারায়ণ মজুমদার।
0: ঠিক আছে, নমস্কার।
1: থ্যাংক ইউ দাদা।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইফ ওন ইন মলের মতো গান। মহরিপুর থেকে ফোন করেছিলেন মঙ্গলদীপ ছবির গান শোনার জন্য, কিন্তু উনি সংযোগ কেটে দিলেন, তাই শোনাতে পাচ্ছি না ওনার গান। সঙ্গে আছেন কে দেখি। হ্যালো, নমস্কার।
1: নমস্কার স্যার,
0: কে বলছেন?
1: আমি মাইছড়া থেকে করণ সিং চট্টোপাধ্যায় স্যার।
0: কোন ছবির গান শুনতে চান?
1: স্যার বাদল ছবি আর গানের কলি হইলো না মিলো আমসে জাদা কহিন প্যার হোনা যায়।
0: আচ্ছা ঠিক আছে, যাচ্ছে।
1: ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দাদা। কাটারিয়া চাঁদপুর থেকে মানিক দাস।
0: কোন ছবির গান শুনবো?
1: সংগ্রাম
0: গানে কলি,
1: বাদল সে বুঝো, স্টার সে বুঝো, এই গানটা
0: আচ্ছা ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।
1: ঠিক আছে।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: রাহুল সূত্রধর।
0: রাহুল?
1: সূত্রধর
0: হ্যাঁ, কোন ছবির গান শুনবো আপনাকে?
1: সজনী।
0: সজনী? আপনি চাইলেন মঙ্গলদীপ গান শোনার জন্য, এখন বললে আবার সজনী, ব্যাপারটা কি?
1: সেটা না পাইলে আর কি চারটা দেবেন?
0: আমি তো আপনার মতো সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারবো না তো, নাকি?
1: না, তাহলে এটা দিই।
0: হ্যাঁ, আমাকে তো বিভিন্ন মাধ্যম ঘুরে যেতে হয়, কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে যদি পরিবর্তন করুন তাহলে আমি পাবো কোথায়?
1: পরিবর্তন করছি, যদি গানটা পাই।
0: ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে আপনার মঙ্গলদীপ ছবির গান। নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার স্যার,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি ব্যাঙ্গালোর থেকে বেনুগান দেবনাথ বলছি। আমাকে যে বাংলা ছবির গান শোনান
0: হ্যাঁ,
1: দুটো লেখা থেকে, তুমি আমার জীবন সাথী। আর
0: ঠিক,
1: কিছু ছোট কিন্তু নাম আছে, দুটো
0: দুই একজন বেশি নয়, দুই একজন বেশি নয়।
1: প্রায় মাস প্রদীপ চাকর সবাই মিলে গানটা

এতক্ষণ পরিবেশিত হল শ্রোতা বন্ধুদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান। আর সঙ্গে ছিলাম আমি সুখ। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী, পরিবেশনায় সৃজন ডান্স একাডেমির যুবা শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

আকাশবাণী বিলোনিয়া যুববাণী অনুষ্ঠানে আজকে আমরা সৃজনের পক্ষ থেকে এখানে সবাই সমবেত হয়েছি। নববসন্তের দানের ডালি এনেছি তোদেরই দ্বারে, লতার বাঁধন হারায় মাধবী, মরিছে কেঁদে বেনির বাঁধুমে রাখিবি বেঁধে, অলক দোলায় দোলাবি তারে, আয় আয় আয়। শ্রোতা বন্ধুরা, সত্যি আজকে আমরা কথা, গান আর আবৃত্তিতে বসন্তের ডালি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমাদের সঙ্গে যারা আছেন, আমরা একে একে সবার সঙ্গে পরিচয় হয়ে নেই। প্রথমেই রয়েছেন পিনাকি। পিনাকি

0: একটু বলো।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা আজকে সৃজনের পক্ষ থেকে বসন্তের ডালে নিয়ে এসেছি। আপনারা শুনবেন আমাদের প্রোগ্রাম, এটাই আশা করি।
0: এরপরেই রয়েছে পারমিতা,
2: নমস্কার।
0: পারমিতা সাহা।
2: একদম, আজকে আমরা বসন্তের গানের ডালে নিয়ে এসেছি, শ্রোতা বন্ধুরা সবাই শুনবেন।
0: এরপরেই অর্পিতা। সবাইকে বলছি, একটু সবাই নিজেদের পরিচয়টা একটু করে নে।
3: নমস্কার, আমি অর্পিতা শীল শর্মা।
0: এরপরে
4: নমস্কার, আমি অদ্রিজা শীল।
5: নমস্কার, আমি অনন্যা আচার্যী।
0: আর আমাদের সঙ্গে যিনি সবসময় থাকেন, আমরা যাকে সবসময় যখনই ডাকি পেয়ে যাই, তবলায় রয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তী। নমস্কার সবাইকে। তাহলে আমরা আমাদের আজকের অনুষ্ঠান প্রথমেই শুরু করব গান দিয়ে। কি গান শুনবো আজকে?
1: আজকে বসন্তের শুরুতে, যেহেতু আজই বসন্ত জাগ্রত দ্বারে,
0: বাহ,
1: ওটা দিয়ে শুরু করছি আমরা।
0: ঠিক আছে।

0: বাহ, দারুণ লাগলো গান শুনতে। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও ভীষণ ভালো লেগেছে আমাদের প্রথম গানটি। আসলে বসন্ত আমাদের গ্রাম মানে প্রকৃতিতে যে 6টি ঋতু রয়েছে, বসন্তকে কিন্তু আমরা বলি যে ঋতুরাজ, ঋতুর রাজা বসন্ত। হ্যাঁ, ফাল্গুন চৈত্র এই 2 মাস মিলে বসন্ত ঋতুটা হয়, আর এটা ঠিক শীত যাওয়ার পরেই চলে আসে, আর ঠিক গ্রীষ্মের শুরু, গ্রীষ্মের শুরুটাও হয়। তো যেটা মানে আমাদের লেখার কথা আর কি, লেখা মানে আমরা পাই বিভিন্ন জায়গায় গিয়ে যে পৃথিবী নাকি তখন সূর্যের দিকে হেলে থাকে, তো পৃথিবীর অনেক প্রান্তে এই ঋতুতে বিভিন্ন ধরনের মানে প্রকৃতির খেলায় বিভিন্ন ফুল ফোটে, বিভিন্ন ধরনের গাছে নতুন পাতা গজায়, ফুল ফলের বাহার হয়। তো সেই বসন্তকে মনে রেখে আমাদের কবিরা বিভিন্ন সময় বিভিন্ন গান কবিতা লিখেছেন, আর আমাদের সবচেয়ে প্রাণের প্রিয় দেবতা রবীন্দ্রনাথ ঠাকুর, উনার ভাষায় যদি একটু বলি, বাসন্তী হে ভুবন মোহিনী, দিক প্রান্তে নব বনান্তে শ্যাম প্রান্তরে আম্র ছায়ে সরোবর তীরে নদী তীরে নীল আকাশে মলয় বাতাসে ব্যাপিল অনন্ত তব মাধুরী, নগরে গ্রামে কাননে দিনে নিশীথে পিক সঙ্গীতে নৃত্য গীত কলনে বিশ্ব আনন্দিত, ভবনে ভবনে বিনা তান রণ রণ ঝংকৃত, মধুমদ মোদিত হৃদয়ে হৃদয়ে রে নবপ্রাণ উচ্ছ্বাসিল আজি, বিচলিত চিত উচ্ছলি উন্মাদনা ঝন ঝন ঝনিল মঞ্জিরে মঞ্জিরে। মানে বসন্তের পুরো বিষয়টাই ধরে দিয়েছেন প্রকৃতির তিনি। তো আচ্ছা, এবার কি শুনবো?
1: এবার একটি গান করছি বসন্তের, রবীন্দ্রনাথ ঠাকুরের, একি লাবণ্যে পূর্ণ প্রাণ।
0: বাহ, প্রাণে সহে,
1: প্রাণে সহে চেষ্টা করছেন

0: আসলে এই বসন্তে আমাদের, বিশেষ করে আমাদের বাঙালিদের বিশেষ আকর্ষণ যে থাকে সেটা হলো বসন্ত উৎসবকে নিয়ে। আমাদের বাঙালিদের দ্বারা উদযাপিত একটি বিশেষ উৎসব। এই উৎসবটি আমরা প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় সাধারণত পালন করে থাকি। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাঙালি অধ্যুষিত অন্যান্য ভারতীয় রাজ্যেও এই উৎসব কিন্তু পরিলক্ষিত হয়। আর বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রাণের জায়গা শান্তিনিকেতন, সেখানে কিন্তু আমরা এই বসন্ত উৎসবকে নিয়ে ভীষণ একটা মানে আনন্দমুখর দিন, বেশ কয়েকটা দিন ধরে চলে নাচ গান কবিতা গান এইসব নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। তো বসন্ত উৎসব তো বললাম, এখন আমরা কি বসন্তের গান শুনবো আরেকটা?
1: আরেকটা বসন্তের গান শুনি, অনন্যা করো।
0: ঠিক আছে, অনন্যার কাছ থেকে আমরা আরেকটা বসন্তের গান শুনে নিচ্ছি।

বাহ, আমরা আরো একটা দারুণ গান শুনলাম। ওরে বকুল, ওরে পারুল, ওরে শাল পিয়ালের বন, কোনখানে আজ পাই এমন মনের মতো ঠাই, যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন, দিয়ে আমার সকল মন। আসলে বসন্তে বনে বনে যে রঙিন বাসন্তী প্রান্ত উঠতে থাকে, প্রকৃতির এক অপরূপ রঙিন চেহারা আমরা দেখি। আগুন রাঙা পলাশ শিমুল প্রকৃতি যেন তার যৌবনের ডালি নিয়ে সাজিয়ে রেখেছে। সেই সাথে আমাদের মানব মনও কিন্তু কখনো প্রেমিক, কখনো আবার উদাস। উদাসী দুপুর বলে বসন্তের একটা বিষয় থেকেই যায়। তো এখন আমরা কি শুনবো গানে? ঠিক আছে, পারমিতার কণ্ঠে আমরা প্রেম পর্যায়ের একটি গান শুনে নিচ্ছি।

দারুণ লাগলো। আমরা আশা করি আমাদের যুববাণী অনুষ্ঠানের আজকের আয়োজন, সৃজনের পক্ষ থেকে যে গান কথার ডালি নিয়ে আমরা আপনাদের সামনে প্রস্তুত করলাম, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা পরবর্তী সময় আবার এই ধরনের গান কথা আবৃত্তি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, নমস্কার।

শুনলেন যুববাণী, পরিবেশন করলেন সৃজন ডান্স একাডেমির যুবা শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী মিলনিয়া।

একটি ঘোষণা। বিলোনিয়া মহকুমার মহকুমা শাসক এক আদেশ বলে জানিয়েছেন যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত 3 বর্ষীয় ডিগ্রি কোর্সের পরীক্ষাগুলিকে সুচারুভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র মহাবিদ্যালয়ের চারপাশ এলাকায় 163 ধারা আইন জারি করেছেন। এই আইন বলবৎ থাকবে 10ই জুন 2026 থেকে 7ই জুলাই 2026 ইংরেজি পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী মিলনীয় এখন শুনবেন সারেগম শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে জিন জুটির আগে সেতার বাজিয়ে শোনাবেন শাহিদ পারভেজ।

শুনলেন সারেগম শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানে ঝিনঝুটির আগে সেতার বাজিয়ে শোনালেন শাহিদ পারভেজ। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন হারানো দিনের গান, শিল্পী শৈলেন মুখোপাধ্যায়।

ঝর্ণা ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা অঞ্চল সিঞ্চিত বৈরিক স্বর্ণে গিরি মল্লিকা দোলে কুন্তলে কর্ণে তনু ভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা ঝর্ণা ঝর্ণা

শিল্পী শৈলেন মুখোপাধ্যায়।